আকাশবাণী মুর্শিদাবাদ, আজ শনিবার, ছয় আষাঢ় 1948 শকাব্দ, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:57। সূর্যাস্ত হবে সন্ধে 6:23। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:55 হয়ে 57 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

এখন অমৃতবাণী। কাজী নজরুল ইসলাম বলেছেন, আমরা বড় কাউকে যখন হারাই তখন তাঁকে শ্রদ্ধা নিবেদন করি, তার সৃষ্টিকে, তার সাধনাকে শ্রদ্ধা করে। তাকে বাঁচিয়ে রেখে যে বিরাট আত্মার নৈকট্য থেকে আমরা বঞ্চিত হয়েছি তার দুঃখ বহু পরিমাপে বলতে পারব যদি তারই অসমাপ্ত সাধনাকে আমরা সাধনা বলে গ্রহণ করতে পারি।

পূজা মানে দেবতাকে সত্যি করে চিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া। যাকে আমি সত্যি করে বুঝতে পারিনি তাঁকে পূজা করতে যাওয়া মানে তাকে অপমান করা। ত্যাগ ও ভোগ দুয়েরই প্রয়োজন আছে জীবনে। যে ভোগের স্বাদ পেল না তার ত্যাগের স্বাদ জাগে না। খোদিত উপবাসী জনগণের মধ্যে অগ্রনায়ক আগে প্রবল ভোগের তৃষ্ণা জাগান। অবিশ্বাসী নিদ্রাতুর জনগণের বুকে রাজসিক শক্তি জাগিয়ে তাদের তামসিক জড়তা নৈরাশ্যকে দৃঢ় করেন। রাজসিক শক্তিকে একমাত্র সাত্ত্বিকী শক্তি নিয়ন্ত্রিত করতে পারে।

অন্যের জন্য ক্ষুধা অনুভব করে। তেমনি করে সৌন্দর্য পিপাসাকে অনুভব করে। মানুষের এই সৌন্দর্য ক্ষুধা থেকেই কাব্যের সৃষ্টি হয়।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি শুনবেন। আজ ভক্তিগীতির আসরে প্রথম গানটি শুনুন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মাদকদ্রব্যের ব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হবেন। 2015 সালেও তিনি সেসেলসে গিয়েছিলেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলস উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি গতকাল নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষস্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
2: মাদক পদার্থ কি সমস্যা केवल कानून व्यवस्था और सार्वजनिक स्वास्थ्य का मुद्दा नहीं है, नार्को टेररिज्म इको सिस्टम भी बन चुकी है। तो हमारी देश की आंतरिक सुरक्षा के लिए, हमारे देश के अर्थतंत्र की सुरक्षा के लिए और हमारे देश की युवा पीढ़ी के भविष्य के लिए ये हमारे लिए बहुत जरूरी है कि हम इस पर संपूर्ण विजय प्राप्त करें।
1: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে গতকাল 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেন চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।

ধর্মতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোনোরকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলেও জানান তিনি। এদিকে ওই ঘটনার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। গতকালও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা গেছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় গতকাল সেখানে যান। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়। হাওড়া শেয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল গতকাল বিকেল ৫টা থেকে কাজে যোগ দেয় বলে রেল সূত্রের খবর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২০, প্রায় ৩৩০০ মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুইয়ারা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে ৭.২ মাত্রার কম্পনের পর ৭.৫ মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনের উৎসস্থলই মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এদিকে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দটির অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি সি-১৭ গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি ৪১ সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ৩০ টন ত্রাণ সামগ্রী, ৬ টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন ৪১ জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ হয়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমও ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭-১ হারিয়ে দিয়েছে। লন্ডনের লিভ হ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক, রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও ৫টি গোল করেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে দেয়। টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে ৫-০ গোলে পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স এই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। অন্যদিকে গ্রুপ এইচ এর ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২০। বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে

0: গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ঐকুপেরি অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এর পরের খবর 7:25।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপ থেকে।

আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আগামী 28 জুন রবিবার সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের 135তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলের সাথে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ 102.2 MHz শোনা যাবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর পুনঃপ্রচারিত হবে ওই দিনই, অর্থাৎ 28 জুন রাত 8:02 MHz। ঘোষণাটি শুনলেন।

এখন জানিয়ে দিই আজ শুভ সকাল এবং মাহফিল অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। প্রথমে মাহফিলের বিষয় জানাই। আজ হিন্দি ছায়াছবির গান মাহফিল যে বিষয় রয়েছে, তার জলদগম্ভীর মন্দ্রস্বর আজও ধুইয়ে দেয় আমাদের মন। গায়ক, সুরকার, শিল্পী, সঙ্গীত পরিচালক, প্রযোজক, আপাদমস্তক বাঙালি সুরের অনন্য জাদুকর হেমন্ত কামার। আজ 27 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে থাকছে আমাদের শ্রদ্ধাঞ্জলি ইয়াদ কিয়া দিল নে। অনুষ্ঠান জুড়ে থাকবে হেমন্ত কুমারের কণ্ঠে ও সুরে হিন্দি ছবির গান। সরাসরি কথা ও বার্তা হোক এই নম্বরে 9434921300 অথবা 0348225648। ইয়াদ কিয়া দিল নে আজ লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানের বিষয় থাকছে হেমন্ত কুমারের কণ্ঠে ও সুরে হিন্দি ছবির গান। এবারে আপনাদের একটু জানিয়ে রাখি আজকের শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। আজ 27 জুন। আজ গোটা বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক অণু, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ দিবস। হ্যাঁ, এই বিষয় নিয়েই আজ আমরা রয়েছি আপনাদের সঙ্গে শুভ সকাল অনুষ্ঠানে। আপনারাও আসুন সুচিন্তিত ও নির্দিষ্ট মতামত নিয়ে আমাদের সঙ্গে। ছোট উদ্যোগ, বড় স্বপ্ন, আজকে এই বিষয় রয়েছে আন্তর্জাতিক অণু, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ দিবসে আমাদের শুভ সকাল অনুষ্ঠানে। ছোট উদ্যোগ, বড় স্বপ্ন, শুনলেন মাহফিল ও শুভ সকাল অনুষ্ঠানের বিষয়। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন রবীন্দ্রসঙ্গীত, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের আসরে আজ প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন মনোময় ভট্টাচার্য, রমা মণ্ডল এবং শ্রীকান্ত আচার্য। রবীন্দ্রসঙ্গীতের আসর আজ এ পর্যন্তই।

আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আগামীকাল 28 জুন রবিবার সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের 135তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলের সাথে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ 102.2 MHz শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর পুনঃপ্রচারিত হবে ওই দিনই অর্থাৎ 28 জুন রাত 8টায় 102.2 MHz। ঘোষণাটি শুনলেন। আপনাদের আবারও জানিয়ে দিই আজ শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। আজ আন্তর্জাতিক অনু, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস দিবস। আজ শুভ সকাল অনুষ্ঠানে আমরা তাই থাকছি ছোট উদ্যোগ বড় স্বপ্ন এই বিষয় নিয়ে। আপনারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা স্বনির্ভর হয়েছেন এই অনু, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত থেকে, তাদের কথাই আজ আমরা শুনব। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ভাগ করে নেবেন আমাদের সাথে। নম্বরগুলি রইল 9434921300 এবং 0348225964। এই নম্বরেই কথা হোক ছোট উদ্যোগ বড় স্বপ্ন এই বিষয়ে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। প্রথমেই ফসল বিষয়ক পরামর্শ বলি। পাট চাষের ক্ষেত্রে জানানো হয়েছে যে জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট চাষের গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনার ক্ষেত্রে জানানো হয়েছে যে জমিতে অতিরিক্ত জল এখন জমতে দেবেন না এবং প্রয়োজনে দ্রুত নিকাশি ব্যবস্থা গ্রহণ করবেন। গাছের স্বাভাবিক ব্যবস্থা ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করবেন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। সার ব্যবস্থাপনা, টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন যাতে সার ধুয়ে না যায়। জৈব সার এবং গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমনের ক্ষেত্রে জানানো হয়েছে জুন মাসে পোকা ও রোগের আক্রমণ দেখা দিতে পারে, যেমন জুট সেমুলুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ন, স্টেম রট রোগ। এক্ষেত্রে নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিমভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে পারেন। বজ্রঝড় ও দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত বের করে দিন, বৃষ্টির পরে রোগ পোকার আক্রমণ হতে পারে আর রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি এক্ষেত্রে প্রয়োজন। শশার ক্ষেত্রে জানানো হয়েছে উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্গা, বেগুন, টমেটো, কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাঠের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলা জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা গ্রহণ করুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার বেশ কিছু

অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আগামী 28, 29, 30 এবং 1 জুলাইও এই সতর্কবার্তায় জারি করা হয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে যে জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি শুনবেন মধুমিতা সেন, অভিজিৎ আচার্য এবং সহশিল্পী বৃন্দদের পরিবেশনায়।

0: শুনলেন লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণের মধ্যে সকাল 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হবে। সকাল 7:45 শুনবেন বাংলা ছায়াছবির গান। সকাল 8:00 শুভ সকাল লাইভ ফোন ইন। আজ এই অনুষ্ঠানের বিষয় ছোট উদ্যোগ বড় স্বপ্ন। সকাল 9:05 যথাক্রমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন। সকাল 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রেলে করে শোনানো হবে বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। বেলা 2:05 অনুরোধের আসর। আজ শ্রোতা বন্ধুদের অনুরোধের বাংলা ছায়াছবির গান শোনা যাবে এই আসরে। উপস্থাপনায় থাকবেন শুভ্রা দত্ত। 2:30 অনুষ্ঠান অঙ্গনা। নতুন উদ্যোগ স্বনির্ভর, এই বিষয় নিয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। টুম্পা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুমনা সেনগুপ্ত। বিকেল 3:05 দিল্লি কেন্দ্র থেকে পরপর শুনবেন হিন্দি এবং ইংরেজি সংবাদ। বিকেল 3:10 একটি বিশেষ অনুষ্ঠান যোগায় রোগ নিবারণ। 3:40 আবারও আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শোনা যাবে বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5:00 শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত এবং বিকেল 5:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুল গীতি শুনবেন। 5:30 অনুষ্ঠান কিষাণ বাণী। 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 6:05 অতুপ্রসাদ, দ্বিজেন্দ্রকৃতি এবং রজনীকান্তের গান শুনবেন।

ছটা বেজে 30 মিনিটে কর্মখালী সংক্রান্ত খবর জীবিকার জন্য। ছটা বেজে 35 মিনিটে কলকাতা কেন্দ্র থেকে শুনবেন গ্রামীণ সংবাদ। ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে আজ সন্ধ্যে 6:40 শুনবেন। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকছে সন্ধ্যে 6:55। আজ সন্ধ্যায় শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের আসর 7:10, আরও একটি বিজ্ঞাপনী অনুষ্ঠান 7:30। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:50 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ। রাত 8টায় এবং 8:05 যথাক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ। রাত 8:10 নাটক, আজকের নাটক চোখে আঙুল দাদা, নাটরূপ মনোজ মিত্র। রাত 9টায় নিউজ অ্যাট 9 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে বিবিধ ভারতীর অনুষ্ঠান। রাত 10টায় স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর শ্রুতি। আজ এই অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন রোজান গঙ্গোপাধ্যায় এবং অনুপম ভট্টাচার্য। রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল, আজকে থাকছে শ্রদ্ধাঞ্জলি ইয়াদ কিয়া দিল নে। অনুষ্ঠান জুড়ে থাকবে হেমন্ত কুমারের কণ্ঠে ও সুরে হিন্দি ছবির গান। উপস্থাপনায় থাকবেন মুক্তি হক। রাত 11টায় আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা এবং স্থানীয় সংবাদ। এখন বাংলা সংবাদ।

0: ভূমিকম্পের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। FIH হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about trade goods and services, it's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সেদেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাঁর এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা 2টি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তা তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও

পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট, ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেঘালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমি মন্ত্রক জানিয়েছে, 200 বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা জেএমএ জানিয়েছে, মেঘালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসো দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমও ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচে এখনও পর্যন্ত কোনো গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন 1-0 এগিয়ে রয়েছে। গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 হারিয়ে দেয়। টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। এফআইএইচ হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন।

0: করেছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি, রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী কয়েকদিন আরও বৃষ্টি বাড়ার সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনও মেলেনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান ৫০ থেকে ৬০ জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন, তবে সরকারি নথি না থাকায় কতজন উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ ৭টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে ১০ সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া, শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল গতকাল কাজে যোগ দিয়েছে। রেলের তরফে ১০টি অক্সিকাটার, ৬টি অ্যাগ্রেসিভ কাটার এবং ৩টি প্লাজমা কাটিং ইউনিট কাজে লাগানো হচ্ছে। এদিকে ওই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে গতকাল ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে জানান, টাকার বিনিময়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করাতেন কালীচরণ।
1: এই লাইসেন্সটা প্রোকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন, এরকম ঘটনা আরো উনি ঘটিয়েছেন এবং সেটাই আমরা কোর্টকে বলেছি। যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না, একটা টিম ওয়ার্ক ছিল। সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে, এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে ওনাদেরকে দেয়, মানে তাকে সেখানে দেখা যাচ্ছে এনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না।
0: তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ রাখতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত ৬তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলি নির্মাণ কাজ চলছে আগামী এক মাস তা বন্ধ রাখতে হবে। তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাহলে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন, এনকেডিএ, পূজালী, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বড়নগর, কামারহাটি, হাওড়া ও বালী পুরসভা অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠছে সেগুলির ক্ষেত্রেও একই নির্দেশিকা বলবৎ হবে। তবে এই বিধিনিষেধের মধ্যে বসত বাড়ি পড়ছে না। কেউ যদি আইন মাফিক নিজের বসত বাড়ি সংস্কার করেন বা তার কাঠামোর পরিবর্তন করতে চান তাহলে সেই কাজ বন্ধ রাখা হবে না। এছাড়া সরকারি প্রকল্প, রেল, মেট্রো রেল বা বন্দরের কাজও যথারীতি চলবে।
2: হাইরাইজ কাকে বলবে? G+5 সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা ৩১ জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম, ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে।
0: তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, তারা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, এ নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও মানবিকতার খাতিরে ওই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন। উল্লেখ, তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বিষয়টি দেখার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে গতকাল কলকাতার রবীন্দ্র সদনে সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রদায়িক কাজকর্ম রুখতে ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে অরক্ষিত এলাকায় বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনের মাধ্যমে দেশে

0: দিয়ে দেয়া হচ্ছে। ধর্মান্তকরণের বিরুদ্ধে কড়া আইন আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: পশ্চিমবঙ্গেও আগামী দিনে সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার বিধানসভায় এই জোড়া বিল আনতে চলেছে বিজেপি সরকার। গতকাল কালীঘাটের বাড়িতে দলের নেতাদের সঙ্গে আলোচনায় দুটি বিল নিয়ে বিরোধিতার সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় বিরোধিতার পাশাপাশি দিল্লিতে অবিজেপি দলগুলিকে বিল সম্পর্কে অবহিত করা হবে এই বিল নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জিও। আগেই জানানো হয়েছে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। শনি রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। গত বৃহস্পতিবার এই মর্মের নির্দেশিকা জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এতে বলা হয়েছে মূলত উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সহযোগিতা করার জন্যই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। দপ্তরের বিভিন্ন শাখায় রস্টার করে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন কর্মীকে আসতে হবে। এর ফলে শনি রবি ও ছুটির দিনগুলোয় দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সাহায্য করতে ন্যূনতম কর্মী উপস্থিত থাকবেন। প্রথম দফায় কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনে অন্য দপ্তর থেকেও এই নির্দেশিকা প্রকাশিত হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামী 6 জুলাই রাজ্যের সব সরকারি, আধা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগামী 1 জুলাই অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরে ওই এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কতাও থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত বৃষ্টি অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে 11 বছরের এক স্কুল পড়ুয়াকে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগে জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি লাঠি স্থানীয় বাসিন্দা তপন হালদারের গায়ে গিয়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। সেখানে পায়ে দড়ি বেঁধে উল্টো ঝুলিয়ে মারধর ও নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও তোলা হয় বলে অভিযোগ। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করে সিটি স্ক্যান ও এক্সরে করানো হয়েছে। থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ, যদি অভিযুক্ত পলাতক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও জোর কদমে চলছে উদ্ধার কাজ। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মীয়মান বহুতলগুলির নকশা অডিট করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। শনি রবি ও ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
3: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। প্রথম গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মরুতীর্থ হিংলাজ ছবি থেকে।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন মাদার ছবিতে মীনা মুখোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গানীরা শরীর শেষ গানটি এতক্ষণ শুনলেন মান্নাদের কণ্ঠে সিংহদ্বার ছবি থেকে। এই সঙ্গেই শেষ হল আজকের বাংলা ছায়াছবির গানীরা। পরবর্তী অনুষ্ঠান শুভ সকাল লাইভ ফোন ইন।

0: নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। লাইফ ফোন ইন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের এই অনুষ্ঠান। আর সঙ্গে আমি মানসী। আজ 27 জুন, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডে, অর্থাৎ অনুক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ বা শিল্পের দিবস আজ। এই যে বিষয়, যেটা অনু বলুন, ক্ষুদ্র বলুন বা মাঝারি বলুন, দেখুন, যে কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কিন্তু এই অনু, ক্ষুদ্র অথবা মাঝারি এন্টারপ্রাইজ শিল্পের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং সেটা অনস্বীকার্য। বিশেষ করে ভারতবর্ষে যদি আমরা দেখি, উন্নয়নশীল এই দেশে বা উন্নয়নশীলগুলি যে দেশগুলি রয়েছে সেখানে অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি কিন্তু এই ক্ষুদ্র মাঝারি শিল্প। স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল এবং সহজলভ্য শ্রম ব্যবহার করে এই শিল্পগুলি গড়ে ওঠে, আর এটা দেশের আর্থ সামাজিক ব্যবস্থার সঙ্গেও অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এই যে অনুক্ষুদ্র মাঝারি শিল্পের যে সংজ্ঞা যদি আমরা বলি, সেটা কিন্তু দেশভেদে এবং সরকারের নীতি অনুযায়ী নানা রকম হতে পারে। ভারতে MSME অর্থাৎ মিসমি বা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই যে আইনের অধীনে বিনিয়োগ ও বার্ষিক আয়ের উপর ভিত্তি করেই তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমে যদি বলি অনু বা মাইক্রো, যেখানে যন্ত্রপাতি বা সরঞ্জামে বিনিয়োগ এবং বার্ষিক যে একটা টার্নওভার সেটা সব থেকে কম থাকে। তারপর দেখা যায় ক্ষুদ্র বা স্মল মাইক্রো শিল্পের তুলনায় এর পরিধি কিছুটা বড় এবং বিনিয়োগ ও আয় মাঝারি স্তরের হয়। আর মাঝারি, যেখানে বিনিয়োগ এবং আয়ের পরিমাণ ক্ষুদ্র শিল্পের চেয়ে বেশি কিন্তু বৃহৎ বা কর্পোরেট শিল্পের চেয়ে কম। তাই অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব একটি দেশের সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী। আরও বিস্তারিত বিবরণে তো আমরা যাবই, আপনাদের কাছ থেকেও আমরা শুনব সে কথা। আমরা জানি আপনারা অনেকেই এভাবেই মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ অনু, ক্ষুদ্র এবং মাঝারি মাপের এন্টারপ্রাইজ শিল্পর সঙ্গে আপনারা অনেকেই নানাভাবে যুক্ত আছেন। সে কথাই কিন্তু আজকে অনুষ্ঠান জুড়ে আপনাদের কাছ থেকে শুনব যে কীভাবে আপনার স্বনির্ভর হতে পারলেন, কারণ আজকে এই বিশেষ দিবস। হয়তো যারা এর সঙ্গে জড়িয়ে আছেন তাদের জন্যই শ্রোতা বন্ধু ইতিমধ্যেই উপস্থিত, তার কাছে যাই, তার কথা শুনি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: আচ্ছা বলুন।
1: ক্ষুদ্র বা মাঝারি শিল্প, সত্যি আমাদের এই দেশে, আমাদের গ্রাম অঞ্চলে, আমি রানীনগর বাজার থেকে বলছি, এই এই আমাদের এই এলাকাতে ক্ষুদ্র শিল্প বলতে গেলে অনেক দিন আগে থেকে আছে চরকা কাটা, অর্থাৎ পলু পালন বা পলু থেকে যে সুতো তৈরি হয়,
0: তা
1: এখন
0: রেশমের কথা বলছেন তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, তা দিয়ে এখন অনেক মানুষ, গরিব মানুষ তার জীবিকা নির্ভর করে। তারপর এইরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র যেমন ইট ভাটা গুলা হইয়া যায়, ইট ভাটা গুলাতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শ্রমিক সেখানে কাজ পায়। এইভাবে আমাদের আর একটা দিক দেখা যাচ্ছে এখন, সেটা ভালো দিক না, তবু যেটা বিড়ি শ্রমিক বলা হয়, এই বিড়ির ব্যবসা বা বিড়ির বেঁধে অনেক মহিলা এবং পুরুষ
0: আমাদের মুর্শিদাবাদে, বিড়ি তো একটা বেশ বৃহৎ শিল্প।
1: হ্যাঁ হ্যাঁ।

0: তবে এইখানে আমি যেখানে বসবাস করি আমাদের রায়নগর পঞ্চায়েত, পঞ্চায়েতের পাশে আমার এখন দোকান, এখানে একটা বিড়ি ব্যবসায়ী আছে, প্রায় 5,000 ছেলে মেয়েকে বা 5,000 পরিবারে কিছু একটা অংশ তুলে দিয়ে সে নিজে নিয়ে একটা ইনকাম করে। আর এই যে ইনকাম, সত্যি এইরকম ভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের কাছে একটা ইনকামের একটা সোর্স চলে আসে তাহলে খুব ভালো হয়। আর আমি এইটুকুই আশা করব সব সাধারণ মানুষের কাছে যেন এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলা আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে গজিয়ে উঠুক, যাতে আমাদের অর্থনৈতিক দিকটা ভালোভাবে উঠে আসুক। এই কথাগুলো সত্যি যদি সবাই মেনে চলে বা এইভাবে হয় তাহলে আমাদের আর্থিক দিক থেকে বা সংসারে চলার পথে কোনো অসুবিধা হবে না। তাই এইটুকুই বললাম,
1: অনেক অনেক ধন্যবাদ,
0: রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল।
1: হ্যাঁ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 27 জুন বিশ্বব্যাপী মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি আকারের যে উদ্যোগ অর্থাৎ স্মিথ, এই দিবস পালিত হয়ে থাকে। বিশ্বের অর্থনীতিতে বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী যে ব্যবস্থাপনা অর্থাৎ ক্ষুদ্র ব্যবসার অপরিসীম যে অবদান রয়েছে তাকে স্বীকৃতি দিতেই জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে নির্বাচন করেছেন অনু ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস দিবস হিসেবে। দেখুন, আমরা যদি বলি যে এই দিবসটার কী লক্ষ্য বা কী উদ্দেশ্য, আমরা তো জানি প্রত্যেকটা যে দিবসগুলো পালন করা হয়ে থাকে একটা উদ্দেশ্য তো তার পেছনে থাকেই। যেমন আজকের এই বিশেষ দিনে কর্মসংস্থান ও অর্থনীতি এই দিবসের একটা উল্লেখযোগ্য লক্ষ্য। বিশ্বব্যাপী 90%-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান এই খাতের অন্তর্ভুক্ত এবং মোট কর্মসংস্থানের প্রায় 70% বৈশ্বিক যে জিডিপি তার অর্ধেকেরও বেশি অবদান রাখে। কিন্তু আবার একটা উন্নয়ন যে ঘটে এই এর দ্বারা, যেমন উদ্ভাবন, সৃজনশীলতা, হ্যাঁ, সমাজের আরও উন্নতি বৃদ্ধি, সব ক্ষেত্রেই কিন্তু এই ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো একটা মেরুদণ্ড হিসেবে কাজ করে। এবার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক কালে, বিশেষ করে এই 2025-26 সালে এই যে আজকের যে বিশেষ দিন, এই ক্ষুদ্র উদ্যোগগুলিকে ডিজিটাল রূপান্তর করা আর স্থিতিস্থাপকতার মাধ্যমে আরও এগিয়ে নেওয়ার ওপর কিন্তু আলোকপাত করছে। ভারতে এই দিনটি স্থানীয় অর্থনীতি, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার বিকাশে নানা ধরনের সরকারি উদ্যোগ, নানা স্কিম যেগুলি রয়েছে, অর্থাৎ এই মাইক্রো বলুন, মিডিয়াম বলুন, স্মল বলুন, যে ব্যবসা বা এন্টারপ্রাইজের যে শিল্পগুলো রয়েছে তারা কীভাবে সহায়তা পেতে পারেন সেই সম্পর্কে সচেতন করার জন্য কিন্তু এই দিবস পালন করা হয়ে থাকে। তাহলে আপনারাও যদি ক্ষুদ্র বা মাঝারি বা অনু ব্যবসার সঙ্গে যুক্ত হন তাহলে অবশ্যই আজকের এই অনুষ্ঠানে আসুন, আপনাদের কথা ভাগ করে নিন আমাদের সঙ্গে। কীভাবে স্বনির্ভর হচ্ছেন, এইভাবে বা পাচ্ছেন কি অন্য কাউকে স্বনির্ভর করতে, এই কথাই শুনব গোটা অনুষ্ঠান জুড়ে। আর এই ছোটো ছোটো উদ্যোগগুলোই কিন্তু আমাদের বড় স্বপ্ন দেখাতে এগিয়ে নিয়ে যায়, বড় স্বপ্ন আমরা দেখতে পারি। তাই ছোট উদ্যোগ বড় স্বপ্ন, এই ভাবনা নিয়েই আজকের শুভ সকালে। এবারে চলে যাব আপনাদের পাঠানো বার্তায়। রজত বিশ্বাস চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, জীবনে বড় কিছু অর্জন করার জন্য সবসময় বড় সুযোগের প্রয়োজন হয় না, অনেক সময় একটি ছোট উদ্যোগই বড় স্বপ্ন পূরণের পথ তৈরি করে। একজন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার অভ্যেস করে তোলে, একজন কৃষকের নতুন পদ্ধতিতে চাষ শুরু করা এবং একজন তরুণের ছোট ব্যবসা শুরু করা, এসবই ছোট উদ্যোগের উদাহরণ। ইতিহাসে দেখা যায় অনেক সফল মানুষ তাদের যাত্রা শুরু করেছেন খুব সাধারণ ও ছোট পদক্ষেপ দিয়ে। ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে ছোট উদ্যোগ ধীরে ধীরে বড় সাফল্যের রূপ নেয়। স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে আর এই উদ্যোগ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি দেয়। রজত বিশ্বাস নদিয়া থেকে অনেক ধন্যবাদ। আজকের এই দিনে আমরা যে বিশেষ দিনে রয়েছি অর্থাৎ অনু ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস দিবস আজকে, তো আজকে আমি অবশ্যই আপনাদের কাছ থেকে শুনতে চাইব এবং আপনাদের কথাতে, আপনাদের বার্তাতে উঠে আসুক যে আপনারা যদি এভাবে যুক্ত হয়ে থাকেন সেই কথা, সেটাই ভাগ করে নিতে চাইব আজকে আমি এই অনুষ্ঠানে। শুভ সকালে বন্ধু চলে এসেছেন, দেখি তিনি কি যুক্ত আছেন, সত্যি শুনবো তার কথা। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো,
2: নমস্কার মানসীদি।
1: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত বলুন।
2: সুপ্রভাত আপনাকে। খুব সুন্দর বিষয় আপনি যখন আসেন তখন
1: মাঝারি শিল্পের সঙ্গে কম বেশি যুক্ত, তাই না?

0: একদম ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে এগুলো প্রয়োজন আছে, কারণ আকাশপথে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো আমরা আশা করি এবং এত সুন্দর একটা গ্রামের পাশেই এরকম অনেকেই আমাদের, যেমন দাসপাড়ার দিকে একটা পাড়া আছে, তো তাই দেখি ওই যে দেখেছেন যে যেমন ওই মেলা খেলায় যে ফুলগুলো ঘুরতো না রঙিন রঙের ফুল দিয়ে, এই যে ফুলগুলো কিন্তু এখনো পর্যন্ত তৈরি করে জানেন তো, এবং কি সুন্দর করে তারা ওই ফুলগুলো কেটে কেটে কেটে এত সুন্দর করে করে বোঝাও বলুন তো, মানে সুন্দর করে একদম অনেকে তার ছেলেমেয়েরা প্রত্যেকেই একদম একই সঙ্গে যুক্ত এবং তারা বিভিন্ন জায়গায় যায় মেলা খেলায় তারা অর্থ ইনকাম করে আর কি,
1: মানে তারা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে
0: স্বনির্ভর ভাবে করে। আর একটি কথা না বললেই নয়, দেখি তো অনেক কটাই, তবে বিষয়টা খুব সুন্দর লাগলো, আলোচনা খুব প্রাসঙ্গিক, সচ্ছলতার মধ্যে আছেন অনেকেন যারা এর সঙ্গে যুক্ত আছেন এবং প্রচুর মহিলারা কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছেন।
1: একদমই তাই, আমি সেই কথাটাই কিন্তু আজকে শুনতে চাই যে আপনারা নিজেরা ব্যক্তিগত ভাবে হোক বা এরকম যদি কোনো খোঁজ জানেন যে ক্ষুদ্র মাঝারি বা এই অনুশিল্পের সঙ্গে যারা যুক্ত সে কথাই আজকে উঠে আসুক।
0: আরেকটি কথা লাস্ট বলে ছাড়বো আমি ছোট করে, সেটা হচ্ছে যে ওই আপনার ওই যে এগুলো তালপাখা, তালপাখা, হ্যাঁ তালপাখার সঙ্গে সুন্দর করে তালপাখাকে কেটে এবং সেখানে রঙিন রং টং করে এত সুন্দরভাবে অনেকে তৈরি করে। আমি এগুলো একটু কথা, আমি কিন্তু কি করে বলুন তো মানুষ দিই, আমি এদের সঙ্গে মিশে যাই এবং এরা কিভাবে তৈরি করছে না করছে আমি যেটা কৌতূহলের একটা আগ্রহের সঙ্গে প্রকাশ করি, এটুকুই বললাম দিদি, নমস্কার,
1: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, এই যে আজকের যে দিবস, দেখুন আপনাদের কথাতে উঠে আসছে না বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় নানা ধরনের অনু, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কিন্তু রয়েছে, সে কথাই আজ শুনবো। আচ্ছা, এবারে চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। আজকের বিষয় ছোট উদ্যোগ বড় স্বপ্ন। আজকে এই বিষয়ে আমাদের কাছে তার বার্তা পাঠিয়েছেন তেঁতুলিয়া থেকে মনোজ কুমার পাল। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম স্মল সাইজ এন্টারপ্রাইজেস ডে দিবসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আকার এবং পরিধিতে ছোট হলেও ক্ষুদ্র উদ্যোগগুলি আমাদের মানব সমাজে নিজেদের শিল্প সামগ্রী উৎপাদন করে অর্থনীতিতে তাদের যোগদান উল্লেখ্য। এবং লোন এবং ল্যান্ডস্কেপিং কোম্পানি, রাস্তার বিক্রেতারা, ছুতোর প্লাম্বার, স্বাধীন মেকানিক, মেশিন শপ অপারেটর, জুতো প্রস্তুতকারক, ক্ষুদ্র কৃষক আরও বিভিন্ন শিল্প এই ক্ষুদ্র শিল্পের সঙ্গে সংযুক্ত। শঙ্খ বা শাখার কাজ, তাঁত শিল্প, বেকারি উৎপাদন, ক্যাটারার, এই সমস্ত ছোট ছোট শিল্পগুলোর মাধ্যমে সমাজসেবার সাথে সাথে নিজেদের রোজগারের পথও বেছে নিয়েছে। হতে পারে উদ্যোগগুলো ছোট, কিন্তু তাদের স্বপ্নগুলো ডানা মেলেছে বহুদূর। অনেক পরিবার এই জীবিকার মাধ্যমে তাদের খরচ খরচা বহাল রেখেছে। ছোট শুরু, বড় স্বপ্ন আর কঠিন পরিশ্রম, এটাই সাফল্যের মূলমন্ত্র। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। একদমই তাই, ছোটোভাবে শুরু হলেও কিন্তু যদি আমাদের মনের মধ্যে সেই স্বপ্নটা থাকে তাহলে উদ্যোগ যতই ছোট হোক সেটা কিন্তু একদিন ঠিক আমাদের পৌঁছে দেবে আমাদের সেই স্বপ্নের যে ছোঁয়া, যেখানেই পৌঁছতে চাইছি সেখানে। এভাবেই আপনারা সঙ্গে থাকবেন। বন্ধু রয়েছেন তার কাছে যাচ্ছি, কে আছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ দাদা বলুন।
2: হ্যাঁ দেখুন, মানে যে স্বপ্ন, মানে স্বপ্ন হচ্ছে একটা আলোকের পথে উত্তরণ, যে ছোট ছোট স্বপ্নগুলো আমরা দেখি, হ্যাঁ, তা অন্ধকার থেকে আলোয় উত্তরণের পথ। তো এইভাবেই ছোট্ট উদ্যোগগুলো একদিন বড় স্বপ্নে পরিণত হয়। তো আমি নিজে সেই ঘটনার সাক্ষী দিদি। আমাদের এখানে এক দিদিমণি, হ্যাঁ আমি বলি, আমাদের এখানে একজন দিদিমণি, হ্যাঁ, তিনি প্রথমে 10টি মানে বস্তিবাসী শিশুদের, বস্তি শিশুদের নিয়ে একটি ছোট্ট অবৈতনিক স্কুল খুলেছিলেন। এখন সেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে 7। তো এই যে ছোট্ট উদ্যোগটা, মানে স্বপ্ন, দুই চোখে স্বপ্ন, তাদেরকে মানুষ করা, তাদেরকে শিক্ষিত করার, এই যে স্বপ্ন, তা সফল হতে চলেছে। বিভিন্ন প্রান্ত থেকে যে সহযোগিতা গুলো আসছে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের নিবিড় যোগাযোগ, হ্যাঁ, এতে করে তার স্বপ্ন সার্থকের পথে। আর দিদি, আমি এমন একজন ভদ্রমহিলাকে জানি যিনি মাত্র 5,000 টাকা দিয়ে তার যে স্বপ্ন, মানে ছোট্ট উদ্যোগ শুরু করেছিলেন, তা আজ এক বিশাল

0: এলাকার মানে কি বলবো মানে শাড়ির ব্যবসা তিনি শুরু করেছিলেন। আজ তিনি হ্যাঁ প্রায় 50,000 টাকার মানে কি বলবো 50,000 টাকা তিনি আজকে
1: মানে হ্যাঁ তাই তো
0: হ্যাঁ দিদি হ্যাঁ হ্যাঁ তো এইভাবে হ্যাঁ ছোট ছোট উদ্যোগ গুলো বড় স্বপ্নে পরিণত হয় হ্যাঁ যদি তার মধ্যে অদম্য জেদ হ্যাঁ সাহস এবং এগিয়ে যাবার পথটা যদি সুগম থাকে।
1: আর অবশ্যই এটুকু
0: শেয়ার করলাম, অবশ্যই পরিশ্রম কায়িক পরিশ্রম তো দরকারই। এটুকু শেয়ার করলাম, যদি ভালো থাকবেন নমস্কার নেবেন।
1: ভালো থাকুন আপনারা সকলে, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো,
2: নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, সুপ্রভাত, কে বলছেন কোথা থেকে?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: আচ্ছা বলুন, আজকের বিষয় তো জানা হয়ে গিয়েছে ইতিমধ্যে।
2: হ্যাঁ হ্যাঁ, তো ধরুন যে কোনো জিনিস হ্যাঁ ছোট থেকেই কিন্তু বড় হওয়া যায়। আমি যে শিল্পের সঙ্গে যুক্ত আছি, তাঁত শিল্প, সেটা কিন্তু আমাদের খুব ভগ্ন ছিল। এককালীন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু তাঁত শিল্পটা খুব ভগ্ন অবস্থা ছিল, একদম মানে একবেলা খাওয়া হতো একবেলা খাওয়া হতো না, এরকম অবস্থা ছিল। কিন্তু সেই জিনিসটা আজকে আমরা ধৈর্য দিয়ে করছি বলে আজকে আমাদের বাজারে বিদেশে অনেক কিন্তু চালু আছে জিনিসটা,
1: মানে এখন রপ্তানিও হচ্ছে, তাই তো?
2: এখন রপ্তানি হচ্ছে আর মালের চাহিদাও খুব আছে আমাদের এখানে।
1: খুব ভালো, দেখুন এই যে উদ্যোগ আপনাদের ছিল সেজন্যই তো আজকে এই জায়গায় পৌঁছতে পারলেন, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, সেই মানে হাল ছাড়লে হবে না, ধরে রাখতে হবে হালটাকে। হ্যাঁ, যে অধৈর্য হলে আমি ছেড়ে দিলাম সেটা করলে হবে না, যে জিনিস করতে গেলে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, তবেই কিন্তু সফলতা হবে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা কোনো সহায়তা সরকারিভাবে কি পেয়েছিলেন?
2: না, সহায়তা আমাদের নাচিবের মধ্যে কিছু পাইনি আমরা।
1: তো যে সমস্ত সাহায্যগুলো সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেগুলো সম্বন্ধে কি আপনি অকিবল হয়েছেন বা খোঁজ খবর কি নিয়েছিলেন যে কোনো রকম আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে কিনা?
2: হ্যাঁ, সব কিছু খোঁজ খবর নিয়েছি, এমনকি আমাদেরকে ক্রেডিট কার্ড দিয়েছিল, সেই ক্রেডিট কার্ডের উপরে লোন দিত কিন্তু প্রচুর সুদ। সেই সুদের কারণে কিন্তু আমাদের সব ক্রেডিট কার্ডগুলো আমরা সব ডিলিট করে দিয়েছি, আমাদের কোনো কাজ হয়নি। আর যেসব মানে আমাদের অনুদান সরকারে আসে সেগুলো অফিসে খোঁজ খবর করেছি কিন্তু তারা কোনো সুরাহা দেয়নি আমাদেরকে।
1: তবে এখন তো অনেক সুযোগ অনেক সুবিধে দেখুন, আর এবার যে প্রতিপাদ্য আমাদের যে ডিজিটাল হওয়া, সেক্ষেত্রেও কিন্তু আরও এই উদ্যোগগুলোকে আরও বৃহৎ আকারে ছড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, অনেক অনেক ধন্যবাদ।
2: নমস্কার।
1: এই যে কর্মসংস্থান সৃষ্টির একটা লক্ষ্য আজকের এই দিনটির উদ্দেশ্য, অর্থাৎ মানুষকে সচেতন করা তো বটেই, সেই সঙ্গে কর্মসংস্থানের সৃষ্টি করা। বৃহৎ শিল্পের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কিন্তু অনেক বেশি মানুষের কর্মসংস্থান হয়ে থাকে, এটা বেকারত্ব দূরীকরণেও অনেক ক্ষেত্রে কার্যকরী হয়। আবার গ্রামীণ ও শহরতলি এলাকায় যে শিল্পগুলো গড়ে ওঠে সরাসরি স্থানীয় মানুষের আয় বৃদ্ধি করে থাকে এবং দেশের যে আর্থিক যে আমদানি রপ্তানি বলুন সেক্ষেত্রেও সহায়তা হয়। এই শিল্পের যে উৎপাদন একটা বিশাল অংশ কিন্তু এই ক্ষুদ্র মাঝারি শিল্প থেকেই আসে, আমাদের বিনিয়োগ যেটা, তারপর রপ্তানি আয়ের একটা বড় অংশও যোগান দেয় কিন্তু এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আবার দেখুন আঞ্চলিক উন্নয়ন হয় কিন্তু, বৃহৎ শিল্পগুলো সাধারণত নির্দিষ্ট শহরে বা অঞ্চলে কেন্দ্রীভূত থাকে কিন্তু ক্ষুদ্র আর এই যে মাঝারি শিল্প বা মাইক্রো যদি আমরা বলি যে মাইক্রো এন্টারপ্রাইজেস যেগুলো, সেগুলো কিন্তু একদম নানাভাবে ছড়িয়ে থাকে নানা অঞ্চলে এবং সেই অঞ্চলের উন্নয়নকে নিশ্চিত করে। দেখুন যদি আমাদের জেলার কথায় ধরেন, আমাদের জেলাতেও তো আমরা জানি যে কাঁসা শিল্প, এই যে রেশম শিল্প রয়েছে, সোলা শিল্প রয়েছে, বিভিন্নভাবে আমাদের জেলার নানা জায়গায় নানাভাবে কিন্তু ছড়িয়ে রয়েছে এই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেসগুলো। তো সেভাবেই আমরা দেখছি যে এই সব ক্ষেত্রে মাঝারি, ক্ষুদ্র এবং মাইক্রো যে এন্টারপ্রাইজেস সেগুলোর কিন্তু একটা ভূমিকা রয়েছে বৃহৎ শিল্পের ক্ষেত্রে, নানা জায়গায় যা ছড়িয়ে আছে। তাই এই সম্পদের যে সুষম বণ্টন এবং আঞ্চলিক উন্নয়ন, এটা কিন্তু এই শিল্পগুলির মাধ্যমেই হয়ে থাকে। শ্রোতা বন্ধু আছেন, তার কাছে যাব। আচ্ছা, তার আগে মেসেজ পাঠিয়েছেন সেটা একটু পড়ে নিই, তারপর যাবো আপনাদের কাছে। আপনাদের কথায় কীভাবে আপনারা যুক্ত আছেন বা আপনাদের এলাকায় কেউ যুক্ত আছে, এলাকাতে এরকম কোনো শিল্প উদ্যোগ চলছে কিনা সে কথা জানবো। বিরাটি থেকে

0: ঘন্টা আলী লিখছেন, শুভ সকাল মানসীমা, আজকে শুভ সকালে আপনার জন্য অনেক আদর ভালোবাসা। বিষয় ছোট উদ্যোগ বড় স্বপ্ন, জানেন মানসীমা, প্রত্যেক মানুষ তার ছোট উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, তবে কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো হয় না, তবে ভেঙে পড়লে হবে না। এই যে আমি কথাই বলি, আমার একটা স্বপ্ন ছিল ছেলেকে মনের মতো করে মানুষ করব, কিন্তু আমি পারিনি, আমি ভেঙে পড়িনি। তবে একটা ছোট উদ্যোগ নিয়েছিলাম যে জামা কাপড় সেলাইয়ের কাজ। বর্তমানে আমার ছেলে আজ রেলে কর্মরত, ড্রাইভার রেলের সে আজ সুপ্রতিষ্ঠিত। ছোট উদ্যোগ নিয়ে এগিয়েছিলাম কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে, বেশি বড় করে লিখছি না, তবে লেখাটা মনে হয় একটু বড় হয়ে গেল। আচ্ছা, মন্টালিদি বিরাটি থেকে লিখেছিলেন আমাদের নিয়মিত পত্রদাতা উনি, আমাদের শুভ সকাল অনুষ্ঠানে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পাই, আপনাদের সকলের কাছ থেকেই আমরা অনেক তথ্য পেয়ে থাকি, বা আপনাদের প্রাত্যহিক জীবনের যে অভিজ্ঞতা, ব্যক্তিগত যে অভিজ্ঞতা, নানা বিষয় নিয়ে আপনারা সত্যিই আমাদেরকে উদ্বুদ্ধ করেন এই বিষয়ে। দেখুন, এই যে ছোট উদ্যোগ, যে সেটা যে ধরনেরই হোক, সেটা কিন্তু আপনাকে স্বনির্ভর করার দিকে এগিয়ে দিচ্ছে। এই ছোট উদ্যোগ নিয়ে আমরা বড় বড় স্বপ্ন দেখার দিকে এগিয়ে যাচ্ছি এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে অবশ্য এগোচ্ছি, আর সেজন্যই হয়তো আজকের এই দিবস সচেতনতার উদ্দেশ্যে, যে ছোট হোক কিন্তু তবু স্বপ্ন যেন না থেমে থাকে। নমস্কার, সঙ্গে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের অপর প্রান্তে 9434921300। কোনো বন্ধু রয়েছেন? হ্যালো, নমস্কার, কেউ আছেন? না, যোগাযোগ করে উঠতে পারছি না। আচ্ছা, দেখছি পরবর্তীতে নিশ্চয়ই আবার ওনার সঙ্গে কথা হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো বলুন।
1: নমস্কার মানসী।
0: হ্যাঁ নমস্কার বলুন।
1: হ্যাঁ, আমি বাহিরে বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন বলুন।
1: দেখুন, এই সমস্ত আমাদের গ্রামেও এরকম ছোট ছোট অনেক ক্ষুদ্র শিল্প রয়েছে, বাড়িতে বসে মেয়েরা, আমিও এক সময় করতাম। হ্যাঁ, তো এখন নানা কাজের জন্য আমার এটা করা হয় না, বা বাড়িতেও ছোট ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে। হ্যাঁ, মানে কর্মকার যা যে কাজটা করে সেই কাজটার জন্য আমার মানে ওই পুতুলটা আমার হাজবেন্ড করে, ওর সঙ্গে আমিও মানে সহযোগিতা করি। হ্যাঁ, যতটা সম্ভব পারি আমি সহযোগিতা করার চেষ্টা করি। আর এই শিল্পটার ধরুন, ও মানে ও এত সুন্দর কাজ, নিখুঁত কাজ, তো সেই কাজের ওর কিন্তু বিদেশে পর্যন্ত মানে কাজটা চালু আছে বা যায়। এখনো পর্যন্ত অনেক মানুষ শান্তিনিকেতনে আমাদের বিশ্বভারতীর সমস্ত কাজ কিন্তু ওর হাতের তৈরি সেখানে কাজ মানে নিয়ে যায় এবং বাইরে দেশেও যায়। হ্যাঁ, তো আমার মানে এরকম আরো অনেক আমাদের পাড়াতে রয়েছে যারা এই পুতুল তৈরি করে, ঘরে বসে ব্যাগ তৈরি করে, তারপরে আপনার ওই বড়শির এক ধরনের সুতো পাকানোর কাজ, ওইগুলো করে। তো ছোট ছোট কাজ কিন্তু সবাই করে। তারপরে আমাদের এখানে কাঁথা স্টিচের যে আর বাটিকের জন্য বিখ্যাত শান্তিনিকেতনে, সেই কাজটাও আমি অনেক দিন করেছি, কাঁথা স্টিচ এবং বাটি দুটোই।
0: বীরভূমে তো অনেক ক্ষুদ্র শিল্প রয়েছে,
1: আমি কিন্তু শিখেছিলাম কাঁথা স্টিচ এবং বাটি।
0: আপনাদের ওখানে আমি যতদূর জানি ডোকরা শিল্পটাও কিন্তু রয়েছে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, ডোকরা শিল্পটাও আছে। এখানে আমাদের গ্রামেও অনেক ছেলেরা প্রতিভা রয়েছে, কারণ তারা দেখি ওই বাঁশ গুলো, বাঁশের গোড়া থেকে, তারপর বাঁশের জিনিস থেকে কত ধরনের সুন্দর সুন্দর আসবাবপত্র, তারপরে ঘর সাজানোর শৌখিন জিনিস তৈরি করছে, দেখে মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর মানে শিল্প তৈরি করছে তারা,
0: খুব খুব ভালো লাগছে সত্যি এই যে আপনি বলছেন। আচ্ছা, আপনাদের বাড়িতে একটা এই প্রসঙ্গে একটু কথা জেনেও নেবো, যে আপনারা তো রয়েছেন এই শিল্পের সঙ্গে, তো আরো কেউ কি যুক্ত রয়েছে যাদেরকেও আপনি স্বনির্ভর করতে পারছেন?
1: হ্যাঁ, আমি যখন এই কাঁথা স্টিচের কাজটা আর বাটিকের কাজটা আমি যখন করতাম, তখন কোভিড এর সময় এবং লকডাউন ছিল, তো বললে বিশ্বাস করবেন না, সেই মুহূর্তে আমার পাড়ার যতগুলো মহিলা ছিল

আমি প্রত্যেককে কাজ দিয়েছি, এবং শুধু কাজ নয়, তাদের মানে টাকা পয়সা সমস্যা ছিল, আমি প্রথম মানে আগাম টাকা তারা তাদেরকে দিয়ে দিতাম যে না তোদের কাজটা যখন হবে হবে।

0: মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি মাপের যে শিল্পগুলো রয়েছে সেটা তো অবশ্যই ছড়িয়ে পড়েছে নানা দিকে, আর এটা স্বনির্ভরতার আর একটা দিক উন্মোচন করছে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ দেখুন, আমাদের জেলাতেই তো আমরা দেখছি নানা দিকে নানাভাবে নানা অঞ্চলে ছড়িয়ে রয়েছে কত ধরনের শিল্প। তাহলে এটা গোটা ভারতবর্ষ জুড়ে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই যে বারবার বলছি না যে এই ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোই কিন্তু বৃহৎ আকারে অর্থনীতিতে একটা যোগান দিয়ে থাকে। আর যে কথা হচ্ছিল, শ্রোতাবন্ধুও বললেন যে আমরা দেখেছি যে এই সব ক্ষেত্রে না, এই ক্ষুদ্র মাঝারি বা অনু শিল্পগুলোতে মহিলাদের বা নারীদের অনেক অনেক ভূমিকা রয়েছে। বিশেষ করে হস্তশিল্প, সেলাই, বুটিক, খাদ্য প্রক্রিয়াকরণের মতো নানা ক্ষুদ্র উদ্যোগে নারীদের যে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং খুব বাস্তবভাবে এটা তাদেরকে কিন্তু আর্থিকভাবে স্বনির্ভর করছে। শ্রোতা বন্ধু আছেন, তার কাছে একটু যাবো। ইতিমধ্যে আপনাদের কাছ থেকে অনেক বার্তা চলে এসেছে আমাদের কাছে, সেগুলো একটু একটু করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, শ্রোতা বন্ধুকে আমি যোগাযোগ করতে পারছি না, তার সাথে যোগাযোগ হওয়ার আগে আমি বরঞ্চ চলে যাই আপনাদের পাঠানো মেসেজে। মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকালের শুভেচ্ছা। আজকের বিষয় ছোট উদ্যোগ বড় স্বপ্ন, উদ্যোগ যতই ছোট হোক স্বপ্ন থাকলে একদিন সেটা বাস্তবায়িত হবেই। প্রসঙ্গত বলি, আমার দাদা 1985 সালে মাত্র 3000 টাকা মূলধন নিয়ে শুরু করেছিল সৌর বিদ্যুৎ চালিত রেডিও, সোলার কুকার ইত্যাদি। পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছিল মাঝারি শিল্প, নাম গীতাঞ্জলি সোলার এন্টারপ্রাইজ। তার স্বপ্নের ছোট্ট উদ্যোগ আজ ডালপালা ছাড়িয়ে বিশাল মহিরুহ। মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন। হ্যাঁ, এই কথাগুলোই আজকে উঠে আসুক আপনাদের কথায় আপনাদের বার্তায়। নমস্কার, শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যাঁ, কেউ রয়েছেন, নমস্কার, বলুন কে আছেন সঙ্গে, হ্যালো।
1: ছোট উদ্যোগ বড় স্বপ্ন, স্বপ্ন না থাকলে উদ্যোগ নেওয়া যায় না, কিন্তু স্বপ্নটা আগে রাখতে হবে, তারপরে উদ্যোগ নিতে হবে। তবে কথাই বলে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, এই বাস্তব কথাটা, এইটাকে আমরা যখন কার্যে পরিণত করব তখনই আমরা স্বপ্ন দেখব। স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখাটাই কিন্তু স্বপ্ন নয়। আমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য যে আমার মানবিক পরিকল্পনা, আমার নিজের মধ্যে পরিকল্পনা থাকবে, সেইটাই হচ্ছে আমার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। আর সেই স্বপ্নটা প্রথম দিনেই যে আমি একদম শিখরে উঠে যাব তা কোনোদিনই হয় না। আমি যে কোনো কাজ করতে শুরু করব সেটা ছোট্ট আকারেই নিতে হবে, সেটা জমি চাষ করাই হোক আর কোনো শিল্পকলাই হোক।
0: আচ্ছা, আপনি যে অঞ্চলে রয়েছেন একটু জানবো যে সেখানে কি এরকম কোনো মাইক্রো ক্ষুদ্র বা মাঝারি শিল্পের দেখেছেন প্রসার?
1: হ্যাঁ, এখানে আমাদের চাষের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে ছোট ছোট যে ডিপ টিউবওয়েল গুলো ছিল, সেই ডিপ টিউবওয়েল গুলোই প্রথমে 10 বিঘা জমি চাষ হতো জল দিয়ে, কিন্তু বর্তমানে ওই ডিপ টিউবওয়েলটা রূপান্তরিত হয়ে বড় আকারের হয়ে সেই জায়গাটায় 50 বিঘা মতো জমি চাষ করা হয়। তাহলে একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, এই অর্থনৈতিক উন্নয়ন ঘটাটা কিন্তু সমাজের পক্ষে, দেশের পক্ষে খুব মঙ্গলকর। ঠিক একইভাবে যারা বিড়ি শিল্প, আমাদের এখানে একটা বিড়ি শিল্প আছে মুর্শিদাবাদে, এটা ওই যারা মহাজন তারা আসে ছোট ছোট ঘর, ওই একজন দুজন করে আস্তে আস্তে, এখন দেখছি ওর যখন আসে তখন তার কাছে ভিড় লেগে যায়। তাহলে সে ওই দুজনকে নিয়ে শুরু করেছিল বলেই তো আজ 50 জন তার কাছে আসছে। সেই তার উদ্যোগটা ছিল ছোট, কিন্তু বর্তমানে সে স্বপ্ন দেখেছিল বড় হওয়ার, সে বড় হয়েছে। ঠিক একইভাবে আমাদের জীবনের একটা প্রসঙ্গ, আমাদের জীবনের যে লক্ষ্য সেটা ছোট হোক কিন্তু সেইটাই ধৈর্য এবং চেতনা, এবং এই দুটো থাকলে আমরা একদিন বড় হবই এবং হতেই হবে। যেমন আমাদের এই মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার যখন আমরা তৈরি করি তখন মাত্র 9 জন ছিলাম, আজ কিন্তু 180 জন সদস্য। তো এই সবগুলোই মানুষের মনে স্পৃহা জাগায় যে ছোট থেকেই শুরু করতে।

0: হয়
1: একদম
0: এবং
1: ঠিক
0: শীতে
1: বলেছেন,
0: বড়
1: সত্যি
0: জায়গাতে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন।
1: প্রথমেই যদি আমরা অনেক বড় স্বপ্ন দেখে ফেলি তা নয়, স্বপ্নটা মনের মধ্যে থাকুক, তাই আস্তে আস্তে আমরা এগিয়ে চলি। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আর অবশ্যই ভালো থাকুন। ফিরছি আবারও আপনাদের সাথে কথায় বার্তায়। তার আগে একটু কাজের কথা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অনলাইনে দরখাস্ত আহ্বান করছেন যে সমস্ত পদগুলির জন্য, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোনিক্যাল, অল ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই সমস্ত ডিসিপ্লিন থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবং এই সমস্ত ক্ষেত্রেই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন, অর্থাৎ অনলাইনেই আবেদন করতে হবে, তাদের বয়সসীমা 35 বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী যথারীতি বয়সের ছাড় থাকছে। আপনারা অবশ্যই 3 জুলাই 2026-এর মধ্যেই অনলাইনে আবেদন করবেন, 420টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে গেলে যে ওয়েবসাইটটি আপনাদের দেখতে হবে সেটি আমি জানিয়ে দিই, www.upsc.gov.in। এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা বিশদে জানতে পারবেন। আবার বলি, www.upsc.gov.in। এছাড়াও আপনারা দেখতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ 13 জুন থেকে 19 জুন 2026-এর। আচ্ছা, কাজের কথা হলো, এবার চলে যাই শ্রোতা বন্ধুর পাঠানো বার্তায়। কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন, আজ বিশ্ব অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস। লক্ষ্য স্থির রেখে সততা আর নিষ্ঠার সঙ্গে পথ চলার যে কোনো উদ্যোগী সাফল্যের শিখরে পৌঁছানোর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই ছোট উদ্যোগ বড় সাফল্য এক অত্যন্ত অনুপ্রেরণামূলক এক গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব মানচিত্রে উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেওয়া আমাদের এই উন্নয়নশীল দেশের বেশ কিছু শিল্প উদ্যোগপতি কিন্তু অত্যন্ত ক্ষুদ্র উদ্যোগ থেকেই শুধুমাত্র লক্ষ্য স্থির রেখে, কালের চাহিদাকে মাথায় রেখে, নিষ্ঠা আর সততাকে মূলধন করে তাঁদের উদ্যোগকে সাফল্যের চূড়ান্তে পৌঁছে দিয়েছিলেন। এ প্রসঙ্গে আমরা নানা বড় ব্যবসায়ী পুঁজিপতিদের উদাহরণ দেখতেই পারি। এছাড়াও আমাদের পূর্বপুরুষ ও স্বাধীনতার যুগে খাগড়াবাজার থেকে পণ্য খরিদ করে সেই পণ্য ঝুড়িতে করে মাথায় নিয়ে নিকটস্থ লালবাগ বাজারে গিয়ে বিক্রি করে নিজস্ব উদ্যোগ শুরু করে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। শুধুমাত্র লক্ষ্য স্থির রেখে সততা আর নিষ্ঠাকে সম্বল করে পারিবারিক আলাপচারিতায় জানা যায় সেই সময়ের নিরিখে প্রচলিত প্রায় সমস্ত ব্যবসাতেই তিনি হাত পাকিয়েছিলেন। এমনকি তৎকালীন বিহার প্রদেশে পাহাড় ও জঙ্গলের ইজারা নিয়েও তিনি তার উদ্যোগ সম্প্রসারিত করেছিলেন। তাই হতাশ হবার কিছু নেই, শুরুটা ছোট আকারে হলেও সময়ের চাহিদাকে মাথায় রেখে, লক্ষ্য স্থির রেখে, নিষ্ঠা আর সততাকে মূলধন করে পথ চললে সাফল্য অনিবার্য। কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছিলেন, ধন্যবাদ। দেখুন, আজকের এই বিশেষ দিনে আমরা দেখছি যে আপনারা যারা জানাচ্ছেন, যাদের কাছ থেকে আমরা জানতে পাচ্ছি, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে সত্যি সত্যিই ছোটো ছোটো উদ্যোগ নিয়ে কিন্তু তারা সাফল্যের মুখ দেখেছেন বা সাফল্যের পথে পা বাড়িয়েছেন। তো আজকের এই দিনে অর্থাৎ 27 জুন বিশ্বজুড়েই অত্যন্ত গুরুত্বের সাথে আন্তর্জাতিক অণু, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ দিবস পালন করা হয়। বিশ্ব অর্থনীতিতে এর অবদান অনস্বীকার্য, আমি প্রথমেই বলেছি। আর একটা সম্ভাবনা রয়েছে এই যে দিনটার, বা সবাইকে সচেতন করার জন্যই এই দিনটির যে উপযোগিতা সেটা বোঝানোর জন্যই আজকের এই দিন। জাতিসংঘ এই দিনটিকে ঘোষণা করেছেন বিশেষ দিবস আজ, যেটা এটা 2017 সালের এপ্রিল মাসে একটি প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছিল যে আজকের তারিখে অর্থাৎ 27 জুন এই তারিখ টিকেই আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ দিবস হিসেবে ঘোষণা করা হবে। আর লক্ষ্য ছিল বিশ্বব্যাপী একটা উন্নয়নের লক্ষ্যমাত্রা, যাতে দারিদ্র দূরীকরণ করা যায়, এইভাবে অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি নিয়ে মানুষকে সচেতন করা যায়। 2017 সালে প্রথম 27 জুন এই দিবস বিশ্বব্যাপী উদযাপিত হয়েছিল। বিশ্বের মোট ব্যবসায়ের একটি সিংহভাগ জুড়েই কিন্তু রয়েছে এই মিসমি, অর্থাৎ অণু, ক্ষুদ্র আর মাঝারি। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার যে তথ্য সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে বিশ্বজুড়ে মোট ব্যবসার প্রায় 90% আর কর্মসংস্থানের প্রায় 60-70% কিন্তু এই উদ্যোগগুলির মধ্য দিয়ে আসে, অর্থাৎ অণু, ক্ষুদ্র আর মাঝারি যে উদ্যোগ। আবার জিডিপিতে এর অবদান রয়েছে 40% কিন্তু এই জিডিপি খাতে আসছে। এছাড়াও নানা ধরনের যে কর্মসংস্থান আমরা দেখতে পাই, অর্থাৎ যে ডিসেন্ট ওয়ার্ক, যে শোভন কর্মসংস্থান, অর্থনৈতিক যে বৃদ্ধি, আবার

উদ্ভাবনী যে লক্ষ্য, সব ক্ষেত্রেই কিন্তু এই অনু ক্ষুদ্র আর মাঝারি শিল্পের অবদান রয়েছে। আবার এদিকেও যদি আমরা দেখি যে এই লক্ষ্যগুলো ক্ষুদ্র শিল্পে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে, আবার অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়ন সেটাও কিন্তু এই শিল্পের ক্ষেত্রে ঘটছে, যেমন নারী, যুবক, গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী, কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস কিন্তু এই ক্ষুদ্র উদ্যোগগুলোই। আর এই দিবসটি প্রতি বছরই উদযাপন করা হয় 27 জুন। বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন সরকার, বিভিন্ন দেশের সরকার, শিল্প মন্ত্রণালয়, ব্যবসায়ী যে সংগঠন, তারা নানাভাবে এই দিনটি উদযাপন করেন। কারণ সেই একটাই, আজকের দিনের স্বীকৃতি, এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও স্বীকৃতি দেওয়া, সম্মান দেওয়া উদ্যোগ, আর একই সঙ্গে সচেতন করার উদ্দেশ্যেই আজকের এই দিনটি। আমরা আজকের এই দিনটিতে অনেক জায়গাতেই দেখতে পাই যে নানা ধরনের মেলা, প্রদর্শনীর আয়োজন করা হয়, বিশেষ করে আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আওতায় পড়ছে, অর্থাৎ এই অনু ক্ষুদ্র মাঝারি শিল্পের আওতায় আমরা পড়ছে। তারপর বিশেষ করে আজকের এই দিনে দাঁড়িয়ে বা এই 2026 সালে এসে আমরা বর্তমান সময়ে একটা মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো কীভাবে ক্ষুদ্র শিল্পগুলোকে আরও আরও স্থিতিস্থাপক করে তোলা যায়, ডিজিটাল ট্রান্সফরমেশন কীভাবে করা যায়, অর্থাৎ এই ট্রান্সফরমেশনের মাধ্যমেই, এই রূপান্তরের মাধ্যমেই কী করে তাদেরকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করে নেওয়া যায়। তো এ নিয়েই আরও কথা হবে, ছড়িয়ে পড়ুক দিকে দিকে এইভাবেই এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলি, ডানা মেলুক তারা।

0: দিদি, আমি পাঁচ গ্রাম খড়িকানা থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন।
0: এসরাফিল শেখ।
1: আচ্ছা বলুন।
0: আজকে আমি পিএম কিষাণ বলছি।
1: হ্যাঁ বলুন, আজকের বিষয় নিয়ে বলুন, আপনি কি যুক্ত রয়েছেন?
0: হ্যাঁ আমি যুক্ত আছি। শিল্প বলতে গেলে এখানে যারা চাষি তারাই মরছে, বুঝলেন? এরা এরা প্রচন্ড চাষ করে, ধরেন এই ন্যায্য মূল্য দাম পাওয়া যাচ্ছে না, সঠিক মূল্য।
1: আচ্ছা, আমি কিন্তু আজকে একদম শুনতে চাইবো, যদি আপনি কোনোভাবে যুক্ত থাকেন বা আপনার এলাকার যে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো আছে সেই উদ্যোগ, এই কথাগুলো যেগুলো না পাওয়ার কথা সেগুলো আমরা পরবর্তীতে বলবো। বলুন।
0: আমি দিদি চাষি, পিএম কিষাণ, কিন্তু কোনো আর্থিক সহযোগিতা সরকারি কোনো পাই না, বুঝলেন? এবং কি চাষ করে ন্যায্য মূল্য দাম পাওয়া যাচ্ছে না। চাষিরা এখানে সর্ব মানে প্রথমে মার খাচ্ছে চাষিরা এখানে।
1: আচ্ছা, আপনি প্রথমে শুনতে চাইবো যে আপনি কি কি চাষের সঙ্গে যুক্ত, মানে আপনি যে চাষটা করেন সেটা কি
0: চাষ? আমি ধান চাষ করি, এবং কি বেগুন চাষ করি, আলু চাষ, সর্ষে, অনেক কিছুই চাষ করি, বুঝলেন?
1: আচ্ছা, আপনার নিজস্ব জমি রয়েছে তাই তো?
0: আমার নিজস্ব, আমার বাপের জমি আছে, ধরেন অনেক প্রায় ১২০০ দাগের যে আপনার জায়গা আছে, আমার দাদার অনেকটাই জায়গা আছে।
1: আচ্ছা, তো এই যে জমিতে আপনি এতগুলো যে চাষবাসের কথা বললেন, অনেকগুলোই বললেন, তো সেখানে আপনি একা রয়েছেন না পরিবারের সকলে যুক্ত রয়েছে?
0: পরিবারের সকলেই যুক্ত আছি, কিন্তু ধরেন আমরা পৃথক আছি আর কি, ধরেন পরিবারিক পরিবারিক পৃথক হয়ে যায়।
1: পৃথক হলেও মোটামুটি এই একই কাজে সকলে যুক্ত তাই তো?
0: সকলেই যুক্ত আছি, কিন্তু ধরেন চাষ করে, ধরেন আপনার ধরেন বীজতে চলে যাচ্ছে, কিন্তু ধরেন শুধু দিয়ে চলে যাচ্ছে আর কি।
1: আচ্ছা, একটু জানতে চাইবো এই যে যে চাষবাসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, দেখুন চাষবাস তো একটা বেশ দীর্ঘ প্রক্রিয়া, একদম বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা অবধি নানা ধাপ ধাপ রয়েছে তাই তো? তো সেক্ষেত্রে সবটাই কি আপনি একাই করে থাকেন না সহযোগিতা নিয়ে থাকেন কারো?
0: হ্যাঁ, সহযোগিতা বলতে গেলে আমাদের হয়তো পরিবেশের পার্টি আর্থিক, হয়তো আমার হয়তো ভাই, আরো সব বোন, সবাই মিলে কষ্ট করে করতে হয়। চাষি মানে ধরেন হনুমানের চাষ, বললেন চাষ তো করে ধরেন হনুমানে, কিন্তু হনুমানের কোনো দাম মূল্য ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। এই সমাজের মধ্যে চাষিরাই শুধু মার খাচ্ছে, পিএম কিষাণরাই মার খাচ্ছে।
1: দেখুন আমাদের কিন্তু সরকারি নানা উদ্যোগ ব্যবস্থাপনা রয়েছে, আপনারা একটু সেগুলো খোঁজ খবর নেবেন, একটু যোগাযোগ করবেন আমাদের যেসব কৃষি দপ্তরগুলি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ আমরা তো জানি অনেক প্রতিবন্ধকতা রয়েছে, একদমই ঠিক। তো আজকে ঠিক এগুলো নিয়ে কথা বলতে চাইছি না, এগুলোর জন্য আরও একদিন আমি আরও একটা অনুষ্ঠান করব, যেখানে কী কী সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সেগুলি নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন আবার আমাদের সাথে। আচ্ছা, শ্রোতা বন্ধুর কাছে যাওয়ার আগে একটু চট করে আবহাওয়ার খবরটা জানিয়ে দিই আপনাদেরকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে জেলার বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার চলে যাই শ্রোতা বন্ধুর কাছে। আচ্ছা, শ্রোতা বন্ধুকে তো যোগাযোগ করে উঠতে পারছি না, আলোটা বিপ বিপ করে যাচ্ছে কিন্তু সংযোগ হচ্ছে না। আচ্ছা, ততক্ষণে আমি চলে যাই আপনাদের পাঠানো মেসেজে। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখছেন, ছোট উদ্যোগ বড় স্বপ্ন, এই বাক্যটি জীবনের নিশ্চিত সফলতার এক চাবিকাঠি। বিন্দু বিন্দু জলকণা দিয়ে যেমন জলের ভাণ্ডার সৃষ্টি হয়, তেমনই ছোট ছোট সক্রিয় উদ্যোগ জীবনের ধারাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। স্বপ্ন হোক বড়, স্বপ্ন হোক দীর্ঘ, একদিন এই বড় স্বপ্নই হয়ে উঠবে জীবনের লক্ষ্যবিন্দু। স্বপ্নই একদিন জাগাবে সেই বিন্দু ছোঁয়ার তাগিদ। মনের অদম্য ইচ্ছে শক্তি গুটি গুটি পায়ে নিজের স্বপ্নটুকু দিয়ে একদিন ঠিক সেই স্বপ্নকে আমরা ছুঁতে পারব। হয়তো সহজ নই, তবে অসম্ভব নয়। আমি আমার পরিচিত বেশ কয়েকজনকে এই সাফল্য পেতে দেখেছি। ধৈর্য, সঠিক দিশা আর ইতিবাচক ভাবনাই দিতে পারে স্বপ্নের ছোঁয়া সেই সুখকর মুহূর্তটি। আচ্ছা, কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছিলেন। এবারে শ্রোতা বন্ধু রয়েছেন, দেখি তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারি কিনা। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন বলুন কে সঙ্গে? হ্যাঁ সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে?
2: আমি জয়গড়া থেকে। হ্যাঁ
1: বলুন।
2: আজকে

0: আমাদের এখানে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প প্রসারিত হতে থাকে, যাদের যাদের ধৈর্য আছে।
1: আচ্ছা, আপনার এলাকায় কি কি ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে সেটা একদম শুনবো, শুধু সেটুকুই শুনবো।
0: হ্যাঁ, তাই তো বলছি যে আমাদের এখানে ধরুন বিড়ি, একজন বিড়ি বানতে শুরু করলো এক মহিলা, সেই বিড়ি বানতে বানতে আর কিছু বেশি করে মশলা টশলা কাঁচা টাচা নিয়ে এসে আরো লক্ষ্য দিতে লাগলো। বাড়ির সমস্ত লোক বিড়ি বানা শিখলো এবং পাড়ার বিভিন্ন জায়গায় বিড়ি ভিন্ন ভিন্ন তারা এমন প্রসারিত হয়েছে এবং অবস্থার পরিবর্তন করে ফেলেছে।
1: তাহলে এভাবেই তারা, হ্যাঁ এভাবেই ছোট ছোট উদ্যোগ নিয়ে কিন্তু তারা এগিয়ে যেতে পারছেন, তাই তো? একদমই তাই। খুব খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, আমরা জানি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে অনেক সমস্যা প্রতিবন্ধকতা আছেই, যদিও অসীম সম্ভাবনা রয়েছে তা সত্ত্বেও কিছু সমস্যার সম্মুখীন হতেই হয় যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথম কথা যেটা আপনাদের কাছে বারবার উঠে আসে আপনাদের কথায়, মূলধনের অভাব। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজেই কম সুদের ঋণ হয়তো এক্ষেত্রে পাওয়া যায় না, এটা একটা বড় বাধা। আবার উন্নত প্রযুক্তির অভাব, অনেক ক্ষেত্রে উদ্যোক্তারা পুরানো ও একদম গতানুগতিক পদ্ধতিতেই কাজ করে থাকেন, আধুনিক পদ্ধতিতে বা আধুনিক যন্ত্রপাতি আধুনিক প্রযুক্তির অভাবে তাদের পণ্যের যে গুণগত মান বা উৎপাদনশীলতা সেটা অনেক সময় আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে। আর বাজারজাতকরণের সমস্যা সেটাও রয়েছে, আমরা স্বীকার করছি যে উৎপাদিত পণ্য সঠিক দামে এবং সঠিক বাজারে পৌঁছানোর ক্ষেত্রে এই শিল্পগুলো বৃহৎ যে শিল্প রয়েছে সেই ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকতে পারছে না। আবার রয়েছে কি, দক্ষ শ্রমিকের অভাব। শ্রমিক যারা কাজ করছেন তাদের হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যথাযথ প্রশিক্ষণ নেই, তাদের কারিগরি জ্ঞানের অভাব, আর ভোকেশনাল যে ট্রেনিং সেই ক্ষেত্রেও তারা হয়তো দক্ষ নেই। আবার শ্রমিকের ঘাটতিও দেখা দেয়, অর্থাৎ যতটা পর্যাপ্ত পরিমাণ শ্রমিক পাওয়া যায় না সব ক্ষেত্রে। আর এছাড়াও রয়েছে বিদ্যুতের ব্যবস্থা, উন্নত যে পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এসব কিছুই হয়তো মাঝে মধ্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তবু আমাদের তো থামলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কী কী সুবিধা আমরা পেতে পারি, আমরা কীভাবে নিজেদেরকে আরও আরও দক্ষ করে তুলতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। তাই বিভিন্ন সরকারি উদ্যোগ উন্নয়নের জন্য যে সরকারি বা বেসরকারি কিছু কার্যকরী পদক্ষেপ রয়েছে, যে পদক্ষেপগুলো সেদিকে আপনারা নজর রাখুন। আধুনিক প্রযুক্তি, ই কমার্স ব্যবস্থাপনার ওপর যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেগুলো নেওয়ার চেষ্টা করুন। এবার দেশি বিদেশি যে মেলা প্রদর্শনীর যে আয়োজন করা হয় সেক্ষেত্রেই যাতে অংশ নেওয়া যায় সেসব ক্ষেত্রে সেগুলোও আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। মেক ইন ইন্ডিয়ার যে মুদ্রা যোজনা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা MSI-এর জন্য যে সহজ অনলাইন রেজিস্ট্রেশনগুলো করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই উদ্যোগী হবেন। আর এই ধরনের উদ্যোগ অবশ্যই আরও আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া দরকার। যারা উপকার পাচ্ছেন তারা তো বটেই, এবং তারাও চেষ্টা করবেন এগুলি যাতে আরও আরও ছড়িয়ে পড়ে বিভিন্ন অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মধ্যে। এবারে বীরভূম থেকে বঙ্কিম দাস লিখেছেন, শুভ সকাল দিদি ভাই, আজকের বিষয় ছোট উদ্যোগ বড় স্বপ্ন। শুধু ব্যবসা বাণিজ্য বলে নয়, যে কোনো জিনিসই ছোট থেকে বড় হয়, আর ব্যবসার ক্ষেত্রে একটা সবথেকে বড় জিনিস হলো সততাই আমাদের মূলধন। জিনিসের গুণমান ও শুদ্ধতা অবশ্যই বজায় রাখতে হবে। আমার দেখা একজন প্রথমে দু চারটে ডিম নিয়ে ব্যবসা শুরু করেছিল, এখন সে ট্রাক ট্রাক ডিম বিক্রি করছে, তার কাছে 100 কর্মচারী কাজ করে। তাহলে দেখুন, ক্ষুদ্র থেকে শুরু করেও আজ সেটা বৃহৎ, এবং তিনি নিজে তো স্বনির্ভর এবং অপরকেও স্বনির্ভর করতে পেরেছেন। এই কথাগুলোই আজ জানতে চেয়েছিলাম, সময় তো দৌড়চ্ছে, থামতে হবে, তবু এখনও খানিকটা সময় আছে, জানব।

0: কাছ থেকে এই বিষয় নিয়ে আরও কিছু কথা শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে আছেন? আমি একদম সময় নষ্ট করতে চাইছি না, দেখুন সময় তো খুব কম, কত শ্রোতা বন্ধু রয়েছেন বলুন।
2: না না দিদি, কেবল রিং আপনি রিসিভ করার সাথে করলাম, তার আগে রিং বাজছিল না।
0: হ্যাঁ বলুন, এটা অরিজিনাল কথা। হ্যাঁ স্যার, কথা না
2: দিদি, আমরা সচেতন মানুষ, আমরা পরি পুরাতন কলা তো বুঝি দিদি, বলছি ছোট মানে ইন্ডাস্ট্রি এবং বড় স্বপ্ন এটা সত্যি কথাই ছিল, ছোট থেকে বড় হওয়া যায় দিদি। কিন্তু আমি একটা ছাগলের সঙ্গে যুক্ত থাকি আর একটা সবজি দোকান করি, তো দিদি এতে আমি
0: আচ্ছা মানে আপনার কি ছাগল পালন করেন তাই তো?
2: হ্যাঁ, তা কোনো শুনেন কোনো প্রতিষেধক টিকা বা কোনো ওষুধপত্র সেই হ্যাঁ হসপিটাল পশু হাসপাতাল আছে, সেখানে গেলে ওই প্রতিষেধক টিকা পাওয়া যায় না। হ্যাঁ, তো শুধু ভ্যাকসিন পাওয়া যায় না, শুধু এমনি ওষুধ ওই পাউডার
0: জানান যদি গ্রামীণ এলাকায় না পাওয়া যায়।
2: মানে বলা আছে কাগজ কলমে, সেটা অঞ্চলেও কোন ডাক্তার পশু ডাক্তার বসে না, বহু গবাদি পশু দিদি এই ছাগল এই পশু মানে বর্ষা আসলে একটা ফিটিকা রোগ হয়, এই রোগের কারণে বহু মানে ছাগল গরু
0: আচ্ছা দেখুন, আমি আমি যতদূর জানি, দেখুন আমাদের আকাশবাণী মুর্শিদাবাদ থেকেও কিন্তু কিষাণবাণী অনুষ্ঠানে এই ধরনের নানা নানা অনুষ্ঠান করা হয় সচেতনতামূলক, বা কোথায় গেলে কিভাবে আপনারা এই সহায়তাগুলো পাবেন আপনি সেগুলো একটু লক্ষ্য রাখবেন অবশ্যই জেলা সদর দপ্তরে এসে। দু একজনকে দেওয়ার জন্য তো প্রশিক্ষণ নয়, সকলের জন্য সঠিক আবেদন পদ্ধতিতে যদি আপনি যান নিশ্চয়ই পাবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকে আমাদের অনুষ্ঠান। হ্যাঁ আপনারা দেখুন, আপনাদের যে সমস্ত অভিযোগ রয়েছে বা যেগুলি থেকে আপনারা বঞ্চিত বলে মনে করছেন সেগুলি আপনারা একটু জেলা সদর দপ্তরে এসে খোঁজ খবর করুন। অনেক সময় হয়তো হয় যে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সুবিধে সুযোগ পাওয়া যায় না, সেক্ষেত্রে অবশ্যই বলবো জেলা সদর দপ্তরে আপনারা যোগাযোগ করুন। আর যে সমস্ত কথাগুলো আপনারা এইসব বলছেন, বিশেষ করে এই ছাগল পালনের কথা, আমাদের কিষাণবাণী থেকে কিন্তু নানা ধরনের এই সচেতনতামূলক বা কীভাবে এই সহায়তাগুলো পাওয়া যাবে এই অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে, আপনারা নিয়মিত শুনুন, আমার মনে হয় অনেকটা উপকার হবে সেক্ষেত্রে। শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন? হ্যালো নমস্কার, কেউ রয়েছেন সঙ্গে? না যোগাযোগ করতে পারছি না। আচ্ছা একটু জানিয়ে রাখি যে আধার কার্ডে ইমেল আপডেট করতে হলে এখন থেকে আর কোনো খরচ কিন্তু লাগবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই জানিয়েছে যে আধার মোবাইল অ্যাপের মাধ্যমে যে পরিষেবা যারা নেবেন 1 জুলাই থেকে তাদের কোনো চার্জ আর দিতে হবে না, আর আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সেটা বিনামূল্যে করা যাবে, যাতে আরও আরও গ্রাহকরা এই পরিষেবা পেতে পারেন সেজন্যই কিন্তু এই আধার পরিষেবা বিনামূল্যে করা হয়েছে। দেখুন কথা বলতে বলতে কখন যেন একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সময় একদম নেই। আচ্ছা সৌভিক ঢাকুরিয়া কসবা থেকে লিখছেন, ছোট ও মাঝারি শিল্প একটি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, এই শিল্প খাত কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা গড়ে তোলা এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধন ও সীমিত পরিসরে শুরু করা গেলেও পরিশ্রম, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে এই শিল্প বড় সাফল্য অর্জন করতে পারে। গ্রাম ও শহর উভয় এলাকাতেই ছোট ও মাঝারি শিল্প মানুষের আয় বৃদ্ধি করে, দারিদ্র কমাতে সাহায্য করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই এই শিল্পের প্রসার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা নিশ্চিত করা দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। কসবা থেকে সৌভিক আমাদের কাছে তার বার্তা পাঠিয়েছিলেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দেখুন কথায় কথায় সময় দৌড়ে চলেছে, মনে হচ্ছে কত কথা বলা হলো না, তাও জানা হলো না আরও আরও কত উদ্যোগের কথা, কারণ জানি আমাদের জেলায় নানা জায়গায় নানাভাবে ছড়িয়ে রয়েছে এই আমাদের যে উদ্যোগ, তাই না?

শেষ তো করতেই হবে, তবু যেতে যেতে বলবো যে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস বা শিল্প কেবল যে কর্মসংস্থানের সৃষ্টি করে তা নয়, বরং দেশের অর্থনৈতিক বুনিয়াদকে ভেতর থেকে কিন্তু আরও শক্তিশালী করে। বৃহৎ শিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক, সাধারণ মানুষের সুষম টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র আর মাঝারি শিল্পের কিন্তু কোনো বিকল্প নেই। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা তো আছেই, তাছাড়াও সহজে ঋণ সহায়তা, আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলে দেখবেন আগামী দিনে দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আনতে চলবে এই অনুক্ষুদ্র আর মাঝারি শিল্প।

পরিশেষে এই কথাই বলি যে অনু ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ আজকের এই দিনটি কেবল কিন্তু একটি অনুষ্ঠান নয়, এটি বিশ্বের কোটি কোটি প্রান্তিক উদ্যোক্তা ও শ্রমিকের অক্লান্ত পরিশ্রমকেই কর্ণিশ জানানোর দিন। আর উন্নয়ন মানেই একটি দেশের তৃণমূল স্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি। আর আজকের এই দিবস চাই সকলে তাদেরই ছোট ছোট উদ্যোগ থেকেই বড় স্বপ্নের দিকে এগিয়ে যাবেন, স্বনির্ভর হবেন।

জাগরণে যায় বিভাবরী। এই যে গান, এই গান শুনতে শুনতে দেখুন বা মনে মনে গাইতে গাইতে আমাদের কোথাও একটা কোনো একটি বাক্যে এসে মন বারবার ওই ঘুরপাক খেতে থাকে, জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী। কিন্তু সব গান আমরা যত রবীন্দ্রসঙ্গীত শুনি সব গানই কি এমন করে আমাদের চিনিয়ে দিতে পারে একটি শব্দ বা একটি বাক্য আলাদা করে সেই গান থেকে উঠে আসে? সব গানের ক্ষেত্রেই কি তেমনটা হয় যে খুব সহজে আমাদের চিনিয়ে দিতে পারে সেই শব্দটিকে, সেই বাক্যটিকে, যে বাক্য বা যে শব্দ আমাদের অনুভূতিকে খুব কাছ থেকে চিনিয়ে দেয় বা আমাদের সংবেদনের একেবারে শীর্ষ বিন্দুটিকে পরিচয় করিয়ে দেয়, একটা যোগসূত্র, একটা সংযোগ তৈরি করে দেয়? তেমন কি হয় না? সব গানের ক্ষেত্রে কিন্তু এমন হয় না। আবার পাশাপাশি এটাও ঠিক যে কথা আর সুর, এই যে দ্বৈত যুগল যে অবয়ব, সেটা ছাড়া কিন্তু গান যেন গান হয়ে ওঠে না। শুধু বাণী তা কখনোই সেইভাবে যেন সেই অনুভূতির সেই স্তরে সেই গভীরতায় পৌঁছতে পারে না। আমাদের যত গান আমরা শুনি সে বহুশ্রুতও হতে পারে বা স্বল্পশ্রুতও হতে পারে, এইরকম শোনা কম শোনা গানের মধ্যে অসংখ্য গান আছে যে গান বারবার বারবার বারবার শুনেও ঠিক সেই জায়গাটাকে ধরে ফেলা যায় না যে হ্যাঁ এই এই এই তো এই শব্দটা বা এই বাক্যটা, এই তো আমার সেই অনুভবকে প্রকাশ করছে। বরং সে গান যদি বারবার করে শোনা যায়, যতবার শোনা যায়, তা যেন একটা বিভ্রান্তি তৈরি করে, এ কথা আমি বলতে চাইছি না, কিন্তু তা যেন প্রতিদিন প্রতিবার একটা নতুন নতুন ব্যঞ্জনা নিয়ে আসে, যে একেবারে কোন জায়গাটা এসে আমাদের সেই গভীরতম অনুভবকে এ স্পর্শ করছে সেই প্রশ্নের যেন মীমাংসাই হতে পারে না সেই গান বারবার শোনা সত্ত্বেও। এবার কিছু গান নিশ্চয়ই আছে তার মধ্যে, যদি তাই সেই গানের শীর্ষ অনুভূতি সেই বিষয়টাকে আমরা প্রাধান্য দিই, তাহলেও অনেক গানের ক্ষেত্রেই আছে সেটা হয় না। আসলে এই যে অনেক গান যেমন একদম খুব নির্দিষ্ট করে আমাদের সেই ভাবনার শীর্ষবিন্দুকে ছুঁয়ে যায়, বারে বারে বারে বারে সেই গানের মধ্যে ফিরে আসে সেই কথাটা, সেই শব্দটা, সেই বাক্যটা, তেমনি আবার অনেক গানের ক্ষেত্রেই তেমন হয় না। যেমন এবারে আমি একটি গান, এই জাগরণে যায় বিভাবরী গানটি আমরা যে শুনলাম, এই জাগরণে যায় বিভাবরী গান আগাগোড়া গাওয়ার পরেও কিন্তু ওই ওই অংশটা আমাদের বারে বারে ফিরে ফিরে আসে, জাগরণে যায় বিভাবরী, জাগরণে যায় বিভাবরী। এবারে আমি

গানটি আপনাদের শোনাতে চাইছি। সেই গানে যিনি গাইছেন তিনি বা আমরা যারা শুনছি, আমরা আমরা নির্দিষ্ট করে কেউ বলতে পারি না যে এই গানের সেই শীর্ষবিন্দুটা এই জায়গাটা, যা আমার অনুভবকে, আমার সংবেদনকে একেবারে নির্দিষ্ট করে ছুঁয়ে যাচ্ছে। এখানে মানে কোন জায়গায় যে এই গানটা এসে আমাদের বিদ্ধ করছে, বিদ্ধ করছে, কিন্তু ঠিক কোন জায়গায় আমাদের বিদ্ধ করছে সেটা যেন ঠিক বুঝেই উঠতে পারি না। যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন, এই জায়গাটা নাকি আমি চাইনি এমন গন্ধরঙের বিপুল আয়োজন, এই জায়গাটাকে বলবেন আপনি? অথবা আপনি এই এই জায়গাটাকেও যদি আমরা আলাদা করে ধরি, অকুল অবকাশে যেথায় স্বপ্ন কমল ভাসে, দিয়ে আমারই একটি এমন গগন জোড়া কোন, ভাবতে গেলে একটা যেন বিভ্রান্তি তৈরি হয় না? সেই প্রশ্নের উত্তর যে আমরা খুঁজে পাই তা নয়, বরং প্রশ্নটা আরও আরও বড় হয়ে আরও বেশি করে দেখা দেয়। আমরা অনুষ্ঠান শুরু করেছি জাগরণে যায় বিভাবরি গানটি ফিরোজা বেগমের কণ্ঠে শুনে, আর এবারের গানটির শিল্পী আলকা ইয়াগনিক।

এবারে আমরা যে গান শুনব এই গানটি কিন্তু আবার একটু অন্যরকম উদাহরণ। সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা ও করবে, এই গানটিতে দেখুন আলাদা করে আমরা কোথাও একটা বুঝতে পারি যে তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে, এই অংশটা কোথাও একটা আলাদা হয়ে আসে না?

এই যে একটা জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার চেয়ে আরো গভীর কোনো জিজ্ঞাসাকে এই গানে আমরা পাই। এই যে তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে, পাই কি এমন আর কোনো প্রশ্ন আর কোনো জিজ্ঞাসা? যদিও আমরা পাশাপাশি এইটাও পাই যে কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি নে যে, কিন্তু এই যে কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে, এর থেকেও কি এই জিজ্ঞাসা বড় হয়ে ওঠে না আমাদের মনে, যে তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে। আসুন এবারের গান বুলবুল সেনগুপ্তর কণ্ঠে।

0: না, অপেক্ষায় ছিলাম আমরা 2213-1342-তে আমাদের কোনো বন্ধু আসেন কি না। যখন এলেন, ওই দেখুন কথা বলতে বলতে চলে এসেছেন, জানি না সরাসরি নিতে চাইবো তাকে, তখন আবার তিনি থাকবেন কি না দেখা যাক। নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত আপনাকে।
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি সুজয় দাস বলছি, বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে।
0: বলুন দাদা।
1: আমি আপনাদের প্রোগ্রাম শুনি নিয়মিত, কিন্তু ইদানিং একটা সমস্যা পড়ছি, সেটা হচ্ছে যে সিগন্যালের প্রবলেম হচ্ছে। আমি FM টিউনিং এ শুনি ফ্রিকোয়েন্সিতে, তো বর্ধমান আমাদের রিলে সেন্টার আছে, আর আমার বাড়ি যে বর্ধমান রিলে সেন্টার নবাবঘাটে আছে ওখান থেকে 2.5 কিলোমিটার দূরে, রাত্রির দিকে 11টার পরে আপনাদের এই সেন্টারটা বন্ধ করে দেওয়া হয়। এবার গান শোনার ইচ্ছা থাকলে শুনতে পাই না, আমি একটু রাত জেগে আর কি কাজকর্ম করি, সেই সমস্যাটাই জন্যই আপনাকে ফোন করেছি।
0: না, বিষয়টা হচ্ছে যে সব বিষয়েরই তো একটি নির্দিষ্ট জায়গা থাকে, যে কোনো জায়গায় যে কোনো বিষয় তো আমরা পেশ করতে পারি না, সেই জন্য আপনার এই বক্তব্যটা, যখন আপনারা গানের ভেলায় শুধু আপনাকে না, আপনার এই সূত্রে আমাদের সব বন্ধুদেরই বলা, যখন যে বিষয়ের অনুষ্ঠান হবে সেই বিষয়ের সংশ্লিষ্ট বিষয় নিয়েই আপনারা কথা বলুন সেই অনুষ্ঠানে, আর যদি তার বাইরে অন্য কোনো বিষয় আপনাদের কথা বলবার থাকে তাহলে আমাদের সবিনয় নিবেদনে চিঠি লিখুন অথবা মেল করুন বিস্তারিত জানিয়ে, সেখান থেকে আশা করি আপনি উত্তর পাবেন, কারণ এখানে বসে এই বিষয়টার উত্তর দেওয়া আমাদের যারা আমরা
1: প্রোগ্রাম আপনাদের কাছে সম্ভব নয়, বুঝতে পেরেছি।
0: হ্যাঁ, আমরা ধরুন প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রাম সেকশনের আমরা কর্মী, তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার কেউই নই, এটা আমাদের এক্তিয়ারের মধ্যেই পড়ে না, এই বিষয়ে কথা বলবেন কারিগরি বিভাগের আমাদের যারা সহকর্মীরা আছেন তারা এই বিষয়ে কথা বলবেন। কাজেই আপনারা চিঠি লিখলে আমরা আমাদের সেই কারিগরি বিভাগে আপনাদের চিঠি পৌঁছে দিই, পৌঁছে দিলে তারা যে উত্তরটা আমাদের বলেন জানান সেটাই আমাদের, আমরা আপনাদের সবার কাছে পৌঁছে দিই। কাজেই আপনি মেল করুন আমাদের সবিনয় নিবেদনের মেল আইডিতে অথবা ডাকযোগে যে চিঠি লেখার ঠিকানা সেখানে। অনেক ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ। আপনাদের গানের ভালো ভালো লাগছে, একটা অনুরোধ আছে, এই গানের ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে বনের অধিকার নিয়ে, এই গানটা যদি আপনাদের সংগ্রহে থাকে আর কি, তাহলে একবার শোনালে খুবই উপকৃত হব।
0: ঠিক আছে, বেশ শুনে রাখলাম, আজ তো বিষয়টা সম্ভব হবে না, কিন্তু মাথায় রইল, অন্য কোনো দিন নিশ্চয়ই চেষ্টা করবো।

এই গান যেমন আমরা একটু আগে শুনলাম যে সহসা ডালপালা তোর উতলা যে ও চাপা ও করবি, এখানে যেমন একেবারে একটা জিজ্ঞাসা খুব গভীর হয়ে আমাদের মনের মধ্যে দাগ কাটে, তেমনি আরেকটি গান যে এই গানে একেবারে কোথায় যেন আমরা দিশেহারা হয়ে যাই, সেই শীর্ষবিন্দুকে, তার অবস্থান কোথায়, তাকে চিহ্নিত করতে, তাকে খুঁজে বার করতে, যে যদিও একটা আবেদন দিয়ে শুরু হয়েছে এ গান, কিন্তু যে কোন অনুভূতির ডাকে সাড়া দেবে সেই জায়গাটা যেন খুব নির্দিষ্ট করে আমরা এই গানে চিহ্নিত করতে পারি না, কোথাও একটা যেন মনে হয় যে সাড়া পাওয়া যাবে দক্ষিণ হাওয়ার কাছ থেকে, আবার সেই প্রত্যাশায় তার কাছে জেগে ওঠার একটা আহ্বান যেন আমরা শুনতে পাই। এবং এই গানের মধ্যেও আরতি আছে, একাধিক জায়গায় আরতি আছে, কখনো মনে হয় যে প্রথম যে আরতি সেখানেই বোধহয় আমরা আমাদের সেই মনের সেই ভাবকে খুঁজে পাব, তারপর কখনো মনে হয় যে না এটা তো হলো না, তাহলে বোধহয় দ্বিতীয়টাকে বেছে নিলে ঠিক হয়, তখনও মনে হয় যে না তাহলে তৃতীয়কেও তো উপেক্ষা করতে পারছি না, যার ফলে এই গানের সেই শীর্ষ অনুভবের সেই শীর্ষ অবস্থানটা তাকে যেন আমরা ঠিক সেইভাবে একেবারে ধরে ফেলতে পারি না, ছুঁয়ে ফেলতে পারি না। যেমন দেখুন না যে আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কত নাগান জাগো জাগো, একে কি আমি সেই সেই জায়গাটা বলবো যে আমাকে একেবারে

সর্বোচ্চ সীমায় ছুঁয়ে যাচ্ছে, নাকি এই জায়গাটা বলবো, নৃত্য তোমার চিত্তে আমার মুক্তির দোলা করে যে দান জাগো জাগো। এই পর্যন্ত এলে মনে হয় আচ্ছা এই জায়গাটাই বা কি দোষ করলো, যে বন্ধ ভাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান জাগো জাগো। একটা কীরকম ভ্রান্তি বিভ্রান্তি তৈরি হয় না? আসুন এই গানটি শুনি সুবীর সেনের কণ্ঠে।

0: 2213134221342 জানান দিচ্ছে আমাদের কোনো বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা
1: বলছি? মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে।
0: বলুন।
1: দেখুন, যখন পরস্পরের প্রতি বিনয়, শ্রদ্ধা, সহানুভূতি, সাহায্য ও ভালোবাসা হারিয়ে যায়, তখন অশান্ত মন ছুটে চলে ঠিক মরুভূমির দিকে। লাগামহীন, চঞ্চল, অসংযমী মন ঠিক যখন শান্তি হারা হয়, তখন আমরা খুঁজি একটা অবলম্বন। লোভ, অর্থ, পিপাসা, উপভোগ, আকাঙ্ক্ষা প্রায় প্রতিটি মানুষের হৃদয় জুড়ে।

0: আমরা ঋদ্ধ হই অসাধারণ গানের ভেলার আজকে আপনার উপস্থাপনা ঋদ্ধ হচ্ছি গানের ভেলার সঙ্গে এভাবেই জুড়ে জুড়ে আছি অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে বললাম
1: অনেক ধন্যবাদ।

এবারে আমরা যে গান শুনব সেটি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই যে গান, এর আগের যে গানটি আমরা শুনলাম সেটি আমরা শুনলাম দক্ষিণ হাওয়া জাগো জাগো। অনুভবের একেবারে সেই শীর্ষবিন্দুকে এই গানে যখন আমরা খুঁজতে চাইছি, তখন কেবল ভাবনা এক পংক্তি থেকে আরেক পংক্তিতে সরে সরে যাচ্ছে। মনে হচ্ছে এই শীর্ষবিন্দু, তারপরে মনে হচ্ছে না এটা শীর্ষবিন্দু, আবার মনে হচ্ছে না একেও বাবা দূরে রাখি সরিয়ে রাখি কেমন করে। কিন্তু এবারই একটি গান যেটি শোনাতে চাইছি, এই গানে কিন্তু প্রথম যে বাক্য সেখানেই যেন প্রকাশের একেবারে শিখর ছুঁয়ে ফেলছে। যদিও আগাগোড়া গানটির একটি নিজস্ব চলার একটা নিজস্ব ভূমি আছে, একটি সমতল আছে, কিন্তু প্রথম বাক্য যে শিখরে পৌঁছে যাচ্ছে, পরের যে বাক্যগুলো, পরের পংক্তিগুলো যেন কোথাও তার থেকে একটু তার গমনটা নিচের দিকে, চলনটা নিচের দিকে। আসুন শুনি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: হ্যালো,
1: নমস্কার, সুপ্রভাত।
0: নমস্কার, আমি রামপুরহাট থেকে সুদীপ্ত সেনগুপ্ত বলছি।
1: বলুন দাদা।
0: জানে বেলা প্রোগ্রামটা সত্যি আজকে তো আজকে দারুণ রূপ নিয়েছে, সেই বেলা থেকে নামাই যাচ্ছে না, এত সুন্দর। তা যাই হোক, আমি একটা গানের অনুরোধ আর কি করবো আপনার কাছে, পাত্রখানা যাই যদি যাক ভেঙে চুরে, ওটা শোনালে খুব ভালো হয়।
1: এই গানে কোনটাকে আপনার শীর্ষবিন্দু মনে হয়, যে ঠিক এই জায়গায় আপনি আপনার নিজেকে সব থেকে বেশি করে খুঁজে পান?
0: বেশ,
1: অনেক ধন্যবাদ।

এবারে একটি গান আমি শোনাবো আপনাদের। এ গান আমার কাছে খুব মানে মজার গান, আমি বলবো বেশ মজা পাই এই গান শুনতে শুনতে, এই গান ভাবতে ভাবতে। দেখুন তো আমার সঙ্গে আপনাদের ভাবনা কোথাও মেলে কি না। এই যে একটা গান, মানে অদ্ভুত একটা গান, এই গানে যখন কোথাও এর শীর্ষবিন্দু খুঁজতে যাই তখন আলাদা করে কোনো শীর্ষবিন্দু খুঁজে পাই না। আমার মনে হয় গোটা গানটাই যেন সামগ্রিকভাবে একটা জায়গায় এমন একটা উচ্চতায় অবস্থান করছে যার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আমার অনুভবকে একেবারে কানায় কানায় পূর্ণ করছে, তার সবটুকু দিয়ে একেবারে জড়িয়ে পেঁচিয়ে থাকছে, মানে অনুভূতির সমান বিন্যাস, একই রকম বিন্যাস পুরো গান জুড়ে, এর বিস্তারটাই এমন। আটটি পংক্তি কিন্তু তার ভাবের এত সুবিন্যস্ত একটা ভাব যে এই গান যেন একটা অসম্ভব রকমের স্বস্তি দেয় আমাদের। কোথাও কোনো অন্বেষণে যেতে হয় না এই গানের জন্য, নিজের অনুভূতিকে খুঁজে পেতে বা অনুভবকে এই গানের সঙ্গে মিশিয়ে দিতে। প্রতিটি অংশই যেন সেই চূড়ান্ত জায়গা যা আমার চেতনার একেবারে অংশ হয়ে ওঠে। আসুন এই গানটি শুনি, দেখুন তো আপনাদেরও ঠিক সেই একই রকম মনে হয় কিনা। শ্রীকান্ত আচার্য।

0: মনে হয় না এই গানের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য একেবারে আমার অনুভবকে জড়িয়ে পেঁচিয়ে একেবারে একেবারে ভাবনার সঙ্গে লেপটে আছে কেমন। টু 2313-1313-1342 অপেক্ষায় আছেন এক বন্ধু। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যালো,
0: হ্যাঁ, কি বলছেন?
1: সুপ্রভাত, আমি মানে শুনছি আপনাদের প্রোগ্রাম, অনেকদিন শুনি আমার এই সবাইকে, সব মানে আমাদের রবীন্দ্রনাথ বা নজরুল গীতি সব কিছু জানে না, আমরা অনেক অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানে লাখো হয়ে যার চিরকাল আমরা শুনে আসছি কিন্তু বলার সুযোগ পাই না, বা বললে ভালোভাবে বলতে হতে পারবো, কিন্তু এই ভালো লাগার অনুভূতি আপনাকে জানাতে অসুবিধা নেই তো, এতদিনের পরে আমি সেই জন্য ফোনটা করলাম, আগেও করে গিয়ে এখন ফোন সুযোগ করে পেয়েছি আমি, কিন্তু এই শ্রোতা বন্ধুরা যারা আছে সব বিষয়ে ও বেশ করে কথা বলে, কিন্তু অনেকে বলতেও পারে না, সেদিন আমার পাড়াতে অনেক আছে, তারা সবাই মিলে শুনি, আমরা একটা কুটিরশিল্পের সঙ্গে যুক্ত আছি, এই সারাদিন কাজ করে না আমরা এই কুটিরশিল্প করতে করতে আমরা এই প্রোগ্রাম শুনি, কিন্তু আমরা স্তব্ধ হয়ে আমাদের সব মামলায় কারিগরা বসে কাজ করে শুনে সেই সুযোগটা আমাদের এই থেকে আমাদের খুব ভালো লাগে, এই জন্য আপনাকে বললাম যে একটা আমার ছোটবেলাকার খান শুনেছি, রুমঝুম রুমঝুম বা নুপুর পাতায় এসব নাচিরা রয়েছে, নাচিরা রয়েছে এরা নাচের খানটা শুনেছি, সেই অনুভূতিটা এখন মনে পড়ছে, যদি সুযোগ হয় ওই বাচ্চাদের মতো গান মানে মানে ওই গানটা একটা বাজারে আমার নাতি নাতিরা শুনলে তাহলে আনন্দ পাবে, এইটুকুই বললাম।
0: অনেক ধন্যবাদ জানালাম আপনাকে, ধন্যবাদ জানালাম একটি বিশেষ কারণে, আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল

কোথাও যেন আমার চেতনার একটা দরজা বা একটা জানলা আপনি খুলে দিলেন। আমরা এই অনুষ্ঠানে বসে বহু সময় আপনাদের অনুরোধ করি যে এই বিষয়ে, যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করতে বসেছি, সেই বিষয়ে যদি কিছু সংযোজন করার থাকে তবেই আসুন এই অনুষ্ঠানে। আমাদের বহু শ্রোতা আমাদের চিঠি লেখেন সবিনয় নিবেদনে বা কখনো ব্যক্তিগতভাবে তারা জানান যে এই টেলিফোনগুলো এসে অনুষ্ঠানের একেবারে এতখানি বিঘ্ন ঘটাচ্ছে, ব্যাঘাত ঘটাচ্ছে। কখনো কখনো যে তেমনটা মনে হয় না তা না, কিন্তু এই যে বন্ধু আমাদের সঙ্গে কথা বললেন, তিনি কেমন সহজভাবে, সহজ স্বীকারোক্তিতে এবং অত্যন্ত বাস্তব সত্যি কথাটা আমাদের জানালেন যে সত্যি সত্যি সবার জীবনে তো সেই সুযোগটা ঘটেনি, সেই সংযোগটা তৈরি হয়নি। আমাদের প্রত্যেকের জীবনে যার যার যেটুকু হয়েছে, যাই হয়ে থাকুক, তারই কিন্তু একটা যে সংযোগ, সেই সংযোগটা কিন্তু, সেই সংযোগের ফলেই তো সেই জিনিসটা হয়েছে। সেই সংযোগটা কিন্তু সবার ক্ষেত্রে হয়নি, হতে পারেনি, সেই সুযোগটা সবার একই রকমভাবে আসে না। কাজেই একজন মানুষ, এই যিনি বললেন তিনি একজন শ্রমজীবী মানুষ, কোনো একটি পেশার সঙ্গে যুক্ত আছেন, সেখানে অনেকে মিলে বসে সেই কাজটা করেন, এদের হয়তো সত্যিই রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম এই বিষয়গুলো খুব নিবিড়ভাবে পড়ার বা চর্চা করার সেই সুযোগটা আসেনি। কিন্তু চর্চার সুযোগ না থাকলেই যে ভালো লাগার অধিকার থাকে না তা তো নয়, ভালো লাগাটাও আছে। সেই ভালো লাগাটা কখনো কখনো তো আমাদের জানাতেও ইচ্ছে করে, কোনো কিছুর প্রত্যাশা না রেখেও আমাদের জানাতে ইচ্ছে করে। সেই জানানোটাই তিনি জানালেন, সেই জায়গা থেকে না আমার বড় আন্তরিক মনে হলো আমাদের এই যে বন্ধু এসেছিলেন। আবার পাশাপাশি এমনটাও হয় যে অনেকেই আসেন, হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড কথা বলবেন, শুরুতে একবার নিজের নাম বলবেন, শেষে একবার নিজের নাম বলবেন। কেউ কেউ আসেন যারা এসে শুধু নিজের এসছেন, হ্যাঁ দিদি অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, চালিয়ে যান, আমরা সঙ্গে আছি, অমুক জায়গা থেকে অমুক, আমি অমুক বললাম। কোথাও কোথাও একটা মনে হয় কখনো কখনো যে শুধুমাত্র নিজের নাম এবং ঠিকানা কোথাও একটা রেডিওতে সম্প্রচার হোক, বেতারে শুনুক, আমার আশেপাশে হয়তো আরও কোনো মানুষ শুনছেন, তাদের কাছে পৌঁছে যাক যে আমি রেডিওতে ফোন করেছিলাম, আমার নাম শোনা গেছে, আমার কণ্ঠস্বর শোনা গেছে, সেই জিনিসটাও হয়। সত্যি সত্যি তখন কখনো মনে হয় যে আমরা বিষয় থেকে সরে যাই। আবার কখনো কখনো এই যে বন্ধু এলেন, কোথাও একটা খুব আন্তরিক মনে হলো আমার ভাবনাটা যে সত্যি তো, যে সবসময় সেই বিষয়ে কিছু বলবার মতন সেই অর্জনটা আমাদের থাকবে, সবসময় তো সেই সুযোগটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু না হলেও তিনি কি তার ভালো লাগাটা জানাবেন না? তাহলে তো সবসময়ই আমরা যে বহু ক্ষেত্রেই বহু কারণে প্রশংসা করি, সেই প্রশংসা করার সময় আমাদের সেই তার খুব গভীর একটা তত্ত্ব জানা থাকলে তবেই আমরা তার প্রশংসা করব। তাই কি সবসময় হয় না? তো কোথাও একটা না আমার এই ভাবনাটাকেও প্রসারিত করে দিলেন আমাদের এই বন্ধু।

এবারে একটি গান শুনব, যে গান না একেবারে খুব গভীরের গান, একান্তে নির্জনে এ গানকে অনুভব করার। কিন্তু নির্মম সত্যি এটাই যে আমাদের প্রতিদিনের যাপনের যে নানান রকমের চাপ, যে বিক্ষিপ্ততা আমাদের জীবন জুড়ে রয়েছে, সেখানে এই গানকে খুব নিবিড়ভাবে উপলব্ধি করা, সেই অবকাশ যেন আমাদের সেভাবে আর আসে না, আমাদের জীবন থেকে মুছেই গেছে। এই গানকে সেইভাবে নিবিড় করে পাওয়ার জন্য যে আয়োজন জীবন জীবিকার ভেতর থেকে, এই গানের শিল্পের নিবিড় নিভৃত মুহূর্তকে যদি নিজের মধ্যে উপলব্ধি করতে হয়, তাহলে তা যেন আমাদের সত্যি একটা অপারগতা থেকে নিজেদের মধ্যে একটা

যন্ত্রণা তৈরি হয়, একটা যেন হাহাকার বেজে ওঠে। এই গানে এক হাহাকার আছে, পাশাপাশি এই গানকে সেই এত আয়োজনের মধ্য থেকে সেই সামান্য আয়োজনটুকু দিতে না পারা, যেখান থেকে গানকে একেবারে নিবিড়ভাবে উপলব্ধি করতে পারি, তার জন্য যেন আরও একটা হাহাকার। দুই মিলে যেমন কেমন একটা আমাদের মনকে বড় উতলা করে। সুবিনয় রায়ের কণ্ঠে শুনব এই গানটি।

বিশ্বায়নের এই যুগে, বিপণনের এই সময়ে, বিজ্ঞাপনের মোটা পুরু শামিয়ানা ভেদ করে আমরা যেন কিছুতেই আর বলতে পারি না, কিছুতেই আর পৌঁছাতে পারি না গানের সেই শীর্ষবিন্দুর কাছে। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, পারি না, বহু সময় আমরা বলতে পারি না এ কথা। কিন্তু শীর্ষবিন্দু এটাই, যখন শুনি যখন পারি মন বাঁধা পড়ে যায় এই পঙ্ক্তিতে এসে। অনুষ্ঠানের শেষ গান শ্রীলা মজুমদারের কণ্ঠে।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং সর্বাণী ভট্টাচার্য।

0: দেবার ঘো, ওয়ার্ল্ড কাপ তো ভালোভাবে চলছে, রোজ আমি দেখছি। তা তুমি কি গত পরশুর ব্রাজিলের ম্যাচটা দেখলে?
1: না গো, সন্ধ্যায় একাডেমিতে রক্তকরবী দেখতে গিয়েছিলাম।
0: বাবা,
1: বাড়ি ফিরতে বেশ রাতও হয়েছে, তারপর ঘুমিয়েও পড়েছি। হ্যাঁ, তবে আর্জেন্টিনার ম্যাচ থাকলে এসব আর ভাবতাম না।
0: বুঝলাম বুঝলাম। আচ্ছা, ধরো এই ফুটবলের মরশুমে তোমার প্রিয় টিমের খেলা পড়লো, আবার সেই সময় তোমার কোনো প্রিয় নাটক মঞ্চস্থ হচ্ছে, তখন কি করবে? মানে কোনটাকে প্রায়োরিটি দেবে? মানে জানি টাইম গ্যাপের কারণে এই বছর অন্তত সেই প্রবলেমটা হবে না, তবে হাইপোথেটিক্যালি।
1: হ্যাঁ, তুমি আমাকে একটা দোটানায় ফেলতে চাইছো, আমি বুঝতেই পারছি। তবে দেখো, নাটক একদিকে, থিয়েটার একদিকে, ফুটবল একদিকে, তবে দুটোর প্রতি আমার ভালোবাসা 19-20 আর কি,
0: তাই
1: একদম। তবে এবার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যদি আমি প্রথমেই দেখবো যে আমার যে শোটা আমি দেখতে চাইছি সেটা যদি পরবর্তী শোটা খুব শীঘ্রই অনুষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে আমি ফুটবল ম্যাচের দিকেই শিফট করব, আর অন্যথায় অন্যরকম কিছু ভাবতে হবে। তবে প্রশ্নটা আপাতত যদি প্রিয় টিমের খেলা হয় সেক্ষেত্রে কিন্তু একটু কঠিনই, অন্তত এই ফুটবল মরশুমে। চার বছর পর আসে কি না?
0: চার বছর পর আসে, প্লাস এই বছর আমাদের প্রিয় প্রিয়, আমাদের ছোটবেলা থেকে দেখে যেই লেজেন্ডদের খেলা দেখে বড় হওয়া, তাদের অনেকেরই

0: বছর লাস্ট ওয়ার্ল্ড কাপ, তো
1: একেবারেই
0: সেই
1: দ্য লাস্ট
0: ব্যাপারটা তো
1: ডান্স।
0: রয়েছেই। একেবারেই তাই। আর আজকে বন্ধুরা কি জানে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব?
1: যারা
0: যারা
1: পোস্টার দেখেছে
0: হ্যাঁ
1: তারা ডেফিনেটলি জানে, তবে আমার মনে হয় যারা এখনো অবধি জানেন না,
0: হুম হুম
1: ডিরেক্ট অনুষ্ঠান শুনছেন, তাদেরকে একবার তুমি জানিয়ে দাও, সেটাই
0: একেবারে
1: বেটার হবে।
0: একেবারে একেবারে। তো আজ আমরা বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে কথা বলবো, কথা বলবো বাংলা নাটকে পাশ্চাত্য প্রভাব নিয়ে, আর অবশ্যই বাংলা নাটকের অগ্রপথিকদের নিয়ে।
1: বাংলা নাটকের জয়যাত্রা, বাংলা নাটকের অগ্রপথিকেরা অর্থাৎ পায়োনিয়ার্স যারা, এবং তার পাশাপাশি পাশ্চাত্য প্রভাব, মানে মাল্টিপল টপিকস, এবং ফোনেও কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাই তো?
0: একেবারেই তাই।
1: ফোন নাম্বারটা একবার বন্ধুদেরকে জানিয়ে দেবো।
0: একদম, আমি ফোন নাম্বারটা বন্ধুদের জানিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা হলো 03322131342। এবং তোমরা কিন্তু আমাদের ফোন করে জানাও তোমরা ছোটবেলায় কি কি নাটক করেছো, এবং তোমাদের কি কি প্রিয় নাটক, এবং তোমাদের দেখা সব থেকে ভালো নাটক কি। আমরা কিন্তু বন্ধু রয়েছি তোমার ফোনের অপেক্ষায়।
1: শুধু তাই নয়, তার পাশাপাশি ফুটবলের মরশুম যেহেতু, তোমরা তোমাদের ফুটবল প্রীতির কথা বা তোমাদের প্রিয় টিম, প্রিয় প্লেয়ারের কথা সবটাই আমাদেরকে জানাও।
0: একেবারেই আমরা রয়েছি তোমাদের ফোনের অপেক্ষায়।
1: তবে অনুষ্ঠানের শুরুতে একটা গান না হলে ঠিক
0: জমে না। হ্যাঁ,
1: একেবারেই।
0: তাহলে আমরা বরং শাহানা বাজপেয়ীর কণ্ঠে একটা গান শুনে নিব।
1: একেবারেই, ফিরে আসছি গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো।

0: দেবার ঘো আবার ফিরে এলাম গানের পর। আর
1: বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে তো কথা বলবো,
0: কথা বলবো,
1: কথা বলতে বলতে বন্ধুদের সঙ্গেও কথা বলতে হবে। আমার মনে হয় এই মুহূর্তে কলে কেউ রয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: পশ্চিমবঙ্গ থেকে বেলা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: আমি আর্জেন্টিনার ভক্ত, মারাদোনাকে
0: ভালো। বাহ, আপনি মেসির খেলা দেখছেন নিশ্চয়ই?
1: বাহ, আচ্ছা আচ্ছা, প্রিয় নাটক নিয়ে কিছু বলতে চান?
2: ঠিক আছে বেটা, বেটি বেটা বেটি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। বন্ধু জানালেন যে বন্ধুর প্রিয় দল আর্জেন্টিনা। আমি দেবার ঘো দুজনেই বোধহয় আর্জেন্টিনার সমর্থক। তো গানে যাওয়ার আগে যা নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা নাট্যাঙ্গনের আড্ডায় আমি শর্বাণী এবং আমার সঙ্গে রয়েছে দেবার ঘো। আমরা কথা বলবো বাংলা নাটকের অগ্রপথিক এবং বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে।
1: দেখো, এক গৌরবময় সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমরা, তাই নয় কি?
0: একেবারেই তাই। লোকনাট্য, যাত্রাপালা আর কথকতার আঙিনা পেরিয়ে বাংলা নাটক আজ আধুনিক বিশ্বমঞ্চে এক মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে নিজের দৌলতে।
1: একেবারে। আর তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একটা বিষয়ে সহমত হবে যে আধুনিক মঞ্চনাটকের আগে বাংলার ঘরে ঘরে বিনোদনের মূল মাধ্যমই ছিল লোকনাট্য।
0: একেবারে।
1: যদি যাত্রাপালার কথা বলো, তাহলে ধরো ঢোল করতাল বা চড়া সুরের সংলাপে খোলা ময়দানে সেই সময় অভিনয় হতো। আবার ছিল পাঁচালি, কবি গান, গম্ভীরা বা পুতুল নাচ, যাই বলি, মানে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যা কিছু। এবং পরবর্তীকালের যে নাটকের, মানে এগুলোই আর কি নাটকের সেই ভিত্তিটা তৈরি করেছে।
0: এবং আমি শুনেছি যাত্রাপালা যখন হয় তখন, এখনো হয় কিনা এইভাবে জানি না, তবে আগে যখন যাত্রাপালার কথা পড়েছি কিংবা যাত্রাপালার গল্প শুনেছি, তখন এমনভাবে হতো যে তিনটে দিক খোলা থাকতো, তিন দিকে বসতে পারতো দর্শকেরা, এবং তিন দিক থেকে যাতে সবাই অভিনেতা কিংবা অভিনেত্রীর মুখ দেখতে পারে সেইভাবে কম্পোজিশন করা হতো
1: এবং সেইভাবে অভিনয় দর্শকের সামনে তুলে ধরা যায়।
0: একেবারেই তাই। এবং আধুনিক মঞ্চনাটকের বিষয়ে বলতে গেলে বলতে হবে যে 1795-এ এইটি শুরু হয়, রুশ দেশীয় নাট্যপ্রেমিক
1: লেবেদেভ।
0: হ্যাঁ, একেবারেই তাই। আমার আমার থেকে আগে এটা দেবার্ঘ জেনে নিয়েছিল, সেই জন্যই কিন্তু তোমাদের বলতে পারলো বন্ধুরা। তো তিনি বেঙ্গল থিয়েটার প্রথম প্রতিষ্ঠা করে এবং তিনি বাঙালিদের নিয়ে একটা অনুবাদ নাটক মঞ্চায়ন করেন। তবে বাংলা নাটকের প্রকৃত জয়যাত্রা কিন্তু শুরু হয় 19 শতকের দ্বিতীয়ার্ধে।
1: একেবারেই। এবং সেই কথা বলতে গেলে যার নামটি প্রথমেই আসবে তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এ কথা কম বেশি আমরা সবাই জানি, পাঠ্য বইও তার ব্যাপারে আমরা পড়েছি, বা যাদের সাহিত্য নাটকের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে তারা তো নিশ্চয়ই পড়েছেন। যেমন যদি শর্মিষ্ঠা, পদ্মাবতী বা কৃষ্ণকুমারীর মতো যে কালজয়ী নাটকগুলো, একে কি বলে সভ্যতা, পুরশালিকার ঘাড়েরও এই ধরনের যে প্রহসনগুলো, এগুলো তো যুগোত্তীর্ণ। নাটকের আধুনিকতা এবং পাশ্চাত্যের মেলবন্ধন কিন্তু এখানেই ঘটেছে।
0: এই রিলেটেড একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার এক বন্ধু বেলগাছিয়ায় থাকে, তো সে, আমি যখনই ওদের ওখানে যাই তখনই দেখায় যে এই বাড়িটায় প্রথমবার শর্মিষ্ঠা নাটকটি মঞ্চস্থ হয়েছিল। মানে কলকাতার থিয়েটার, বাঙালির থিয়েটারে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কতটা অবদান, সেটা মানে এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে প্রথম বাংলা নাটক শর্মিষ্ঠা কলকাতার বেলগাছিয়ায় মঞ্চস্থ হয়েছিল। এবং দীনবন্ধু মিত্রের কথাও বলতেই হয় এক্ষেত্রে। হ্যাঁ, তার এই নীলদর্পণ নাটক একটা মানে ঐতিহাসিক মাইল ফলক যাকে বলা যায়।
1: নিঃসন্দেহে
0: নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে এই নাটকটা জাতীয়তাবোধে এবং গণজাগরণে মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং মানুষকে প্রোটেস্ট করতে এবং মানুষকে বোঝাতে যে তারা কতটা অসুখী সেইটা কিন্তু অনেকভাবে সাহায্য করেছে।
1: অত্যাচারিত সবচেয়ে বড় কথা, এবং তার বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, যে স্বাধীনতার চেতনা, সেই জাগরণের মঞ্চই ছিল সেই নাটকটা। তার পাশাপাশি বাংলা নাটকের জয়যাত্রার কথা যখন বলছি, যাকে ছাড়া এই আলোচনা অসম্পূর্ণ, এক কথায় তার নাম কিন্তু গিরীশ ঘোষ।
0: একেবারেই।
1: বাংলা রঙ্গমঞ্চের জনক তাকে বলা যেতে পারে, তাই নয় কি?
0: একেবারেই। এবং তিনি থিয়েটারকে
1: পেশাদার রূপ দেন।
0: পেশাদার, হ্যাঁ।
1: পৌরাণিক বলো, ঐতিহাসিক বলো, সামাজিক নাটক, যা কিছু, সমস্ত জনরায় কিন্তু তিনি অবাধ বিচরণ করেছেন।
0: এবং গিরীশ ঘোষ এতটাই প্রাসঙ্গিক যে এখনো

0: আমরা যখন গিরীশ ঘোষের নাটকগুলো দেখি বা এখনও যখন গিরীশ ঘোষের কথা পড়ি, তখন কখনোই মনে হয় না যে উনি অত বছর আগের একজন কিংবদন্তি শিল্পী। মনে হয় উনি একেবারেই কন্টেম্পোরারি, এবং তার যেহেতু এতটা কন্টেম্পোরারি রেলিভেন্স, সেই জন্য এখনও কিন্তু মঞ্চে বহু নাটক হয় যেগুলো গিরীশ ঘোষ এবং গিরীশ ঘোষের জীবন ভিত্তিক।
1: এবং একটা জিনিস, হ্যাঁ ডেফিনেটলি, এবং একটা কথা ভেবে দেখো, আমি শুধু একটা জিনিস ভাবি যে সেই সময় এই যে বলে যে দূরদৃষ্টি, লেখক সাহিত্যিক নাট্যকার বা অভিনেতা যাই বলো না কেন, তাদের যে কাজটা তার মধ্যে দূরদৃষ্টি কতটা লুকিয়ে থাকতে পারে যেটা এত বছর পরেও সময়ের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক, এই বিষয়টাও কিন্তু আমাদের ভাবার বিষয়।
0: একেবারেই তাই। এবং এই কথা বলতে আরও একজনের কথা বলতে হয় যে 1400 বছর আগে, মানে 1400 সালে লিখে গেছেন, 1400 বছর আগে না, এটা ভুল বললাম, 200 বছর আগে, 250 বছর আগে লিখে গেছেন যে কে তুমি পড়িছো আমার কবিতাখানি, বসি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। কারণ তিনি জানতেন যে তিনি শতবর্ষ পরেও রেলিভেন্ট থাকবেন একই রকম, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, আমাদের প্রাণের ঠাকুর। আমি ওনার সম্পর্কে এতটাই অবসেসড যে বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছি বন্ধুরা। তিনি আমাদের আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাটককে কেবল বিনোদনের গণ্ডি থেকে বের করে এক দার্শনিক ও রূপক উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু
1: রক্তকরবী, ডাকঘর, বিসর্জন, রাজা, আমি কোন নাটকটা ছেড়ে কার কথা বলি বলো, সবটাই কিন্তু নাট্যসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। এই যে শুরুতেই রক্তকরবীর কথা বললাম, এর ক্রেজ যাওয়ার নয় কোনোভাবেই, এবং এটা অমলিন। বাংলা নাটকে গান, নৃত্য বা গীতিময়তার এক অপূর্ব সমন্বয় ঘটান তিনি, যা বিশ্বমঞ্চে আজও প্রশংসিত এবং চিরকাল থাকবেও।
0: একেবারেই। তারপর 1940-র কথা বলি, 1940-এর দশক, হ্যাঁ 1940। তো এই দশকে একটা গণনাট্য সংঘ তৈরি হয়। এই গণনাট্য সংঘের হাত ধরে বাংলা নাটকে এক যুগান্তকারী পরিবর্তন আসে। নাটক রাজপ্রাসাদ আর পৌরাণিক আখ্যান ছেড়ে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা ও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।
1: একেবারেই, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের কথাই বলো না।
0: একেবারেই। নাটকটি 50-এর মন্বন্তরের পটভূমিতে তৈরি হয় এবং বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেয় এই নাটক।
1: এবারে পরবর্তীতে সৌম্যমিত্র আসেন, বহুরূপী দল বা উৎপল দত্তের পিপলস লিটল থিয়েটার বলো বা বাদল সরকারের থার্ড থিয়েটার বলো, মানে বাংলা নাটক আন্তর্জাতিক স্তরে তাঁরাই পৌঁছে দেন। বাদল সরকারের প্রসেনিয়াম বা মঞ্চের দেয়াল ভেঙে খোলা জায়গায় নাটক করার যে রীতি, অর্থাৎ থার্ড থিয়েটার যার কথা বললাম, নাট্য জগতে কিন্তু সেই সময় বিপ্লব এনেছিল, এবং আমরা সেই সব নিয়েই আলোচনা করব। তবে সময় এখন আরও একটা গানের,
0: একেবারে
1: একটা গান ফিরে আসবো গানের পর।

0: শুনছিলাম মোহিনের ঘোড়াগুলির বিখ্যাত গান ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। সত্যি এই সব নাটকগুলো, যেমন নীলদর্পণ, যেমন নবান্ন, আমাদের নতুন স্বপ্ন দেখতে শেখায়। আমাদের মন যখন ভয়ে কুণ্ঠায় সন্ত্রস্ত হয়ে পড়ে, তখন এই নাটকগুলো আমাদের বাঁচার আগুন যোগায়।
1: এবং একইভাবে ওই যে গানে বললো না, সুদিন আসবে, এই যে সুদিন কাছে এসো ভালোবাসি, এই নাটকগুলো কোথাও গিয়ে সেই সুদিনের গল্পই বুনেছে, প্রতিশোধের মশালে, প্রতিশোধের আগুনের আড়ালে।
0: একেবারেই তাই। আর আজ কথা বলছি বাংলা নাটকের জয়যাত্রা এবং বাংলা নাটকের অগ্রপথিকদের নিয়ে। আজকে আমি সর্বাণী এবং আমার সঙ্গে রয়েছে দেবার্ঘ নাট্যাঙ্গনের আড্ডায়, আর আমাদের বন্ধু রয়েছে ফোন লাইনে। একজন বন্ধুর ফোন নিয়ে নেওয়া যাক।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো
2: হ্যালো, আমি গোপাল রায় বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে
2: বলছিলাম?
0: আচ্ছা বলুন।
2: হ্যাঁ বলছিলাম, আমার দুটো নাটক ভালো লেগেছে, গোপালের গোপ আর চোখে আঙুল দাদা।
0: আচ্ছা আচ্ছা, চোখে আঙুল দাদাটা কিন্তু আমাদের অনেকেরই খুব প্রিয় একটা নাটক। চোখে আঙুল দাদার গল্পটা একটু ছোট্ট করে এক লাইনে বলি। চোখে আঙুল দাদা হচ্ছে এমন একজন মানুষ যে প্রচণ্ড পারফেক্ট। আসলে পারফেক্ট কিনা জানা নেই, তবে নিজেকে মনে করে নিজে ভীষণ পারফেক্ট, এবং প্রত্যেকের প্রত্যেকটা কাজে তার স্বভাব তিনি একটা ছোট্ট করে খুদ ধরবেনই, এবং খুদ ধরাটাই তার হবি।
1: এবং এরকম লোক কিন্তু আমরা আশেপাশে প্রচুর দেখতে পাই, প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে জুড়ে রয়েছে।
0: একেবারেই তাই। এবং এইটা কম বেশি আমরাও কিন্তু অনেকেই, কারণ আমরা বেশিরভাগ সময়ই তার, ধরো কোনো একটা মানুষের সঙ্গে আমাদের আলাপ হলো, আমরা তার কন্ডিশন, তার সার্কামস্টান্সেস না জেনে তাকে আমরা অনেক সময় জাজ করে

0: ফেলি, সেটা কিন্তু আমাদের একেবারেই করা উচিত নয়, কি তাই তো?
1: একেবারেই।
0: তো আজকে আমরা আলোচনা যেটা নিয়ে করছিলাম সেটা নিয়ে বরং ফেরা যাক দেবার্ঘ। তো বাংলাদেশের স্বাধীনতার পরের কিছু নাট্য আন্দোলনের কথা বলি, যেরকম 1971 মানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর নাট্যচর্চায় এক জোয়ার আসে বাংলাদেশে এবং নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, আরণ্যক নাট্যদল, ঢাকা থিয়েটারের মতো দলগুলো নাটকের জয়যাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকে। আবদুল্লাহ আল মামুন, মামুন রশিদ,
1: আসাদুজ্জামান নূর,
0: হ্যাঁ এদের কথা তো বলতেই হয়, এদের মতন ব্যক্তিত্বরা বাংলাদেশের নাটককে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।
1: আসলে গানের আগেই আমরা বাদল সরকারের কথা বলেছি, শুভ মিত্রের কথা বলেছি, উৎপল দত্তের কথা বলেছি, আরো বিশদে ডেফিনেটলি বলবো। আসলে এই ধারাটা কি বলতো, ভীষণ সমৃদ্ধ। অর্ধেন্দ্রশেখর মুস্তাফি বলো, অমৃতলাল বসু বলো, শিশির ভাদুরী, মনোজ মিত্র থেকে আজকের রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কাকে ছেড়ে কার কথা বলবে?
0: এবং চপল ভাদুরীর কথা কিন্তু বলতেই হবে,
1: অবশ্যই অবশ্যই অবশ্যই,
0: বাংলা
1: সন্দেহ নেই,
0: একেবারেই বাংলা থিয়েটারে এবং সম্ভবত ভারতীয় থিয়েটারেও শেষ জীবিত নারী ছদ্মবেশী শিল্পী। তিনি বাংলা লোকনাট্যের একটি রূপ যাত্রাতে চপল রানী নামে নারীর ছদ্মবেশ ধারণ করতেন এবং তারপর 2010 সালে তিনি কৌশিক গাঙ্গুলী পরিচালিত এবং ঋতুপর্ণ ঘোষ রচিত একটি বাংলা সিনেমা, যেটা ভীষণই ফেমাস,
1: আরেকটি প্রেমের গল্প,
0: হ্যাঁ আরেকটি প্রেমের গল্পতে অভিনয় করে তাক লাগিয়ে দেন।
1: আসলে বাংলা থিয়েটারের স্বর্ণযুগ যাকে ঘিরে, তিনি কিন্তু শুরুতেই যেমন বললাম নাট্যাচার্য গিরীশ ঘোষ পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন 1872 সালে।
0: রাবণবধ, চৈতন্যলীলা, নিমাই সন্ন্যাস, সীতার বনবাস, তারপর এরকম
1: লক্ষণ বর্জন,
0: হ্যাঁ এরকম প্রচুর
1: পুরাণ নির্ভর অসংখ্য নাটক
0: তিনি সৃষ্টি করেছেন এবং গিরীশ ঘোষের একজন প্রতিদ্বন্দ্বীও কিন্তু ছিলেন।
1: একেবারেই, মানে তার প্রতিদ্বন্দ্বী বলতে সেইভাবে প্রতিদ্বন্দ্বী বলা ভুল, কেননা তিনিও যথেষ্ট গিরীশ অনুরাগী ছিলেন এবং তার সহযোগী অভিনেতা বাগবাজারের অর্ধেন্দু মুস্তাফি, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি পুরো নাম, দীনবন্ধু মিত্র রচিত সধবার একাদশীতে তিনি অভিনয় করেছিলেন।
0: আর তারপর যেন তো শুনেছি অমৃতলাল বসু মুস্তাফিকে একটা খুব মজার কথা বলতেন, তিনি বলতেন বিধাতার এবং বিধবার হাতে গড়া অভিনেতা, তিনি এই কথা বলে
1: মানে সধবার একাদশী প্রসঙ্গে তুমি বলছো তো মজা করে, হ্যাঁ তবে বিধাতার হাতে গড়া অভিনেতা এটা বিরাট বড় প্রাপ্তি আর কি, কারণ অমৃতলাল বসু তো ওনারই সমসাময়িক এবং সেই সময় ব্যাপারটা এরকম ছিল, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ,
0: একদমই তাই। এবং অমৃতলাল বসু যেহেতু এত মজা করতে পারতেন, অমৃতলাল বসুকে বলা হতো রসরাজ অমৃতলাল বসু, এবং এই যে তিনি মানে
1: তবে একটা পয়েন্ট আমার এই প্রসঙ্গে মনে পড়লো যে নীলদর্পণ নাটকে মুস্তাফির মানে প্রতিপক্ষ মুস্তাফির যে অভিনয়টা ছিল সেটা কিন্তু প্রতিপক্ষ ইংরেজদের উট সাহেবের চরিত্রে পুরুষ মহিলা উভয় চরিত্রেই তিনি অভিনয় করেছিলেন এবং যথারীতি তাক লাগিয়ে দিয়েছিলেন।
0: একেবারেই তাই। এবং 1872 থেকে 1904 এই সময়টা ভারতীয় জাতীয় থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, পান্না থিয়েটার, আর্য নাট্য সমাজ, মিনার্ভা, অরোরা এবং স্টার থিয়েটার সহ বিভিন্ন পর্যায়ে কিন্তু তিনি অভিনয় করেছিলেন।
1: আচ্ছা বিনার ঝংকারের কথা নিশ্চয়ই শুনেছ, এই বিনার ঝংকার নামে আমার মনে হয় আমাদের বন্ধুরাও এ কথা নিশ্চয়ই অনেকেই জানেন যে এই নামে কিন্তু একটা বইও লিখেছিলেন অর্ধেন্দ্র মুস্তাফি।
0: একেবারে তাই, বইটা আমার পড়া হয়নি তবে হ্যাঁ আমার মনে হয় জরুরি লেখা একটা। তারপরে গিরীশ ঘোষ এবং অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, অর্ধেন্দ্রশেখর মুস্তাফির উৎসাহে ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল এবং গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি,
1: বেঙ্গল
0: স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সাথে অভিনয় করেন যিনি, তিনি হলেন অমৃতলাল বসু। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক
1: জগত্তারিণী পদক পেয়েছিলেন সেই সময়, বিরাট ব্যাপার। এবং হাস্যরসাত্মক নাট্য রচনার জন্য তিনি কিন্তু স্বদেশবাসীর কাছ থেকে রসরাজ উপাধি লাভ করেছিলেন,
0: যেমনটা বললাম।
1: আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, ব্রাত্য বসুর একটা অসাধারণ বই আছে জানো তো, অদামৃত কথা, অর্থাৎ মানে একটা প্রথম সারির ধারাবাহিকেই আর কি, এই তোমার সংবাদপত্রে ধারাবাহিক হিসাবে প্রকাশিত হতো, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি এবং অমৃতলাল বসু, এই যে অর্ধেন্দু এবং অমৃত দুজনকে নিয়ে অদামৃত, এনাদের কথা, শুধু এনাদের কথা নয়, কন্টেম্পোরারি সেই সময়ের নাট্য চর্চার কথা, সেটাও কিন্তু বইটাতে উল্লেখ রয়েছে, পারলে এই বইটাও পড়ো।
0: হ্যাঁ তুমি আজকে বেশ আমার বই পড়ার লিস্টটা কিন্তু আরো সমৃদ্ধ করছো, আজকে ঠিক যেমন আমাদের বন্ধুরা সমৃদ্ধ

0: ব্যর্থ হচ্ছে এই আলোচনায় এবং বন্ধুরা নিজেদের কথা জানাচ্ছেও। বলতে বলতে ফোন লাইনে রয়েছেন একজন বন্ধু, শুনে নেব বন্ধু কি বলছে। হ্যালো,
1: কে বলছো, কোথা থেকে?
0: না, বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো।

0: কে সেই তারা যদি সেইটাকে ভালো লাগাতে পারে, মানে ভালোবাসতে চায়, তাহলে একবার আমার পক্ষে তো সম্ভব নয় টাইম ট্রাভেল করা, আমার পক্ষে সম্ভব এইটা সেই ইতিহাসটাকে একবার পড়ে দেখা। এবার বইয়ের কচকচানির মাধ্যমে না পড়ে সেটাকে যদি আমি এমনভাবে কোনো উপন্যাসের ঢঙে বা প্রবন্ধের আকারে পড়ি, সেটা অনেক বেশি ক্যাচি হয় বলে আমার মনে হয়। আমার মনে হয় তুমি আমার সাথে এই বিষয়ে সহমত হবে।
1: একেবারেই সহমত। এবং কিছু নাটক আছে, আমরা যদি এই গিরীশ ঘোষ কিংবা বিভিন্ন বড় বড় নাট্যশিল্পীদের কথা, নাট্যশিল্পীর জীবনের কথা জানতে চাই, এখন কিন্তু বাংলা রঙ্গমঞ্চে প্রচুর নাটক আছে, যেরকম গিরীশ ঘোষের জীবন নিয়ে রয়েছে,
0: গিরীশ প্রতিভা বলে একটা উল্লেখযোগ্য বই আছে,
1: গিরীশ বই ছাড়াও নাটক রয়েছে, সেই নাটকও কিন্তু বন্ধুরা দেখতে পারে। এবং আমাদের কথা বলতে বলতে ফোন লাইনে রয়েছেন একজন বন্ধু, বন্ধুর কথা জানব। হ্যালো,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নাট্যাঙ্গনের আড্ডায় এবং আমরা রয়েছি তোমার ফোনের অপেক্ষায়, শুনবো তোমার থেকে তোমার কি নাটক ভালো লাগে, তুমি কি নাটকে অভিনয় করেছো হয়তো কখনো ছোটবেলায়, আর আর আর ডেফিনেটলি যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, তোমরা কোন টিমকে সাপোর্ট করছো এবং তোমাদের প্রিয় ফুটবলার কে? তো দেবার্ঘ, আমরা কি এখন একটা গান শুনে নিতে পারি?
0: গানের আগে মনে হয় বন্ধু আবারও কিছু বলতে চাইছেন।
1: ঠিক আছে,
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
2: আমি বর্ধমান থেকে রাজেশ বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ বলছিলাম, আমাদের ফুটবলার ভালো লাগে, আমার একমাত্র প্রিয় হচ্ছে মারাদোনা।
1: আচ্ছা,
2: ঠিক আছে, কিনা মারাদোনা খেলতে পারে না?
1: হ্যাঁ, মারাদোনা আমাদের অনেকেরই প্রিয়, এবং মারাদোনার থেকেই, মারাদোনাকে দেখেই আমরা অনেকেই আর্জেন্টিনার সাপোর্টার হয়েছি। তবে এই মুহূর্তে আমরা যারা মারাদোনার খেলা তেমনভাবে লাইভ দেখিনি, আমাদের কাছে আমাদের গোট কিন্তু মেসি।
0: একদম একদম।
1: হ্যাঁ, তো যেমনটা বলছিলাম বন্ধুর সাথে কথা বলবার আগে যে শুনে নেবো একটা গান, তাহলে শুনে নিই বরং অরিজিৎ সিং এর কণ্ঠে একটা খুব সুন্দর গান।

0: এই যে গানে কি সুন্দরভাবে অরিজিৎ সিং বললেন, কোনো কোনো মানুষের ছকে বাঁধা পথে চলা নেই। তো আমরা যে নাট্যকারদের কথা বলছি, সত্যি কি তারা ছকে বাঁধা পথে চলেছেন? তারা কি যদি ভাবতেন যে সকালবেলা উঠব, অফিস যাব, বাড়ি আসব, তাহলে কিন্তু আমরা এই যুগোত্তীর্ণ নাটকগুলো পেতাম না। একটা দিক সারা জীবনের মতো হয়তো মুছে যেত,
1: একটা দিক আনএক্সপ্লোর্ড থেকে যেত। এবং নাটক যে কখনো কখনো একটা আয়না হিসেবে কাজ করে, এবং
0: নাটক তো সত্যিই সমাজের দর্পণ
1: একেবারেই, এবং সেই সমাজের দর্পণ আমাদের শেপ করতে সাহায্য করে। আর কথা বলতে বলতে আমরা দেখে নেব বন্ধু
0: ফোনে
1: আছেন কিনা। হ্যাঁ,
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
2: ও
1: হ্যাঁ,
0: একটু জোরে বলুন। নিশ্চয়ই আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা সব বিষয়েই কথা বলবো মোটামুটি। আজকে ওই যে বললাম মাল্টিপল টপিকস নিয়ে আজকের আলোচনা,
1: একদম
0: বাংলা নাটকের জয় যাচ্ছা নিয়ে কথা বললে কি এত কমে কথা বলা হয়? তবে সর্বানি একটা কথা আমি বলবো, মানে এখন এই মুহূর্তে এমন একজনের কথা বলবো যিনি মানে 1948 সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তুললেন নাট্য সংস্থা বহুরূপী। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। 1949 থেকে 1971 বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সফোক্লেস বলো বা হেনরি গিবসন বলো কিংবা তুলসী লাহিড়ী প্রমুখ নাট্যকারদের রচনা সেই সময় মঞ্চস্থ করা হয়। তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটক রাজা অয়েডিপাস বা দশচক্র,
1: এবং বলা যেতে পারে এই গ্রিক থিয়েটারের সঙ্গে কিন্তু বাঙালি দর্শককে মূলত পরিচয় করিয়েছিলেন তিনি। এবং শম্ভুমিত্রের কথা যখন বলছই, তার চাঁদমণিকের পালার কথা ভুললে কি করে হবে বলো?
0: একেবারেই, একদম ঠিক বলেছো। বিভাব, ছেঁড়া তার, এই নাটকগুলোর কথাও বলতে হবে যে
1: একেবারেই তাই। এবং শম্ভুমিত্রর কথা বললে আর যার কথা আসেন, তিনি হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই 1960-এর সময় জুন মাস করি বোধ হয় নান্দিকার প্রতিষ্ঠা করেন তিনি। সৌদাগরের নৌকা, সেতুবন্ধন, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো?
0: আধুনিক নাট্যকারদের কথা বললে বিজয় টেন্ডুলকার, গিরিশ কর্নাড, হাবিব তানভীর, এনাদের পাশাপাশি যার কলম বা যার নাম, শুধু কলম তো মানে তার লেখার কথা বলছি আমি, এবং যার নাম উচ্চারিত হয় তিনি কিন্তু বাদল সরকার।
1: একেবারেই, 70-এর দশকে নকশাল আন্দোলনের সময় প্রতিষ্ঠান বিরোধী নাটক, মানে যাকে আমরা বলি অ্যান্টি এস্টাবলিশমেন্ট।

0: নাটক, সেই নাটক তৈরির জন্য তিনি পরিচিত হন। শুরু হয় মঞ্চের বাইরে সাধারণ মানুষের জীবনে নাটককে ছড়িয়ে দেওয়ার কাজ।
1: নাট্যগোষ্ঠীর নাম বোধহয় শতাব্দী এবং তাদের হয়ে কলকাতার কার্জন পার্কে নিয়মিত থার্ড থিয়েটারের অভিনয় করেছিলেন তিনি। এবং ইন্দ্রজিতের কথা তো আসবেই, বাদল সরকারের কথা এলে এবং ইন্দ্রজিৎ তার লেখা সবচেয়ে জনপ্রিয় নাটক বললে কোনো অত্যুক্তি হবে না।
0: হ্যাঁ, একেবারেই তাই। তবে বাংলার রঙ্গমঞ্চের কিংবদন্তি গিরীশ ঘোষের পরবর্তীকালে নাট্যজগতের পথিকৃৎ বলতে আমরা যাকে বলি, তিনি নাট্যার্য শিশির ভাদুরী, এবং শিশির ভাদুরীর কথাই কিন্তু আমাদের প্রাইমারিলি মনে আসে।
1: সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে প্রেমাঙ্কু রাতার্থী অনেকেই তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 1921 সালের 10ই ডিসেম্বর ম্যাডন থিয়েটার কোম্পানি রঙ্গালয় আলমগীর নাটকে নাম ভূমিকায় অবতীর্ণ হন তিনি এবং সেই সময় প্রমুখ জনপ্রিয়তা অর্জন করেন। তারপর চাণক্য, রঘুবীর চরিত্রে অভিনয় করেন এবং অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন, এটা বলার কোনো অন্যথাই হয় না আর কি। সেই সময় মতানৈক্য ঘটে, যা হয় হতে হতে। সেই সময় ম্যাডেন কোম্পানির সঙ্গে চলচ্চিত্র জগৎ, মানে ম্যাডেন কোম্পানি ছেড়ে দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো, চন্দ্রনাথ চিত্রায়নে অভিনেতা এবং পরিচালক উভয় ভূমিকায় সেই সময় পালন করেন।
0: হ্যাঁ, তারপর শুনেছি জানো তো, 1923 সালে তিনি একটা নাট্য দলও গঠন করেন। তার মতো শিক্ষিত সংস্কৃতিবান ব্যক্তির আগমনে বাংলার তরুণ প্রতিভার কিছু ব্যক্তিত্ব বঙ্গ রঙ্গমঞ্চে এসে তার দলের পূর্ণতা কিন্তু দিয়েছিলেন। এবং ইডেন গার্ডেন এক্সিবিশনে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকটি মঞ্চস্থ করেন এবং তিনি কিন্তু তাতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করে এবং সেইটা নাট্যজগতে একটা চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে আমার মনে হয় জানো তো, এখন সময় একটা গানের, তো একটা গান শুনতে শুনতে ফিরে আসি।
1: ঠিক আছে, একটা গানের সময়, ফিরে আসছি একটা গানের পর।

0: ফিরে এলাম মেলার গানের পর। মেলার গান শুনলেই কিন্তু একটা অদ্ভুত উৎফুল্লতা ঘিরে ধরে, ভুল বললাম সর্বাণী?
1: না, একদমই না, এবং মেলায় যেতে কার না ভালো লাগে, আমার তো
0: আবার একইভাবে এই জিনিসটাও ঠিক। এই গানটা যতবার শুনি, এই গানটা যেখান থেকে শুরু হয় এবং যেখানে এসে শেষ হয়, এই যে ট্রানজিশনটা গোটা মানের, এটা অদ্ভুতভাবে কোথাও গিয়ে আঘাত করে
1: একেবারেই।
0: গান শুনতে শুনতে আমি আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে পড়ছিলাম, মানে আজকের পোস্টারের কমেন্ট সেকশনটা পড়ছিলাম। সপ্তর্ষী চক্রবর্তী লিখেছেন, আজকে আপনাদের অনুষ্ঠান বেশ ইন্টারেস্টিং হচ্ছে, ফোন করে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু নম্বর খুঁজে পাচ্ছি না, তুমি নম্বরটা কাইন্ডলি আরেকবার একটু বলে দাও না।
1: হ্যাঁ, একেবারেই, বন্ধুদের জন্য আরও একবার বলে দিই আমাদের ফোন নম্বরটা। আমাদের ফোন নম্বরটা হলো 0332213 1342। আমরা কিন্তু রয়েছি তোমাদের অপেক্ষায় এবং কথা বলতে বলতে
0: এসে গেছে একটি ফোন, কথা বলে নেব। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দায়াত থেকে সুজয় চৌধুরী।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: এই গানটা, যে মেলার গানটা হলো সত্যিকারে খুবই ভালো গান, আমাদের এখানে তো ইউটিউবে টিভিতে দিয়ে শুনি, খুবই ভালো। আর নাটক সম্পর্কে বলতে গেলে, নাটক তো ছোটবেলা থেকে করেছি এবং আগে প্রচুর পরিমাণে নাটক আমরা দেখেছি বা করেছি, আর এখন আস্তে আস্তে কিন্তু নাটক মানে

0: দেখাই যায় না, স্কুল টিস্কুলে বা ক্লাবে বা ইয়েতে নাটক খুব একটা হয় না। ওই মাঝে মধ্যে বাইরে থেকে নাটক আসে, একাঙ্ক নাটক এখানে আমাদের ক্লাবে আসে, চার পাঁচ দিন হয়, সেটাই যা দেখতে পাওয়া যায়। তাহলে নাটক তো দেখবার মতো জিনিস এবং ভালোও লাগে, যাত্রা নাটক এগুলো তো আস্তে আস্তে যাতে আবার পুনরায় ফিরে আসে, তার জন্য যদি সমস্ত
1: বাংলা নাটকে এই সময়টা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ একই সঙ্গে এখন আমরা যদি বাংলা নাট্যমঞ্চ ধরি, আমাদের যেমন একদিকে চলছে আন্তিগোনে মানে গ্রিক থিয়েটার, চরম একটা ইউরোপিয়ান থিয়েটার, এবং তার পাশাপাশি চলছে রবি ঠাকুরের রক্তকরবী, তার পাশাপাশি চলছে শেক্সপিয়রের ম্যাকবেথ। মানে বাংলা নাটক কিন্তু একটা গোল্ডেন ইরাতে রয়েছে এখন আমরা বলতে
2: পারি। তবে একটা জিনিস আমার সবসময় মনে হয়, এবং আমি হয়তো প্রতি শনিবারই এই কথাটা বলি, মানে প্রতি শনিবার অর্থে আমি বেশিরভাগ দিন যেহেতু বলছি, সেটা হচ্ছে যে শুধু কলকাতা কেন্দ্রিক নয়, বাংলা মানে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, এবং গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহারেও যেমন বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, মালদাতেও বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, সারা বাংলা জুড়ে তার অঞ্চল ভেদে বিভিন্ন কালচারগুলোকে তুলে ধরা হচ্ছে নাটকের মাধ্যমে। ওই যে বললাম নাটক সমাজের আয়না, তাই সেটা কোথাও গিয়ে খুব প্রাসঙ্গিক। আচ্ছা, বলতে বলতে সময় হয়েছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের। বন্ধু স্বপ্নময়ের কণ্ঠে আপাতত তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপের ছোট্ট অংশ।
3: বিশ্বকাপের লড়াই কিন্তু সামনে এসে পৌঁছেছে গ্রুপ স্টেজের ম্যাচগুলো, এবং আমি স্বপ্নময় আজ লাস্টে ম্যাচেস নিয়ে তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। প্রথমে আসি পানামা বনাম ইংল্যান্ড ম্যাচ। পানামা দল আলবার্টো ক্রেসকে মাইকেল মুরিলোদের উপর ডিপেন্ড করবে, অপরদিকে ইংল্যান্ড দল কিন্তু ডিপেন্ড করবে হ্যারি কেন, জুড বেলিংহাম, বুকায়ো সাকার উপর। 2018 বিশ্বকাপ এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল, সেখানে ইংল্যান্ড 6-1 গোলে ম্যাচটা জিতেছিল। ইংল্যান্ড দল ফুল ফিট, পানামা দল ফিডেল এসকোবারের সার্ভিসেস মিস করবে কার্ড সমস্যার কারণে। পানামা এখন অবধি বিশ্বকাপে কোনো জয় পায়নি, অপরদিকে ইংল্যান্ড কিন্তু গ্রুপ এল এর শীর্ষে রয়েছে 6 পয়েন্ট নিয়ে। এবং ইংল্যান্ডের যদি অ্যাটাকিং ডেপথ এবং অ্যাটাকিং ফায়ার পাওয়ার দেখি, সেটা কিন্তু অনেক বেশি, সুতরাং পাল্লা কিন্তু হেলে থাকবে ইংল্যান্ডের পরে। এরপরে আসি ক্রোয়েশিয়া বনাম ঘানা। ক্রোয়েশিয়া দলে লুকা মডরিচ, জোসকো গার্ডিওল, আন্দ্রে ক্রমারিচরা রয়েছে, অপরদিকে ঘানা দলে কিন্তু রয়েছে মোহাম্মদ কুদ্দুস, ইনিয়াকি উইলিয়ামস, থমাস পার্টিরা। প্রথমবার এই দুই দল বিশ্বকাপের আসরে মুখোমুখি। তবে ক্রোয়েশিয়া দল তারা কিন্তু মার্সেলো ব্রোজোভিচ তাকে মিস করবে, কারণ তিনি কিন্তু চোটের কারণে এই ম্যাচটি খেলতে পারবেন না। দুই দলের কাছে কিন্তু 3 পয়েন্ট রয়েছে, এবং এই ম্যাচের জয় কিন্তু তাদেরকে তুলে নিতে পারে টপে। এবং মডরিচের অভিজ্ঞতা বনাম কুদ্দুসের গতি কে জিতবে তার জন্য কিন্তু চোখ রাখতে হবে ম্যাচের দিকে। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে ক্রোয়েশিয়া কিছুটা হলেও অভিজ্ঞতার দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে। এরপরে আসি কলম্বিয়া বনাম পর্তুগাল। কলম্বিয়া দলে লুইস দিয়াজ, হামেস রড্রিগেজ, জেফারসন লোরেমারা রয়েছেন, অপরদিকে পর্তুগাল দল তারা কিন্তু ডিপেন্ড করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর। 2014 প্রীতি ম্যাচে পর্তুগাল কিন্তু 2-1 গোলে জিতেছিল কলম্বিয়ার বিপক্ষে, এবং পর্তুগাল এই টুর্নামেন্টটা অসাধারণভাবে শুরু করেছে উজবেকিস্তানের বিপক্ষে 5-0 গোলে জয় দিয়ে। অপরদিকে কলম্বিয়া কঙ্গো ডিআরকে কিন্তু 1-0 গোলে হারিয়ে 3 পয়েন্ট তাদের দখলে নিয়েছিল। এরপরে আসি আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, জর্ডান বনাম আর্জেন্টিনা নিয়ে। জর্ডান দলে মুসা আলতামারি, ইয়াজান আলনাই মাত্রা রয়েছেন, আর্জেন্টিনা দল তারা কিন্তু ডিপেন্ড করবে লিওনেল মেসির ওপর, সঙ্গে কিন্তু তার থাকবে লতারো মার্টিনেজ এবং এনজো ফার্নান্ডেজরা। আর্জেন্টিনা দলে লিসান্দ্রো মার্টিনেজ, তিনি কার্ড সমস্যার কারণে সাসপেন্ডেড, যদিও জর্ডান দল তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে আসবে, এবং জর্ডানের এটা প্রথম বিশ্বকাপ। তবে প্রথম বিশ্বকাপটা সেভাবে ভালো কিন্তু যায়নি, এবং এটা গ্রুপ স্টেজে মেসি শেষ ম্যাচ, এবং আজকের ম্যাচ থেকে কিন্তু পূর্ণ 3 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা কিন্তু গ্রুপ স্টেজের লড়াইটা থেকে কিন্তু মেন রাউন্ডে যেতে চাইবে। এছাড়াও ডিয়ার কঙ্গো তারা উজবেকিস্তানের বিপক্ষে খেলবে, আলজেরিয়া খেলবে কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে। এরপরে চলে আসি এখন অবধি হয়ে যাওয়া ম্যাচগুলো নিয়ে। কেপে ভার্দে তারা কিন্তু সৌদি আরবের সঙ্গে 0-0 ড্র করেছে, এবং তারা কিন্তু জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 32-তে। এবং যদি দেখি দুটো দলই কিন্তু ডিফেন্সিভ খেলেছে, সৌদি আরবের কাছে কিন্তু বল পজিশন বেশি ছিল, তা সত্ত্বেও পেনিট্রেটিভ জোনে গিয়ে কোথাও যেন তারা খেই হারিয়ে ফেলেছিল। এরপর যদি আসি উরুগুয়ে বনাম স্পেন। উরুগুয়ে কিন্তু এই বিশ্বকাপ থেকে আপাতত বিদায় নিয়েছে, কেননা স্পেনে অ্যালেক্স বায়না 42 মিনিটে একটা চমকপ্রদ গোল করে রিবাউন্ড থেকে, এবং যার ফলে উরুগুয়ে কিন্তু এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট হারায়, এবং স্পেন দলের

0: ফিল্ড কন্ট্রোল 63% বল পজিশন, 16টি শট তারা এই ম্যাচে নিয়েছে। এবং উরুগুয়ের কিন্তু লাস্ট মোমেন্টে অগুস্তিন কেনেবিও তিনি কিন্তু একটা লাল কার্ড দেখেছেন, যার ফলে উরুগুয়ের দল কিন্তু এই বিশ্বকাপ থেকে কিন্তু বেরিয়ে গেল। এরপরে আসি নরওয়ে বনাম ফ্রান্স। নরওয়ের বিপক্ষে ফ্রান্স 4-1 গোলে ম্যাচটা জিতেছে। হ্যাট্রিক করেছেন উসমান দেম্বেলে, এছাড়াও বেজির দুয়ে তিনি কিন্তু একটি গোল করেছেন, এবং এর ফলে ফ্রান্স দুটো ম্যাচে দুটো জয় এবং গ্রুপ টপ করে তারা কিন্তু চলে যাবে পরের রাউন্ডে। এরপরে চলে আসি সেনেগাল বনাম ইরাক ম্যাচ। সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে, এবং সেনেগালের 5-5টা গোল কিন্তু সত্যি স্বপ্নাতীত। এবং ইরাক দলের রবিন সুলাকার যে 13 মিনিটে লাল কার্ড দেখে তা কিন্তু ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে যায়। এবং তবে ইরাকের দলের যদি ডিসিপ্লিন দেখে দুটো ম্যাচে দুটো লাল কার্ড এবং ডিফেন্সিভ অর্গানাইজেশন একদম মিসিং। অপরদিকে সেনেগাল তারা কিন্তু অনেক সময় ফাইনাল থার্ডে গিয়ে অনেক ইম্পর্টেন্ট চান্সেস মিস করছে, এবং তাদের ফিনিশিংকে কিন্তু আরও শার্প করতে হবে। এবং সেনেগালের ফুলব্যাক দে ডিজার্ভ স্পেশাল ক্রেডিট, কেননা যেভাবে দুটো উইং থেকে কনস্ট্যান্টলি তারা অ্যাটাকে আসছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এর ফলে রাউন্ড অফ 32-তে আমাদের দেখার বিষয় যে তারা সঙ্গে ম্যাচটি খেলে। সুতরাং রাউন্ড অফ 32 কিন্তু সামনে, এবং গ্রুপ স্টেজের লড়াই কিন্তু জমে উঠেছে। এখন দেখার বিষয় আজকে লাস্ট দিনে কি নাটক অপেক্ষা করছে বিশ্বকাপের মঞ্চে। চোখ রাখো তোমরা, চোখ রাখবো আমিও স্বপ্নময়, কেননা বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু মিস আ টাইনি বিট অফ দ্যাট শো। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি, ফিরিয়ে দেবো স্টুডিওয়ে।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর ফিরে এলাম, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নাটকের জয়যাত্রা নিয়ে, বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে যেমন কথা বলছি, পাশাপাশি বন্ধুরা কিন্তু ফেসবুকে তাদের ভালোবাসার কথাও জানাচ্ছেন। যেমন রিমো মুখার্জি থেকে শুরু করে সৌভিক সরকার, এখানে সৌভিক সরকার আবার লিখেছে এখানে যে ছোটবেলায় ডাকঘর আর অবাক জলপান নাটকে রিহার্সালের কথা। এই স্মৃতিগুলো সর্বাণী সারা জীবনের স্মৃতি, যে স্কুল কলেজে কি অভিনয় করেছি, দরকার নেই পেশাদারভাবে অভিনয় করার, কিন্তু এগুলো আমাদের সারা জীবনের স্মৃতি। আচ্ছা, এই যে গ্রিক থিয়েটারের এফেক্টের কথা তুমি একটু আগে আমাকে বলছিলে গানের, মানে এই ক্লিপটা চলাকালীন, হ্যাঁ, সেই বিষয়ে একটু আমাদের বন্ধুদের বলো বিশদে।
3: হ্যাঁ, এইবার যদি ট্র্যাজেডির কথা বলি, গ্রিক নাটক এবং গ্রিক নাটকে আমরা সবথেকে বেশি জানি গ্রিক ট্র্যাজেডি, কথায় বলেই আমরা বলি গ্রিক ট্র্যাজেডি। তো এই গ্রিক ট্র্যাজেডির কথা যদি বলি, তাহলে বলতে হবে যে এর ধারণা ঐতিহ্যবাহী সংস্কৃতি নাট্যশাস্ত্রে চরম এক পরিণতির কোনো স্থান ছিল না। সেখানে নাটক সবসময়ই হ্যাপি এন্ডিং হতো।
2: হ্যাঁ, মানে আসলে নাটক মানে তো দু ধরনের পরিণতি আমরা জানি, হয় মিলনান্তক কিংবা বিয়োগান্তক, অর্থাৎ হয় কমেডি নয় ট্র্যাজেডি। এবার এই ট্র্যাজেডির এফেক্টটা কিন্তু বিশ্বসাহিত্যে ব্যাপক,
3: এবং এই গ্রিক নাটকের হাত ধরেই কিন্তু বাংলা নাটক সম্পূর্ণ বদলে যায়, এবং বাংলা নাটকে আসে ট্র্যাজেডি। এর প্রভাবে আমাদের সবার প্রিয় মাইকেল মধুসূদন দত্ত
2: কৃষ্ণকুমারী
3: কৃষ্ণকুমারী নাটকটি লেখেন, এবং সেই নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হিসেবে ধরা হয়, এবং যা গ্রিক ট্র্যাজেডির আদর্শে নির্মিত। নিয়তি বা অদৃষ্ট মানে ফেটের কাছে চরিত্র যেইভাবে তার নতি স্বীকার করে এবং চরিত্রকে ফেট যেখানে নিয়ে যায়, সেইগুলোই মূলত উঠে এসছে গ্রিক নাটকে। যেরকম অডিপাউস, আমরা অডিপাউসে দেখি কিভাবে নায়কের পতন ঘটে, কিংবা আমরা দেখি আন্তিগোনেতে কিভাবে ক্রেয়নের পতন ঘটে। এই খাঁটি গ্রিক থিয়েটারের ধরনধারণ থেকেই অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী।
2: তারপর মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ
3: একেবারেই। এবং
2: আচ্ছা, গঠন তত্ত্বের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ধরো অ্যারিস্টটলের নাট্যতত্ত্ব অনুযায়ী সেই সময় তিনটি ঐক্য মেনে চলা হতো, কালের ঐক্য, কাজের ঐক্য, স্থানের ঐক্য। আবার কোরাসের ব্যবহার, এটা একটা উল্লেখযোগ্য দিক, এ কথাও বলতে হবে। মানে হুবহু গ্রিক স্টাইল না হলেও পরবর্তীকালে কিন্তু আমরা বাংলায় অনেক রূপান্তরিত রূপ, মানে রূপান্তরিত ফর্ম দেখতে পাই আর কি। এবং গিরিশ ঘোষের নাটকে বলো পৌরাণিক নিয়তি বা বিবেক চরিত্র, যেগুলো অনেক জায়গাতে দেখা যায় বিবেকের আগমন, এই বিষয়টাও কিন্তু উল্লেখযোগ্য।
3: একেবারেই তাই। এবং কোরাসের ক্ষেত্রে আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে কোরাসে আমরা সবসময় দেখি কোনো গ্রিক

0: গড কিংবা গডেস, সেই তাদের নামগান প্রচারের মাহাত্ম্য। আমাদের যেরকম লোকগান রয়েছে তেমনই গ্রিক লোকগানগুলো মূলত উঠে আসে গ্রিক নাটকের কোরাসে। এবং আজকে আমি সর্বাণী এবং আমার সঙ্গে রয়েছিল দেবার্ঘ। নাট্যাঙ্গনের আড্ডায় আমরা কথা বলছিলাম,
1: যে কথা একটু আগেই, মানে একটু আগে বলতে এক ঘন্টা আগে, যে কথা বলছিলাম যে এই বাংলা নাটকের জয়যাত্রা নিয়ে কথা শুরু হলে এক ঘন্টা সময়টা খুব কম এবং অনেক গল্পই বাকি থেকে যায়। আমি জানি যে বন্ধুরাও অনেক কিছু বলতে চাইছেন, কিন্তু কি করব, সময় তো আজকের মতো এখানেই শেষ। আবার ফিরে আসব অন্য কোনো দিন, অন্য কোনো সময় নাট্যাঙ্গনের আড্ডায়, কথা হবে বাংলা নাটকের আরও অনেক দিক নিয়ে। তবে যেতে যেতে সর্বাণী, তুমি যদি বন্ধুদের উদ্দেশ্যে আরও কিছু বলে দাও।
0: হ্যাঁ, বন্ধুদের উদ্দেশ্যে বলার, তোমরা সকলে ভালো থেকো, ভালো রেখো এবং শুনতে থেকো যুববাণী। যুববাণীর আসরে আমরা আবার ফিরে আসব, তোমরা সঙ্গে থেকো আমাদের।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান।
1: শুনছেন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান, এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান।

0: আজ যে গ্রামে আপনাদের নিয়ে যাব তার নাম কচুখালী। দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রত্যন্ত জনপদ এই কচুখালী। সুন্দরবন বনাঞ্চলের খুবই ছোট্ট এই গাঁয়ের জনসংখ্যাও খুবই কম। এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে বিদ্যাধরী নদী। সুন্দরবনের অধিকাংশ গ্রামের মানুষেরই অন্যতম প্রধান জীবিকা জঙ্গলে মাছ, কাঁকড়া অথবা মধু সংগ্রহ। কিন্তু কচুখালী এর ব্যতিক্রম। জীবিকার জন্য জীবনকে বাজি রেখে জঙ্গলে যাওয়ার পরিবর্তে কৃষিকাজ করেই জীবন নির্বাহ করেন এখানকার মানুষেরা। সবুজে সাজানো কচুখালী গ্রামের হাল হাকিকাত জানতে কথা বলেছিলাম কিছু গ্রামবাসীর সঙ্গে। প্রথমেই কথা বলেছিলাম এলাকার অভিজ্ঞ কৃষক গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে।
1: বর্ষা যে ধান চাষ সেটা এখন সবে শুরু, আর এই সময়টা সবজি করতে গেলে খুব কষ্ট করে করতে হয়। বর্ষার আগে জলের সংকট থাকে, এখানে জলের খুব সমস্যা। নিজেদের যেসব পুকুর খনন আছে সেই দিয়ে যতটা পরিমাণ জলের প্রয়োজন হয় ততটা আমরা ঠিক মেক আপ করতে পারি না। যে পরিমাণে সেচটা দেওয়ার দ্বারা সেই সেচটার ব্যবস্থা নেই আমাদের। কোনো রকমে গাছগুলো প্রথম বর্ষার শুরুতেই গাছগুলো একটু ভালো হয়। এখন বর্তমান চিচিঙ্গা হচ্ছে, করলা হচ্ছে, বেগুনও হচ্ছে, করলা আছে, চিচিঙ্গা আছে। এখানে প্রত্যেকের প্রায় বেগুনটা আর কোবি, টমেটো আর লঙ্কা, এটা শীতকালীন থাকে।
2: দুবার ধানের ফলন হয়, সেটা আপনারা বিক্রি করেন কিভাবে?
1: এই আমাদের যারা গ্রাম্য ব্যবসায়ী আছে তাদের মারফতে

0: অনেকে সরকারি ধান মান্ডি যে কার্ড করেছে, অনেকে যারা করেছে তারা ওদের মাধ্যমে দেওয়া হয়, রেটটাও ভালো হয়। এটা সবার ক্ষেত্রে হলে ভালো হয়, কিন্তু সবাই এখনো করে উঠতে পারেনি। এখান থেকে কিনে নিয়ে শহরে বা হাড়োয়াতে নিয়ে যায়, তাদের কাছে দিলে রেটটা আমরা সঠিক পাই না, তাদের মর্জি মতো যে রেটটা তারা নিবে। আর সবজিটা আমাদের এখান থেকে পাইকারি যায় না, যার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে যদি এখানে সবজিটা চাষ করি করতে পারি, কিন্তু আমাদের এখানে সাপ্লাই নেই। এই গ্রাম্য যে সমস্ত বাজারগুলো আছে, ছোট ছোট বাজারগুলো, সেখানে আমাদের সাইকেলে করে নিয়ে যাই। সব বাজারগুলো ভটভটিতে যাওয়া যায় না, ভটভটিতে একটা দুটো বাজার গেলাম, তারপর তো আর ভটভটিতে যাওয়া যায় না, তখন সাইকেলে করে নিয়ে যেতে হয়। হয়তো এক মন কি 50 কিলো 60 কিলো এর ঊর্ধ্বে তো নিয়ে যাওয়া যায় না। এখানে বাজারে আপাতত সাজেলি আছে, ওটা ভটভটিতে যেতে হয়। বেলতলিতে যেতে গেলেও ভটভটিতে, টোটো বা ভ্যান করে গেলে আবার সেই নদী পার হতে হবে, অনেক একটা হ্যাপা হয়ে যায়। ধান চাষের জমি আমার কম, যদিও কখনো কখনো লোকের জমি লিজ হিসেবে যে একটা ফসলের তাগিদে 1000-1500 টাকা বিঘে দিয়ে নিতে হয়, নিয়ে ফসল উঠে গেলে আবার তাদের জমি ছেড়ে দিতে হয়।
1: কী ধরনের চাল হয়
0: এখানে? চাল সব ধরনেরই হয়, মিনিকিট হয়, বাঁশকাঠিও হয়, স্বর্ণমাসুরি হয়, গোবিন্দভোগ হয়, যেটা সীতাভোগ বলে, কেউ গোবিন্দভোগ বলে, দুধেশ্বর হয়।
1: কি বুঝছেন চাষবাসের অবস্থা কেমন এখন?
0: প্রফিটটা হচ্ছে না, আমরা যারা চাষি চাষি করে যাচ্ছি, আর চাষ করার পরে আমাদের হাতে আর কিছু থাকছে না। এখন লেবার মজুরির দাম বেড়ে গেছে, 500 টাকা 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তো কাজ হয় না। সারের দাম আর মেডিসিনের দাম তো আকাশ ছোঁয়া। ফসল বিক্রি করে আমাদের উদ্বৃত্ত যে টাকা থাকবে এরকম থাকছে না। বর্ষা মরশুমে লেবারের চাহিদা খুব হয়, দুটো ফসল চাষ হয় তো সেই সময়টাই লেবারগুলো থাকে না, লেবারগুলো সব সেই সময়টায় বাইরের সিজনে কাজ করতে যায়, তারা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, এই সময়টা ধান চাষের খুব লেবার বেরিয়ে যায়, এখানে লেবারই পাওয়া যায় না।
1: আজকের যে প্রজন্ম তারা কি চাষবাসে আসতে চাইছে?
0: বাইরের কথা কি বললাম, আমার ছেলে তো চাষবাসে আসতে চাইছে না, চাষবাস করে লাভ নেই, হচ্ছে বিদেশে খাটবো, বাইরে যাবো, এইসব তাদের চিন্তা ভাবনা।
2: গ্রামের হাতে গোনা কয়েকজন মৎস্যজীবীদের মধ্যে অন্যতম হলেন তরুণী কয়াল। উনি আমাদের বললেন,
3: আমাদের এই পাশের নদীতে রাত্রে পাটা জাল দিয়ে মাছ ধরা হয়, বিভিন্ন রকম মাছ ধরা হয়। ফ্যামিলিতে আমার স্ত্রী আর আমি দুজন যাই, আমরা রাত 12টার দিকে যেতে হয়, গুণ পরে যখন ভাটা সরে তখনই গিয়ে আমাদের জাল তুলতে হয়। জাল তুলে দিলে তারপর ভাটা সরে গেলে মাছ তুলে আনতে হয়। সকালে গ্রামে বিক্রি করি, একাদশীর পরের থেকে আমাদের মোটামুটি নদীতে মাছ পাওয়া যায় বেশি। নিজস্ব বিভিন্ন রকম জাল আছে, কারো পাটা জাল, কারো বেঞ্চি জাল বলে, ওই দিয়ে রাত্রে বুঝে থাকে। পাটা জালে চিংড়ি মাছ পড়ে, দাঁতনে মাছ পড়ে, তারপরে ভেটকে মাছ পড়ে, ভাঙন মাছ পড়ে, বেঞ্চি জাল বলে যেগুলো, ওতে ও চিংড়ি মাছটা হয়। চিংড়ি মাছটা এবার 200-250, আর ওই চওড়া চিংড়িগুলো আমরা বিক্রি করি 350-300 টাকা, আর এমনি ছোটো চিংড়িগুলো বিক্রি করি 20 টাকা সহ। ভেটকি মাছ গ্রামে বিক্রি করি 400-350 এইরকম বিক্রি করি, কিলো 1200-1300 কি 1 কিলো। কৈবল মাছটাই আছে সবচেয়ে ভালো মাছ, টেস্ট। আগে যে হারে মাছ পেয়েছি এখন আর সে হারে মাছ আমরা পাই না। একের দিনই ভাঙন মাছ ব্যাট দিলাম, 8 খানা ভাঙন মাছ পেয়েছিলাম, কেন বিক্রি করতে গিয়েছিলাম, 1.5 কিলো 1200-800-900 আগে ছিল ভালো মাছ, এখন খুব কম। পাটা জাল ধরা হয় তো অনেক বাচ্চা মার পড়ে যায়, ওই জন্যই মাছটা কমে যাচ্ছে। বেঞ্চি জাল যেগুলো দেয় তাতেও বাচ্চা মার খেয়ে যায়। তারপরে কুমির আছে, কুমিরও ভয় করতে হয়। আমি যখন 5 নম্বরে বাড়িতে ছিলাম তখন ওই পাটা জাল দিয়েছিলাম, আমি যখন জাল ঝাড়তেছি আমার স্ত্রী রস মেরে দেখে এই কানিতে এসে মুখ চোখ জ্বালিয়ে বসে রয়েছে। আস্তে আস্তে আমি জালের ভিতরে এসে জাল ঝাড়লাম। আমরা সাবধানে থাকি মোটামুটি, মাছ দেখতে আসে না, ওরা ধরার জন্যও চেষ্টা করে, ওরা তো খাওয়ার চেষ্টা করে। আমাদের এখানে কুমির চরে যদি ছাগল যায়, অনেকগুলো ছাগল ধরে নিয়ে গেছে, আমরাও রাত্রে তাড়িয়ে ছাগল কেড়ে নিয়েছি কুমিরের কাছ থেকে। আমাদের বাড়ির পাশে রাত্রে ছাগল এরকম নদীর রাস্তার ওর দাঁড়িয়েছে, কুমির নিয়ে গেল, সেই রাত্রি নৌকো নিয়ে ওই রানীপুর বাজার থেকে তাড়িয়ে ছাগল ছাড়িয়ে আনছিলাম, তা মরে গেল ছাগলটা।
2: আশা করবি শিফালী মণ্ডল রপ্তান।
4: 24 ঘন্টা আমাদের ডিউটি, মায়ের প্রেগনেন্ট অবস্থার থেকে সেই মায়ের সমস্ত পরিষেবা, সেই মায়ের বাচ্চা হলে প্রসূতি মায়ের পরিষেবা, 15 বছর পর্যন্ত তার টিকাকরণ, তারপরে বয়স সন্ধিকালের পরিষেবা যেমন ন্যাপকিন আসছে, ন্যাপকিন দেওয়া, এই এইচপিভি ভ্যাকসিন এসছে, ওই ভ্যাকসিনটার জন্য মেয়েদের ওই পরিষেবা দিয়ে সেখানে

0: সিতে নিয়ে যাওয়া, তারপরে এনসিডি যে বয়স্কদের যে একটা ক্যাম্প চলছে, তাদের প্রেশার, সুগার, হাইট, মানে বলতে গেলে আমাদের গ্রামের সমস্ত দিকটা সামলাতে হচ্ছে।
1: নাবালক বা নাবালিকাদের বিয়ে করার প্রবণতা কি এই অঞ্চলে আছে?
0: হ্যাঁ, প্রচুর আছে। 14 বছর বয়স থেকে দেখা যাচ্ছে স্কুলে পড়ছে, 7-8 পড়ছে, সেখান থেকে যোগাযোগ করে তারা অন্য কোথাও চলে যাচ্ছে। তারা এরকম অনেক অনেক আছে, এরকম আমাদের এখানে অনেক আছে। তাদের বলা হয়, বোঝানো হয়, তা সত্ত্বেও রুখতে পারছি না।
1: স্থানীয় কোনো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে?
0: হ্যাঁ, আমাদের এখানে কচুখালী 21 নম্বর স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে পরিষেবা আমাদের এই গর্ভবতী মা, বাচ্চা, তারপরে এই বয়স সন্ধিকাল 30 বছরের ঊর্ধ্বের সমস্ত মানুষের পরিষেবা দেওয়া হয়। সেখানে ডাক্তার মাঝে মাঝে আসেন।
1: যদি এখানে না হয় তাহলে কোথায় যেতে হয় আপনাদের?
0: গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র গোসাবা ব্লকে। প্রচুর যাতায়াতের সমস্যা, বোর্ড যায় এখান থেকে, একটা বোর্ডের লাইন আছে, আর উপর দিয়ে যেতে গেলে ওই ভ্যান টোটো রিজার্ভ করে যেতে হয়। আমাদের কচুখালীতে কোনো অ্যাম্বুলেন্স নেই।
1: রাতবে যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে তারা কি করবেন?
0: বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের কথা আসতে হয় সেখানে। কচুখালি 6 নম্বরের এইখান থেকে আমাদের বোর্ডে করে নিয়ে যাওয়া, রাত্রে দেখা যাচ্ছে একটা মাকে রাত্রে নিয়ে যাওয়া 2 ঘন্টা করে লাগে, গোসাবা ভিপে ইচ্ছেতে নিয়ে যেতে 2-2.5 ঘন্টা ধরে নিয়ে যেতে হয় সেখানে।
1: সচেতনতা কিরকম লক্ষ্য করছেন আপনি যখন এসেছেন আর আজ অবধি?
0: যখন এসেছিলাম তখন সচেতনতা ছিল না, কিন্তু এখন অনেকটা হয়েছে। যেটা কোনো অসুবিধায় পড়লে আমার সঙ্গে সঙ্গে ফোন করে, তারপরে আমরা তো ফিল্ডে সবসময় হাঁটছি, তাদের অসুবিধা সুবিধা আমাকে বলছে, অনেক সচেতন হয়েছে।
1: বাড়িতে ডেলিভারি করার প্রবণতা ছিল, সেটা কি এখন কমেছে?
0: হ্যাঁ, ডেলিভারি তো বাড়িতে হয়ই না।
2: প্রবীণ যাত্রা শিল্পী বঙ্কিম মণ্ডল।
3: স্কুলে তখন আমরা অনুষ্ঠান শুরু করেছি নাটক ফাটক দিয়ে স্কুলে, তখন রবীন্দ্র জয়ন্তী হইতো, তখন 14-15 থেকে আমরা শুরু স্টার্টিং করেছি। তারপর আস্তে আস্তে পড়াশোনার পরে যাত্রার মধ্যে কিছুদিন ঢুকে গেলাম। যাত্রা আমাদের গ্রামে তখন আমার যারা গুণীজন, অনন্ত জানা, গুণসুন্দর গিরি, কালীপদ মণ্ডল, ওদের সান্নিধ্যে গিয়ে তখন আস্তে আস্তে থেকে এই যাত্রার মধ্যে প্রবেশ করি। এবং একটা টিম একসময় আমাদের প্রচুর যাত্রা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম, গ্রামে ভালো দল ছিল। গোসবা, পাঠানখালী, সাতজেলিয়া, যোগেশগঞ্জ, বসিরহাট, আমাদের টিমগুলোকে ওরা কন্ট্যাক্ট করে নিয়ে যেত। পয়সাটা তখন অতটা মনে করতাম, একটা ক্যারিং কার্ড ছিল তখন। এখন যেমন আর্থিক দিক থেকে একটা জায়গায় পৌঁছিয়েছে, তখন তো এতটা ছিল, তখন একটা আনন্দের সহিত ধরুন আমি এখান থেকে বসিরহাটে যাচ্ছি, এই টিমটাকে আমাদের একজন ঠিক করেছে, আপনাদের ক্যারিং কস্ট, যাতায়াত হয়তো 5,000 কি 6,000 টাকা, ওইটাই আমাদের খুব বিশাল একটা আনন্দ ছিল।
1: যে সময় আপনি যাত্রা করেছেন সেই সঙ্গে আপনার দলে কোনো মেয়ে ছিল?
3: হ্যাঁ হ্যাঁ, গ্রামের মহিলা নাটকগুলোই আমরা পেতাম, স্কুলে মেয়েদের আমরা পেতাম, যাত্রায় ওদেরকে পেতাম না। তখন আমাদের এখানে কি ছিল, গোসবা মোল্লাখালী ড্রেস কোম্পানি ছিল, তারা সেখান থেকে যাত্রার ড্রেস এবং অভিনেত্রী, মিউজিক, এইগুলো তারা সরবরাহ করতো। যাত্রার দল গ্রামে আপাতত এখন নেই, এখন এসে গেছে আপনার একাঙ্ক নাটকগুলো।
1: কোন সময় যাত্রা বেশি হতো?
3: ধরুন দুর্গাপূজায় আর মাঘের দিকে, শীত একটু থাকলেও তখন ওই টাইমটা আমাদের এখানে কলকাতা থেকে ভালো ভালো টিমও আসতো, এখন বর্তমান কমে গেছে।
1: কি কি ধর্মীয় উৎসব এখানে হয় এখনো?
3: ধর্মীয় উৎসব এখনো আছে আপনার, দুর্গাপূজা আছে, শীতলা মায়ের পূজা বাৎসরিক, এগুলো হরি পূজা আমাদের এখানে, যেমন বিশেষ অনুষ্ঠান আমাদের কচুখালীর বুকে আছে একটা মনসা মেলা, ভাদ্র মাসের শেষ তারিখ থেকে শুরু হয়, এক সপ্তাহ ব্যাপী হয়, বহু জায়গা থেকে বহু দূরের থেকে যাত্রীরা আসে। তবে এই যাত্রা নাটকগুলো আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথ হচ্ছে সব, কিন্তু বাড়ি থেকে আমাদের এনে করাতে হচ্ছে। এই দুর্গাপুজোয়, কালী পুজোয়, বিভিন্ন ওকেশানে টিম ভাড়া করে কমিটি থেকে আনতে হচ্ছে। যে টাইমটা আমরা করেছি, আমাদের বনমালী ক্লাব থেকে ছিল বনমালী অপেরা, এবং অধিনায়ক ছিল যজ্ঞেশ্বর কয়াল, খুব সুনামের সহিত টিমটা ছিল।
1: বহু ধরনের অভিনয় করেছেন, তো সেই ধরনের অভিনয়ের মধ্যে একটা যদি কোনো মনে থাকে
3: আর একটুখানি বলি, ওই দেবী সুলতানা, মুর্শিদ কুলি খান চরিত্র। ঝড় আসতে এখনো অনেক বাকি, তার আগে পথের কাঁটা ওই নবাব সোজাউদ্দিন, তাকে ছলে বলে কৌশলে যেভাবে হোক এই দুনিয়ার বুক থেকেই সরাতেই হবে।
2: স্থানীয় শিক্ষক প্রদ্যুৎ মণ্ডল।
4: পূর্ব কচুখালী এফপি স্কুল আমার স্কুলের নাম। আমার স্কুলে এখন 7-8 জন ছেলে মেয়ে আছে। কারণ হচ্ছে প্রথমত নদী বাঁধ কংক্রিটের আওতায় চলে যাওয়ায় ওখান থেকে প্রচুর পরিমাণে লোকজন অন্যত্র শিফট হচ্ছে। দ্বিতীয় কথা, আশেপাশে বাচ্চার সংখ্যা খুবই কম, এই জন্য ছাত্রছাত্রীর হ্রাসের পথে। আমরা শিক্ষক আছি 2 জন। এখানকার বেশিরভাগ ছাত্র অভিভাবকদের জীবিকা কৃষিকাজ এবং পশুপালন, ছাগল, ভেড়া, গরু এসব বিক্রি করেই জীবিকা নির্বাহ করে আর কৃষিকাজ।
1: আপনার এই কচুখালীতে স্কুল কীরকম আছে মোটামুটি?
4: প্রাইমারি স্কুল আছে মোট 10টা, হাই স্কুল আছে 2,

0: মনমথপুর হাই স্কুল এবং রামনগর উচ্চ বিদ্যালয়, দুটোই এইচএস স্কুল। এখানে কোনো বালিকা বিদ্যালয় নেই।
1: মিড ডে মিল হয়?
0: হ্যাঁ হ্যাঁ, এখানে প্রত্যেক স্কুলেই মিড ডে মিল হয়, শিশু শিক্ষা কেন্দ্রেও হয়। এসএসকে আছে 4খানা টোটাল অঞ্চলে। আমার গ্রামে বা বুথে 2খানা প্রাইমারি আছে, একটা এসএসকে আছে, অঙ্গনওয়াড়ি আছে 3টে। এখান থেকে হাই স্কুল মিনিমাম 2.5 কিলোমিটার দূরে। আর আরেকটা হাই স্কুল আছে আমার অঞ্চলে না, মোল্লাখালী তারানগর রাধানগর অঞ্চলে, নদী পেরিয়ে যেতে হয়, সেখানেও একটা পার্টের ছেলে মেয়ে ওখানে যায়।
1: উচ্চ মাধ্যমিকের পর ছেলেমেয়েরা কোথায় যায়?
0: উচ্চ মাধ্যমিকের পর বেশিরভাগ ছেলেমেয়েরা শহরমুখী হয়, তবে পড়াশুনোর হাল হকিকত খুব একটা ভালো নয়, কারণ গ্রামের ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পর বেশিরভাগ মানুষই কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, কলকারখানায় কাজ করার জন্য চলে যায়, আবার কিছু ছেলে মেয়ে ধান রোয়ার কাজে, ধান কাটার কাজে চলে যায়।
2: এএনএম রীতা তরফদার মণ্ডল আমাদের জানালেন,
3: আমি কচুখালী 21 নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রের এএনএম। আমি 2010 সালের 6ই জানুয়ারি উপস্বাস্থ্য কেন্দ্রে এএনএম হিসেবে নির্বাচিত হয়েছি। একটা সেন্টারে দুটো এএনএম আছি। এবার আমাদের মূলত কাজ হচ্ছে মা ও শিশুর পরিষেবা দেওয়া, মাকে কীভাবে যত্ন সহকারে পরিষেবা দিয়ে একটা সুস্থ সবল নিরোগ বাচ্চা জন্ম দিতে পারে, তার উপরে আমাদের কাজ। 12 উইকসের মধ্যে রেজিস্ট্রেশন করানো হয় একটা প্রেগন্যান্ট মাকে, তারপরে রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদেরকে টিডি ইঞ্জেকশন দেওয়া হয়। আগে ছিল টিটেনাস টক্সাইড, এখন ডিপথেরিয়া টিটেনাস দেওয়া হয় মাকে। তারপরে মায়ের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, মায়ের হিমোগ্লোবিন চেক, প্রেশার, সুগার, সিফিলিস, এইচআইভি, জন্ডিস এগুলো পরীক্ষা করা হয়। একটা হাই রিস্ক মাদার যদি হয়ে যায় মা ও বাচ্চার ক্ষতি হতে পারে, তার জন্য রেজিস্ট্রেশনের সাথে সাথে এগুলো করা হয়। তারপরে দ্বিতীয়বার আরেকটা টিডি দেওয়া হয়, আগে ছিল 3টে, এখন তো 2টো করে হয়েছে। দেওয়ার পরে ন্যূনতম 4টে পরীক্ষা করা হয়। আর একটা সুস্থ নিরোগ শরীর বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে তাকে বিসিজি মানে জন্মটিকা দিচ্ছি, সাথে সাথে পালস পোলিও, হেপাটাইটিস বিটা আমরা দিতে পারছি না, এটা যদি হসপিটালে হয় 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বিটা দেওয়া হয়। আর তারপরে 1.5 মাস বয়স থেকে তার ইঞ্জেকশন শুরু। ভ্যাকসিন আমরা জন্ম থেকেই 5 বছর বয়সে একটা দেওয়া হয়, আবার 10 বছর কমপ্লিট হলে একটা দেওয়া হয়, আর 16 বছর কমপ্লিট হলে একটা দেওয়া হয়। এছাড়া আমাদের বিভিন্ন ছোটোখাটো রোগের চিকিৎসা করা হয়। আমার ফিল্ড ডিউটি আছে 3 দিন, আর 3 দিন সাবসেন্টার ডিউটি আছে। আমাদের সেন্টারে বিভিন্ন রকম ছোটোখাটো রোগের ওষুধপত্রও থাকে, জ্বর সর্দি কাশি পায়খানা। রিসেন্ট এনসিডি ক্যাম্প হচ্ছে, মানে আমাদের টিভি প্রোগ্রাম চলছে, 100 দিনের টিভি কম্পেরিজন ক্যাম্প হচ্ছে। সেখানে যদি সাসপেক্টেড কেউ হয়, মানে হাই প্রেশারের কেউ থাকে, সুগারের কেউ থাকে, তাহলে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যেসব ওষুধপত্র থাকে আমরা দিয়ে দিচ্ছি। ছোটোখাটো চিকিৎসাগুলো তো আমাদের করতেই হয়, আর এবার অসুবিধা হলে আমরা হসপিটালে রেফার করে দিই। এছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, চিকনগুনিয়া, জাপানি এনকেফ্লাইটিস গ্রামীণ হসপিটালে আমরা এগুলো পাঠাই। এবার ম্যালেরিয়া যদি হয় আমাদের আবার আরডিটি টেস্ট করতে হয়। কমিউনিকেশন তো ভালো না, এখানে অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই, কারণ নদী তো 3খানা নদী, যেতে অসুবিধা। যদিও আগে বেলতলির থেকে আমাদের অ্যাম্বুলেন্স ছিল, ইদানিং একটু অসুবিধা হয়ে গেছে আর আমাদের অ্যাম্বুলেন্স যায় না। এইচপিভি ইঞ্জেকশান 14 বছরের মধ্যে মেয়েদের, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানে সার্ভাইকাল ক্যান্সার যেটা বাচ্চাদের, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য 28/2/11 সাল থেকে 28/5/12 মধ্যে ডেটা বার্থ হবে মেয়েদেরকে দেওয়া হচ্ছে। অ্যাডোলেসেন্ট কেয়ার হয়, 4খানা মাদার্স মিটিং প্রত্যেক শুক্রবারে শুক্রবারে এলিজেবল কাপল টিনেজ মাদার সব নিয়ে।
2: রবীন্দ্রনাথের গানে প্রবীণা দেবী রানী মণ্ডল।

0: বেশ কয়েক বছর যাবত এলাকার উন্নতিতে কাজ করে চলেছে এক বেসরকারি সংগঠন। এই নিয়ে সংগঠনের প্রতিনিধি কৌশিক মণ্ডল আমাদের বিশদে জানালেন।
1: আমরা শিশু সুরক্ষা, মা সুরক্ষার উপরে কাজটা করি। তো আমরা এর উপরে কাজ করতে গিয়ে দেখলাম যে গ্রামের সার্বিক উন্নয়নটা প্রয়োজন। তো আমরা কাজ শুরু করতে গিয়ে দেখলাম যে মা বাচ্চার অনেকটা ঘাটতি। অনেক গোড়া থেকে ফিল্ডে নেমেছি। আমাদের যে এখানে 3টে সাব সেন্টার আছে, ICDS সেন্টার আছে 27টা, অল ওভার সবাইকে নিয়ে আমরা কাজটা করি একসঙ্গে কোচবিহার জিপিতে। অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে, মাদার্স গ্রুপ আছে, প্রত্যেকদিন ICDS সেন্টারে আমরা মিটিং করি মায়েদেরকে নিয়ে। কীভাবে সুরক্ষা দিতে হয় সেটা আমরা কাউন্সিলিং করাই, গেমের মাধ্যমে হোক, অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে হোক, সেটা আমরা করি। অ্যাডোলেসেন্ট গ্রুপ যখন আমরা নতুন তৈরি করি তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ কোনো বাড়ির থেকে গার্জেনরা চাইবেন না যে আমাদের অ্যাডোলেসেন্ট মেয়েকে পাঠিয়ে দেই। তো আমরা প্রথমে গার্জেনকে কাউন্সিলিং করাই যে আমরা কী কী সুরক্ষা মেয়েদেরকে দিতে পারি। সেক্ষেত্রে গার্জেনরা আমাদেরকে সাপোর্ট করেছে, তাই ওনারা পাঠায়। অ্যাডোলেসেন্টদের নিয়ে আমাদের মূলত কাজ হচ্ছে আমরা ওদের বিভিন্ন শারীরিক যে প্রতিবন্ধকতা আছে কীভাবে অ্যাভয়েড করতে হবে সেটা আমরা কাউন্সিলিং করাই। তার সাথে সাথে আমরা 20 বছরের নিচে যে বিয়ে করতে নেই সেটা আমরা কাউন্সিলিং করাই, সেটা আমরা বোঝাই। আর ওই মেয়েরাই আবার কি করে যে পাশে তাদের বন্ধুবান্ধবরা যদি 20 বছরের মধ্যে যদি কারোর বিয়ে হয়ে যেতে থাকে তো ওরাই আমাদেরকে সংবাদ দেয়, ওরাই আবার সেটাকে বাধা দেয়। এরকম 4টে মোটামুটি অ্যাডোলেসেন্ট গ্রুপ আছে। সাবসেন্টার পিছনে 2টো করে টার্গেট আছে, তো আমার মোটামুটি কভার হয়েছে। আর মায়েদেরকে নিয়ে ওই একই পদ্ধতি, তাদেরকে বোঝানো নিউট্রিশনের ব্যাপারে। বাচ্চাদের আমরা যেহেতু ম্যালনিউট্রিশন চাইল্ড নিয়ে কাজ করছি, ম্যালনিউট্রিশন চাইল্ড বেরিয়ে আসছে আমাদের কাউন্সিলিংয়ের ভিতরে, তো আমরা সেই বাচ্চাগুলোকে ট্র্যাক করছি, ট্র্যাক করে বাড়ি ভিজিট করছি, হাইট ওয়েট নিচ্ছি, বাড়ির গার্জেনদের বোঝাচ্ছি যে কীভাবে আমরা এদেরকে ডেভেলপ করাতে পারব। কিছু কিছু মাধ্যম আছে সেগুলো আমরা ওদেরকে কাউন্সিলিং করাই খাবারের উপর দিয়ে। তার বাদে আমরা যেগুলো প্রেগনেন্ট মা আছে তাদেরকেও কাউন্সিলিং করাই। গ্রামের পুরনো মারা আছে, ঠাকুমারা আছে,

0: তাদের একটা ধারণা আছে কি যে আমরা আগে যে পদ্ধতিতে ডেলিভারি করিয়েছি সেই পদ্ধতিটা তাদের বাড়ির বউদের উপরে প্রয়োগ করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেখানে তাদেরকে কাউন্সিলিং করায়, বুঝায়, সবাইকে এক জায়গায় জড়ো করে বোঝায় যেন হোম ডেলিভারিটা না হয়, আর কিভাবে গাইড করতে হয় সেই গাইডগুলো আমরা করিয়ে দিই। কারণ অনেক বাধা বিঘ্ন আসে, অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইগুলো যাতে না হয় সেটা আমরা কাউন্সিলিং করে। অ্যাডোলেসেন্ট গ্রুপদের নিয়ে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, ছোটো ছোটো নাটকের আকারে করি, গল্পের আকারে করি, ছবি আঁকার মাধ্যমে করাই, যেন আগ্রহটা আরও বাড়ে। যতদূর এ পর্যন্ত এগিয়েছি দেখলাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জিনিসগুলো গ্রহণ করেছে। আমাদের আরেকটা টার্গেট আছে পঞ্চায়েতের সঙ্গে একটা কানেক্ট তৈরি করা, যাতে এই গ্রুপগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
1: কথা হলো এখানকার এক গ্রামীণ চিকিৎসক পীযূষ কান্তি মণ্ডলের সঙ্গে।
2: আমাদের এখানে মূলত সিজনাল যে ফিভারগুলো, জ্বর, পায়খানা, বমি, এগুলো হয়। তাছাড়া ধরুন হার্টের প্রবলেমটাও এখন গ্রামাঞ্চলে খুব বেশি দেখা দিচ্ছে। আমরা সেগুলো কি করি, প্রাথমিক একটুখানি চিকিৎসা দিয়ে আমরা হসপিটালে ট্রান্সফার করে দিই। আমরা কোনো রকম এমার্জেন্সি রুগী আমরা খুব বেশি হাতে রাখার চেষ্টা করি না। এখানে ধরুন কারো কিছু দমের কষ্ট হলো, সেক্ষেত্রে আমরা একটু নেবুলাইজ করে দিতে পারি। আমাদের অক্সিজেন রাখার মতো পজিশন এখানে নেই, তো আমরা ওইটুকুনি করে দিয়ে বোর্ড রিজার্ভ করে ঘোষা হসপিটাল বা অন্য অন্য হসপিটালে আমরা ট্রান্সফার করে দিয়ে দিই। আমাদের এই নদী মাতৃদের ভীষণভাবে একটা সমস্যা যে অ্যাম্বুলেন্স করে যে তাড়াতাড়ি একটা রুগীকে পরিষেবা দেওয়া যায় সেটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে যদি আমাদের যে হেলথ সেন্টারটা আছে সেই সেন্টারে যদি ডাক্তার রেখে যদি একটা বেটার ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে সেটা অনেকটা সুবিধা হয়।
3: স্বাস্থ্যগতভাবে সচেতনতা এই অঞ্চলে বেড়েছে বলে আপনার মনে হয়
2: না? অনেক বেড়েছে। আগে যেমন দেখা যেত যে পায়খানা করতো রাস্তাঘাটে, তার থেকে একটা পরিবেশটা অনেকটা নষ্ট করে দিত, সেগুলো আর হয় না। সব প্রত্যেক বাড়িতেই এখন ল্যাট্রিন তৈরি হয়েছে। তারপরে একটা সময় আমরা দেখতাম বর্ষার টাইমটায় ব্যাপকভাবে ডায়রিয়া হতো। আমাদের একটা সময় রাত্রে ঘুমাতে পারতাম না, রাতে সেখানে সেলাইন নিয়ে তাদের একটা ট্রিটমেন্ট আমাদের দিতে হতো। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেটা অনেকটা কন্ট্রোলের মধ্যে এসে গেছে আর সেগুলো খুব বেশি হয় না।
1: স্বরচিত কবিতা পাঠ করেন রীতা তরফদার মণ্ডল।
4: আমার প্রিয় কবি, আমার প্রিয় কবি, বিশ্ববিখ্যাত স্মরণীয় রবি, তুমি চলে গেছো সুদূর স্বর্গপুরী, অবহেলে ফেলে এ অবুজদের ভুলি। যে সাহিত্যে আছে তোমার জগৎ বিখ্যাত বিশ্বকবি নাম, গান ও কবিতার সার্থক রূপায়ণে রচে আছো অপূর্ব এই ধাম। সারা জীবন লিখে গেছো অজস্র কাব্য, নাটক, গল্প, সঙ্গীত, ঘরে ঘরে বরণীয় তোমার মধুময় কণ্ঠের সুমধুর রবীন্দ্রগীত। 14 থেকে 80 বছর পর্যন্ত অনর্গল তোমার লেখনীতে ঝরেছে অপ্রন্ত ছন্দধারা, প্রভাত সঙ্গীত, ছবিও গান, কড়িও কোমল, এসবেতে মানুষকে করেছ ছন্দে দিশেহারা। 1913 সালে গীতাঞ্জলি লিখে এশিয়া ভূখণ্ডে প্রথম পেলে নোবেল পুরস্কার, এই প্রেমময় সুন্দর ধরণীতে তোমার সঙ্গীত গাইতে চমৎকার। ঠাকুর বাড়ি ধন্য হয়েছে তোমার মতো সুসাহিত্যিক জন্ম দিয়ে, মোরা সবাই ধন্য হব তোমার ওই রবীন্দ্র সঙ্গীত গে। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে ত্যাগিলে স্যার উপাধি, রাখি বন্ধন উৎসব করে বরণীয় হলে জ্যোতির্ময় মৃত্যুঞ্জয় রবি।
1: স্থানীয় যুবক বিকাশ মণ্ডলের সঙ্গে কথা বলে জানা গেল
5: খাটাখানির মধ্যে চলে, অন্য যে বয়বন্ধক নিয়ে খাওয়া দাওয়া হয়। 30,000 টাকা দিয়ে বন্ধক রাখা হয়, মালিকরা যখন টাকা ফেরত দেবে আমার জমি ছেড়ে দিতে হবে, এইভাবে চাষবাস করা হয়। এবছর 30,000 টাকা মালিককে দিলাম, এবার মালিক যখন টাকা তুলে দেবে, যতক্ষণ না দেবে ততক্ষণ আমি চাষ করব। লোক লেবার দিয়ে করলে কিছু থাকে না, কিছুই থাকে না, যতটা নিজেরা শৈলী দিয়ে হয় ততটুকু রাখা যায় আর
3: কি। অঞ্চলে ক্লাব আছে, খেলাধুলো হয়?
5: ক্লাবই আছে, খেলাধুলো আগে যে আর হতো, এখন খেলাধুলো আর নেই। ওই ক্রিকেট খেলাটা এখন ছিমঝামে একটু চলছে, ফুটবল তো টোটালি চলে না।
3: পানীয় জল কীভাবে পান?
5: পানীয় জল আমরা টিউবওয়েলের মাধ্যমে ব্যবহার করি। আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে কাছাকাছি টিউবওয়েল থাকতো, এখন টিউবওয়েল আর গ্রামে নেই বললে চলে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। টাইম কল যেটা ওই টাইমের মধ্যে আসে ওই জলটা ব্যবহার করা হচ্ছে।
3: মানুষ যাতায়াত করেন কীভাবে?
5: নদী দিয়ে, ভটভটি দিয়ে যাওয়া আসা করা হয়। রাস্তাগুলো মেরামত হয়েছে, ভালো হয়েছে, এখন ইঞ্জিন ভ্যান, টোটো, অটো এই মতো ভাবে যাওয়া হয়।
1: অরবিন্দ মণ্ডল পেরিয়ে এসেছেন জীবনের 75টা বছর, বললেন অনেক কথা।
6: কিছু জঙ্গল অবস্থা আমরা এখানে দেখেছি, ওই জঙ্গলে যেসব গাছ ছিল, ঝাউ গাছ ছিল, গেঁও, বান, কেওড়া, সেই গাছগুলো আপনার কেটে কেটে কেটে কেটে সংস্কার হয়ে যেতে, ধান চাষ দিন যত এগিয়েছে মানুষের সংস্কারের দিকে এগিয়েছে। প্রচুর মাছ ছিল তখন, মাছের কোনো অভাব হতো না মানুষের, সীমিত চাষবাস হতো। কিছু কিছু জায়গা হয়তো উঁচু জায়গাগুলো চাষ হতো না, নিচু জায়গাগুলো চাষ হতো।

0: নদী ভাঙনে যা জায়গা চলে গেছে, এক একজনের অনেক জমি চলে গেছে।
1: বাইরের থেকে মানুষ এসে বসতি করেছেন, এখানে ছিলই বসতি?
0: পূর্ববঙ্গের অনেক লোক এখানে আছে, কালিন্দী নদীর ওপারেই বাংলাদেশ, বাপ ঠাকুরদাদের জন্মস্থান। ও সেখান থেকে আমাদের বসতি এখানে, বাপ ঠাকুরদারা ওরা থেকে এই জঙ্গল কাটে, জঙ্গল কেটে এখান থেকে বসতি আরম্ভ করে। বাংলায় 1933 সালে আমাদের এখানে এই জঙ্গল সংস্কার করে বসবাস করে। তারপরে আস্তে আস্তে আস্তে বাংলাদেশি লোকজন এখানে এসে স্থানীয় বাসিন্দা হয়ে গেছে। পেটে ভাত না থাকলে কিন্তু শান্তি ছিল, নিজেদের মধ্যে তো একটা ঐক্য থাকার দরকার, একের বিপদে আর একজনকে যে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ার দরকার, কিন্তু এখন আর সে নেই।
2: শেষ হলো বাংলার মুখ, আকাশবাণী কলকাতা। এখন গ্রামীণ সংবাদ।
3: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, তারা যাতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পান, সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলির কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের গতকাল তিনি বলেন, এ নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও মানবিকতার খাতিরে এই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন। জলপাইগুড়ির ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তার অভিযোগ সামনে আসতেই গতকাল নরেশমোড় এলাকা ঘুরে দেখেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালাকার। পরিদর্শনের সময় রাস্তার পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনেন মন্ত্রী। রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকার অন্যান্য নাগরিক সমস্যারও সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলন 2026 আগামীকাল নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। সম্মেলনের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ ধরনের সম্মেলন দেশেই প্রথম হতে চলেছে। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, বরিষ্ঠ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা যোগ দেবেন। তারা দেশের সর্বস্তরে গ্রামাঞ্চলের উন্নয়ন, গৃহীত প্রধান কর্মসূচিগুলির পর্যালোচনা করবেন, নির্মাণ করবেন গ্রামীণ ভারতের উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, ভিভিজি রামজি আইনের বাস্তবায়ন, গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া জোরদার করা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসবে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে বহরমপুর পুরসভা পথ বিক্রেতাদের জন্য এক পক্ষকালব্যাপী বিশেষ ঋণদান ও লোককল্যাণ মেলার সূচনা করেছে। প্রান্তিক এলাকার স্ট্রিট ভেন্ডার, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের 15,000 থেকে 50,000 টাকার মেয়াদী ঋণ ও কেন্দ্রের 8টি প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ শিবির করা হচ্ছে। আর্থিক ঋণদানের পাশাপাশি সেখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা ছাড়াও পথ বিক্রেতাদের ডিজিটাল লেনদেন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী পানিহাটিতে চিরের মেলা তথা দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থী ও ভক্তদের ভিড়। কথিত আছে, এই মেলার শুরু শ্রী চৈতন্যদেবের সময়কালে। চৈতন্য মহাপ্রভুর মন্দিরে চিঁড়ে দই মিষ্টি সহযোগে পুজো দিচ্ছেন ভক্তরা। দণ্ড মহোৎসব উপলক্ষে কীর্তন, শ্রী চৈতন্যের জীবনকথা পাঠ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরেও ওই এলাকায় আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা জানানো হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আগামী 2 দিন প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির 2-1টি জায়গায় সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি অর্থাৎ 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের

জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায়। ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলারই দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী হৈমন্তী শুক্লা। এ গান লিখেছেন চিরঞ্জিত বসু, সুর দিয়েছেন বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারে কবি রামপ্রসাদ মিত্রর কথায় নিজের সুরে সুনিতার গাওয়া গান।

0: আধুনিক গানের অনুষ্ঠানটি আজ এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। অনুষ্ঠানের শুরুতেই শ্যামল মিত্র এবং সহশিল্পীদের গাওয়া একটি গান আপনাদের জন্য। এ গান লিখেছেন দিলীপ বিশ্বাস, সুর দিয়েছেন অলোকনাথ দে।

রেমিঙ্গিতির শেষ গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কথা শান্তি ভট্টাচার্য, সুর অনুপম ঘটক।

0: শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: সপ্তাহে একদিন কুলার ফুলদানি

0: সরকারের কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা।
1: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদার সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের মজবুত করা এবং ভারত মহাসাগর অঞ্চলে মানুষের সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সেশেলস সফরকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন তিনি। এই সফরে সেশেলসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস ও লন্ডনের প্রথম সারির ব্যবসায়িক আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক চুক্তি ও আগামী দিনের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। শ্রী গোয়েল বলেছেন ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান দুদেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা এই ক্ষেত্রগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
3: Prime Minister Modi and what he's done. I mean, he leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
2: পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট বিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপ শক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মোহান্তি বলেন নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে

পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সি কাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটে কাজ লাগানো হয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে চলেছে। তিনি আরও বলেন, চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে ভবিষ্যতেও হিংসার জবাব সামরিক পদক্ষেপ নিয়েই দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদামঘরের পাশাপাশি উপকূলীয় রেডার পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা। পাশাপাশি সেন্টকম আরও জানিয়েছে, চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত করতে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই মাসের 29 তারিখ নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দ্রুত তৈরি করা। উদ্বোধনের তালিকায় রয়েছে আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথি চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, ই সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ এবং নতুন স্বাস্থ্য মানদণ্ড। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপগুলি দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সুলভ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের লক্ষ্যকে সাহায্য করবে। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দরজা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জিআই ট্যাগযুক্ত এক মেট্রিক টন উন্নত মানের আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবোভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই নিয়ে 23টি দল নক আউট পর্বে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে দুটি।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং NDRF এর ব্যাটেলিয়ানের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিট কাজে লাগানো হয়েছে। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। আপাতত 6তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কলকাতা ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুরসভার সঙ্গে বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকা, NKDA, পূজালি, বজবজ, মহেশতলা, দক্ষিণ দমদম, বড়ানগর, কামারহাটি, হাওড়া ও বালি পুরসভার অঞ্চলে যে বাড়িগুলি গঙ্গার ধারে গড়ে উঠেছে সেগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা বলবৎ হবে। এই বিধিনিষেধের মধ্যে বসতবাড়ি পড়ছে না। স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যেও উদযাপিত হচ্ছে বিশ্ব অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ MSME দিবস। আজ এই উপলক্ষে কলকাতায় বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্স উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, রাজ্যে বন্ধ হয়ে থাকা 8,000 ক্ষুদ্র কলকারখানা নতুন করে খোলাই সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। জলপাইগুড়ির ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তার অভিযোগ সামনে আসতেই গতকাল নরেশমোড় এলাকা ঘুরে দেখেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালি মালাকার। পরিদর্শনের সময় রাস্তার পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনেন পর্যটনমন্ত্রী। রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকার অন্যান্য নাগরিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজ্যের বিভিন্ন জেলায় জাল লটারির টিকিট বিক্রির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থসারথী দাসের অভিযোগ, লটারি সংস্থার অনুকরণে রাজ্যের বিভিন্ন জেলায় অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই লটারির জাল টিকিট বিক্রি করা হচ্ছে। ঘটনায় উপযুক্ত পুলিশি তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমানের মেমারি থেকে আজই জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে সন্তু দাস, সুজয় মিত্র এবং নীতিশ তেওয়ারি নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় রাত 2:25 পরপর 2টি বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মিতা মজুমদার নামে এক বাসিন্দার বাড়ির সামনেই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছে জগৎদলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানান, এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না, এ বিষয়ে রাজ্য সরকার কড়া আইন আনছে বলেও জানান তিনি। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উত্তর 24 পরগনার ঐতিহ্যবাহী পানিহাটিতে ছিঁড়ের মেলা তথা দণ্ড মহোৎসব উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থী ও ভক্তদের ভিড়। কথিত আছে এই মেলার শুরু শ্রী চৈতন্যদেবের সময়কালে। চৈতন্য মহাপ্রভুর মন্দিরে ছিঁড়ে, দই, মিষ্টি সহযোগে পুজো দিচ্ছেন ভক্তরা। গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে 510তম দণ্ড মহোৎসব পালিত হচ্ছে। নদিয়ার মায়াপুরেও এই উপলক্ষে চিরাদধি মহোৎসব পালিত হচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্যকর্ম জানতে উৎসাহ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব।

0: আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: ১০ লাখের লটারি জিতেছি আমি।
4: থেকে সাবধান,
5: আইডিয়া কথা বলে
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে স্বাগত বন্ধু। আমরা চলে এসেছি আজকে নির্দিষ্ট দিনে আপনাদের চিঠি নিয়ে। হ্যাঁ, আজ তো এক কলমে দুই নারী, মাসের শেষ প্রায়, আর আপনাদের কয়েকটা চিঠি আমার কাছে আছে, সে কটা চিঠি পড়ে শোনাবো। লীলা মজুমদারের মাক উপন্যাসের সোনা ও টিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য, এই ছিল এবারের এক কলমে দুই নারীর চিঠির বিষয়।

বন্ধু, প্রথম চিঠি ভারতী চট্টোপাধ্যায় গ্রামডিহা থানা জয়পুর বাঁকুড়া থেকে লিখেছেন। কি লিখেছেন পড়ে শোনায়। প্রিয় এক কলমে দুই নারী, লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনা ও টিয়া দুই বোন একই বয়সের হলেও তাদের মধ্যে চারিত্রিক বৈপরীত্য স্পষ্ট। সোনা বড় বোন অত্যন্ত বুদ্ধিমতী, শান্ত, দায়িত্বশীল। কোনো বিপদ দেখলে সে ঘাবড়ে না গিয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি সামলায় এবং ছোট বোন টিয়াকে আগলে রাখে। সে সবসময় সঠিক যুক্তি দিয়ে কথা বলে ও পরিপক্ক আচরণের পরিচয় দেয়। অন্যদিকে ছোট বোন টিয়া বেশ চঞ্চল, কৌতূহলী এবং কিছুটা আবেগপ্রবণ। সে সহজে ভয় পায় এবং কোনো সমস্যা দেখলে কেঁদে ফেলে, তবে সে প্রাণবন্ত এবং

নতুন কোনো জিনিস বা বিষয় দেখলে তার প্রতি সে তীব্র আকর্ষণ অনুভব করে। পরিশেষে বলা যায়, সোনা হল দায়িত্ব ও সাহসের প্রতীক, আর টিয়া হল কৌতূহল ও সারল্যের প্রতিমূর্তি। এই দুই বিপরীত ধর্মী চরিত্রের মেলবন্ধনের জন্যই গল্পটি পাঠকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বলে আমার মনে হয়। শুভেচ্ছা নিয়েও লিখেছেন ভারতী চট্টোপাধ্যায়। ভারতীদের ব্র্যাকেটে বয়সও লিখেছেন 71 বছর বয়স, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। ভারতীদি, এভাবেই লিখুন, মহিলা মহলের সঙ্গে থাকুন আপনি।

চলে যায় পরের চিঠিতে। বিদিশা মণ্ডল চাপা পুকুর বারাসাত থেকে লিখেছেন। কি লিখেছেন? প্রিয় এক কলমে দুই নারী, লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনা আর টিয়া দুজনেই খুব গুরুত্বপূর্ণ চরিত্র। সংক্ষেপে বললে গল্পের মূল মেয়ে চরিত্র সোনা। হ্যাঁ, নাম সোনা বলি, ডাকনাম সোনা। ভীষণ ডানপিটে, কৌতূহলী আর স্বাধীনচেতা, ঘরে আটকে থাকতে পারে না। নতুন জিনিস দেখা, গাছে চড়া, পুকুরে ঝাঁপ দেওয়া, সবেতেই সে আগে। সোনার চোখ দিয়ে আমরা বাক অর্থাৎ মাকুর সার জগৎটা দেখি। তার যে তার মমতা দুটোই গল্পটাকে এগিয়ে নেয়। মাকুর সার বাচ্চাদের বাঁচানোর জন্য সে একরকম যুদ্ধই করে ফেলে। সোনা প্রথাগত ভালো মেয়ে নয়, বড়দের কথা শোনে না, প্রশ্ন করে, নিজের যুক্তিতে চলে। এই জেদের মধ্যেই তার সাহস আর মানবিকতা ফুটে ওঠে। সোনার সবচেয়ে কাছের বন্ধু তার প্রতিবেশী। সোনার একেবারে উল্টো, শান্ত গোছানো, বড়দের কথা মেনে চলে, ভয় পায় বেশি, কিন্তু বন্ধুর বিপদে পিছুপা হয় না। হ্যাঁ, টিয়া, টিয়া হলো সোনার ফয়েল চরিত্র। সোনার পাগলামিকে ব্যালেন্স করে। সোনা যখন মাকড়সা নিয়ে মেতে ওঠে, টিয়া প্রথমে ভয় পেলেও পরে সোনার সঙ্গে জুটে যায়। দুজনের কথোপকথন দিয়েই লেখিকা অনেক কুসংস্কার ভেঙেছেন। টিয়া প্রমাণ করে যে ভীতু হলে বন্ধুত্ব আর কৌতূহল মানুষকে বদলে দিতে পারে। শেষ দিকে সেও মাকড়সার জীবনচক্র বুঝতে চেষ্টা করে। সোনা আর টিয়া একসঙ্গে মিলে মাকু উপন্যাসের মূল সুরটা তৈরি করে। জানার আগ্রহ, প্রকৃতির প্রতি মমতা আর বড়দের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে নিজের মতো করে পৃথিবীকে চেনা। লীলা মজুমদার এই দুই চরিত্র দিয়ে বুঝিয়েছেন যে মেয়েরা চাইলে ভয় কুসংস্কার সব পেরিয়ে বিজ্ঞান মনস্ক হতে পারে। লিখেছেন বিদিশা মণ্ডল, চাপা পুকুর বারাসাত, 700142 থেকে।

বন্ধু চলে যায় পরের চিঠিতে। বিনোদিনী রায় মেদিনীপুর 7211 থেকে লিখেছেন।

প্রিয় মহিলা মহল, জনবসির এক কলমে দুই নারীতে আমার নিবেদন। লীলা মজুমদারের লেখায় সোনা কে? সোনামণি ওরফে সোনা হল মাকু উপন্যাসের প্রাণ। মেয়েটা একদম পুকুরের মাছের মতো চঞ্চল, গাছে চড়বে, জলে ঝাঁপাবে, মাটি খুঁড়ে পোকা দেখবে, বড়দের বারণ শোনার ধার ধারবে না, আর মাথায় কেবল প্রশ্ন আর প্রশ্ন। গল্পে মাকুসার দুনিয়াটা আমার সোনার চোখ দিয়ে চিনি। হ্যাঁ, আমরা সোনার চোখ দিয়ে চিনি। একটা মা মাকুসা আর তার শত শত বাচ্চাকে বাঁচাতে সোনা যা করে সেটা রীতিমতো লড়াই। বড়রা বলে মাকুসা মানে ভয়, মেরে ফেলো, কিন্তু সোনা বলে ওরাও তো বাঁচতে চায়। এই জেদ তাই সোনাকে আলাদা করে দেয়। সে তথাকথিত লক্ষ্মী মেয়ে নয়, বরং সাহসী আর মায়াবী এক কিশোরী। আর টিয়া, টিয়া হলো সোনার একেবারে উল্টো পিঠ। খুব শান্ত, ঘরোয়া, নিয়ম মানা মেয়ে। অন্ধকার, পোকামাকড়, বড়দের বকুনি, সব কিছুতেই তার ভয়। প্রথমে সে মাকড়সা দেখলে দশ হাত দূরে পালায়, কিন্তু বন্ধুত্বের জোর যে আলাদা। সোনার পাগলামি দেখতে দেখতে টিয়াও ধীরে ধীরে বদলায়। ভয় পেতে পেতে সেও মাকড়সার ডিমের থলি হাতে তুলে দেয়, তুলে নেয় নিজে। সোনা যদি আগুন হয়, টিয়া তবে জল। দুজনে মিলে ব্যালেন্সটা আসে। টিয়া বুঝিয়ে দেয় যে ভীতু মানুষও কৌতূহলী হলে সাহসী হয়ে উঠতে পারে। সোনা আর টিয়া একসঙ্গে লীলা মজুমদারের আসল কথাটা বলে দেয়, প্রকৃতিকে ভয় না পেয়ে তাকে জানো, ভালোবাসো। বড়রা যে বলে সবসময় চোখ বুঝে মেনো না, নিজে দেখো, নিজে বোঝো। এই দুই বান্ধবী প্রমাণ করে যে মেয়েরা চাইলে কুসংস্কারের দেয়াল ভেঙে বিজ্ঞানের আলোয় হাঁটতে পারে। বিনোদিনী রায় মেদিনীপুর 7211 থেকে লিখেছেন।

বন্ধু চলে যাও এবারে পরের চিঠিতে। পরের চিঠি লিখেছেন স্বাতী দাস, পানশিলা সোদপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

এই মহিলা মহল। সোমা উটিয়া, এই উপন্যাসের প্রধান কিশোরী চরিত্র, লেখিকার মূল বক্তব্যের বাহক, দুজনের স্বভাব ও দৃষ্টিভঙ্গির বৈপরীত্যই কাহিনীকে গতিময় করেছে। সোনার প্রকৃতি দুরন্ত, প্রশ্নপ্রবণ, নিয়ম ভাঙা, দৃষ্টিভঙ্গি যুক্তিবাদী ও মানবিক, সমাজের প্রচলিত ভয় ও কুসংস্কারকে সে নিজের অভিজ্ঞতা দিয়ে যাচাই করে। সোনা মাকড়সার জীবন রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এখানে তার চরিত্রে আমরা প্রতিবাদ, মমতা ও বৈজ্ঞানিক কৌতূহলের মিশ্রণ দেখি। সোনা প্রচলিত আদর্শ বালিকার ধারণাকে একেবারে ভেঙে ফেলে। লেখিকাদের মাধ্যমে দেখান যে মেয়েদের স্বাধীন চিন্তা ও সাহস সমাজ বদলের হাতিয়ার হতে পারে। আর অন্যদিকে টিয়া, টিয়ার প্রকৃতি শান্ত, অনুগত ও ভীত। টিয়ার দৃষ্টিভঙ্গি প্রথমে প্রথানির্ভর, বড়দের কথা ও সমাজে শেখানো ভয়কে সত্য বলে মানে। সোনার সংস্পর্শে এসে তার উত্তরণ ঘটে, ভয় থেকে কৌতূহল, কৌতূহল থেকে অংশগ্রহণ। মাকড়সার প্রতি তার ঘৃণা শেষ পর্যন্ত আগ্রহে বদলে যায়। আসলে টিয়া সাধারণ পাঠকের প্রতিনিধি,

লেখিকা বুঝিয়ে দেন যে সঠিক সঙ্গ ও জানার সুযোগ পেলে ভীরু মানুষও যুক্তিবাদী হয়ে উঠতে পারে। সোনা ও টিয়া পরস্পরের পরিপূরক। সোনা শক্তি যোগায়, টিয়া সংযম আনে। এই দ্বন্দ্ব মিলনের মধ্য দিয়ে লীলা মজুমদার কিশোর মন ও বিজ্ঞান মনস্কতার জয় দেখিয়েছেন। দুজনে মিলে উপন্যাসের মূল বার্তা দেয়, অন্ধবিশ্বাস নয়, পরীক্ষা ও পর্যবেক্ষণই সত্যের পথ। লিখেছেন স্বাতী দাস, পানশিলা, সোদপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে।

বন্ধু, হাতে সত্যি আর চিঠি নেই, তাই পড়তে পারলাম না। তবে আমাদের জুলাই মাসের যে চিঠির বিষয় বলে দিই, আমার কলমে চিঠির বিষয় জীবনের সন্ধ্যা তারা। আসলে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরে যে সবসময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও বা হয়, তাতে কি নিজেও তো হতে পারি। আপনার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। হ্যাঁ, মেল করতে পারেন mohilamahol.airkolkata@gmail.com-এ, আর চিঠিও পাঠাতে পারেন আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জানি দি এ মাসের এক কলমে দুই নারীর চিঠির বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের, মানে জুলাই মাসের আর কি চিঠির বিষয় এ মাসে জানিয়ে দিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংস উপন্যাসের মাধবী লতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে। সেরকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে mohilamahol.airkolkata@gmail.com-এ, আর চিঠিও পাঠাতে পারেন এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001-এ। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। হ্যাঁ বন্ধু, ছটফট লিখে ফেলুন, যত আগে লিখবেন চিঠির সংখ্যা শুরুর দিকে কম থাকে, আপনাদের চিঠি পড়তে পারব। আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই বন্ধু, সবাই ভালো থাকুন, নমস্কার।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছাঁচবি গানের অনুরোধের আসর। আসরে প্রথম গানটি শুনবেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে সন্ধি ছাঁচবি থেকে। অনুরোধকারী শ্রোতারা হলেন মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্ট।

ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য ও অদ্বৈতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। শুনুন আমাদের প্রথম গান পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

সন্ধি ছায়াছবি থেকে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন গান। এবারে শিল্পী লতা মঙ্গেশকর ছবির নাম মণিহার। শুনতে চেয়েছেন রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি ও পুচকু, দক্ষিণগ্রাম, পলসন্ডা, মুর্শিদাবাদ থেকে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছাছবি গান শুনলেন। চলে যাব পরের গানে, শুনছেন বাংলা ছাছবি গানের অনুরোধের আসর। আসরে এবারে শিল্পী মান্না দে, ছবির নাম সিংহদুয়ার। শুনতে চেয়েছেন আব্দুল হাদি, বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে।

মান্নাদের কণ্ঠে সিংহ দুয়ার ছা ছবির গান শুনলেন। এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম পথে হলো দেরি। শুনতে চেয়েছেন পাঁচকড়ি দাস, শেফালি দাস, মোল্লাগিরের ধার, খাগড়া, বহরমপুর থেকে।

সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে পথে হলো দেরি ছায়াছবির গান শুনলেন। শুনছেন বাংলা ছায়াছবি গানের অনুরোধের আসর। আসরে এবার

আসলে এবারে শিল্পী কিশোর কুমার ও লতা মঙ্গেশকর, ছবির নাম আরাধনা। শুনতে চেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, বঙ্কিম দাস, খুশি দাস, মহাসেন শেখ, তালপুকুর, হাড়িভাঙা, লালবাগ, মুর্শিদাবাদ থেকে।

কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে আরাধনা ছাছবির গান শুনলেন। বাংলা ছাছবির গানের অনুরোধের আসরে শেষ গানটি শুনবেন একান্ত আপন ছাছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। অনুরোধকারী শ্রোতারা হলেন তপতী দাস, সরজিৎ দাস, কান্দি গোপীনাথপুর, মুর্শিদাবাদ থেকে। ছবির নাম একান্ত আপন, শিল্পী আশা ভোসলে।

0: নমস্কার, অঙ্গনে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? ভালো তো? প্রচণ্ড গরম পড়ছে সেটা যেমন ঠিক, তেমনি মাঝে মাঝে কিন্তু কয়েক পশলা বৃষ্টিও হয়ে যাচ্ছে, এটাও একটা ভালো দিক, তাই না? আর দেদার আম খেতে পারছেন, এই সুখ কি বছরের আর কোনো সময় পাওয়া যায় বলুন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা প্রায়ই বলি যে নারী তুমি অর্ধেক আকাশ। আমরা জানি যে আমাদের সমাজে, বিশেষ করে এখন যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে মেয়েদের সক্রিয় অর্থনৈতিক অংশগ্রহণ ছাড়া সত্যি কোনো পরিবারের পক্ষে ভালোভাবে বেঁচে থাকাই মুশকিল। কিন্তু এখনও অনেক পরিবার আছে যারা মহিলাদের বাড়িতে দেখতেই বেশি পছন্দ করেন, এবং এমন সব শ্রমে তাদের নিয়োগ করা হয় যেগুলোর আসলে কোনো অর্থনৈতিক মূল্য নেই। সেই জন্য দিনের শেষে সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম, সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত যে মহিলা করেন, তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি করেন, তিনি বলেন কিছু না, আমি গৃহবধূ। এই আইডেন্টিটি ক্রাইসিস, এই আত্মপরিচয়ের সংকট, সেখান থেকে তাদের বের করে নিয়ে আসার জন্য নানা রকম ব্যবস্থা রয়েছে। আমরা তার মধ্যে একটা তো খুবই জানি এখন, সেটা হচ্ছে বিভিন্ন মহিলাদের স্বনির্ভর দল গঠন। তো আজকে আমরা এরকমই একজনকে পেয়েছি, টুম্পা মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি সাগরপাড়া থানার অন্তর্গত মালোপাড়া গ্রাম থেকে আসছি।
0: মালোপাড়া গ্রাম থেকে আসছেন, আচ্ছা। হ্যাঁ, এই যে আপনি একটা স্বনির্ভর গোষ্ঠী করেন, এটা কতদিন থেকে?
1: আমি 2009 সাল থেকে করছি।
0: অনেক বছর হয়ে গেল, অনেক অভিজ্ঞতা আপনার। তো আপনি এই কাজটা শুরু করলেন কেন?
1: আগে কি হতো, মহিলাদের বাইরে বেরানোর জন্য তেমন কোনো ইয়ে ছিল না। আমি দেখলাম যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারা ব্যাংকে যাচ্ছে, মানে আর্থিকভাবেও মানে ঋণ নিয়ে তারা ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারছে। আর আগে মেয়েদের কি হতো যে নাম পরিচয় মানে সেরকমভাবে জানা যেত না,
0: মানে কারো মা
1: কারো বউ এইভাবে জানা যেত। কিন্তু স্বনির্ভর গোষ্ঠী করার ফলে আমরা তাদের নাম ধরে ডাকতে পারি, ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে তারা নিজের মতো কাজ করতে পারে, প্রয়োজন হলে তারা কারো কাছে হাত পাততে হয় না টাকার জন্য। একটা রেজুলেশন করলেই ব্যাংকে গেলে তার কি ব্যবসার জন্য লোনটা নিচ্ছে চাইলেই সে টাকাটা পেতে পারে পরের দিনই। হ্যাঁ, এইভাবে আর্থিক দিক থেকে অনেকটাই স্বনির্ভর হতে পারছে মেয়েরা।
0: আপনার বাপের বাড়ি কোথায় ছিল?
1: মালোপাড়ায়।
0: মালোপাড়াতেই ছিল। হ্যাঁ, আপনি পড়াশোনা কোথা থেকে করেছেন?
1: পড়াশোনা আমি করিমপুর কলেজ থেকে বিএ পাস করেছি, আর নেতাজি সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ থেকে এমএ পাস করেছি।
0: বা তাহলে আপনি তো অনেকটাই পড়াশুনো করেছেন সেইভাবে দেখতে গেলে, মালোপাড়া গ্রাম থেকে এত দূর এগিয়ে যাওয়া চারটিখানি কথা না। কিন্তু এবারে আপনার ছেলে মেয়ে কজন?
1: একটা ছেলে ক্লাস 8-এ পড়ছে।
0: ক্লাস 8-এ পড়ছে, হ্যাঁ। আর বাড়িতে কে কে আছে?
1: বাড়িতে আপাতত আমার শাশুড়ি মা, আমি, আমার হাজবেন্ড আর ছেলে।
0: আপনাদের পরিবারের মূল আর্থিক আয়টা কোথা থেকে আসে?
1: আমাদের পরিবারের মূল আর্থিক আয় আসে মানে কৃষিকাজ, আর আমি যে স্বনির্ভর গোষ্ঠী করেছিলাম তার থেকে আজকে আমি ব্লক লেভেলে ডেটা এন্ট্রির কাজ করি, ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নিযুক্ত। সেটা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আমি আজ ব্লক লেভেলে পৌঁছেছি। সেখান থেকে
0: এই যে 2009 থেকে 2026 পর্যন্ত আপনার যে জার্নিটা, হ্যাঁ, এটা একটু আমাদের বলুন। মানে এটা না অনেক মেয়েকে উৎসাহ দেবে কিন্তু, যে তারাও পারে আর কি করতে। আপনি কিভাবে শুরু করলেন প্রথম, কাদের নিয়ে শুরু করলেন, কিভাবে একটু একটু করে এগোলেন?
1: প্রথমে আমার গ্রামে পাশের মহিলাদের দেখি, তারা কিছু মহিলা নিয়ে মানে 10 জন বা তার বেশি মহিলা নিয়ে স্বনির্ভর দল করছে, এবং তারপরে তারা লোন নিয়ে বিভিন্ন আর্থিক কাজকর্ম করছে। দেখে আমিও উৎসাহিত হই, আমার পার্শ্ববর্তী 10 জন মহিলা নিয়ে আমি একটা মালোপাড়া মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠন করি, এবং সেখান থেকে আমরাও প্রথমে 1.5 লক্ষ টাকা লোন পাই, তারপরে 3 লক্ষ টাকা লোন পাই। এবং স্বনির্ভর দলের উপরে যে লেভেলটা আছে উপসংঘ, উপসংঘ

0: থেকে সংঘ, তারপরে সংঘ লেভেলে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার নামে একটি পোস্ট ক্রিয়েট হয়, সেখানে আমি অ্যাপ্লাই করি এবং সিএসপি হিসাবে 2015 সাল পর্যন্ত কাজ করি। 15 সালে নিযুক্ত হয়ে
1: কী ধরনের কাজ?
0: কাজ স্বনির্ভর দলের মহিলাদের নিয়েই কাজ, তাদের ব্যাংক লিঙ্কেজ করানো, অর্থাৎ তাদের যে লোন প্রয়োজন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করিয়ে সেই লোনটা করাই। তারপরে সিএসপি থেকে আমরা যখন সিএসপি পদে নিযুক্ত ছিলাম তখন জানতে পারি ব্লক লেভেলে একজন ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে নেওয়া হবে। তখন ব্লক লেভেলে সে ডেটা এন্ট্রির পদে আবেদন করি এবং সেখানে পরীক্ষাও নেওয়া হয়, পরীক্ষা নিয়ে আমি ওখানে সিলেক্ট হই, তারপরে আজকে এখন ডেটা এন্ট্রি পদে।
1: এই যে প্রথমে আপনি 1.5 লক্ষ টাকা ঋণ পেলেন আপনাদের গোষ্ঠী, হ্যাঁ, তো এই টাকাটা দিয়ে আপনারা কী করলেন?
0: টাকাটা নিয়ে আমাদের দলের যে 10 জন মহিলারা আছেন তারা প্রত্যেকেই 15,000 টাকা করে, আমরা এটা যৌথভাবে কাজ করিনি, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যার যেরকম প্রয়োজন ব্যবসা করার জন্যই তাকে লোনটা দেওয়া হয়েছে। প্রথমে একজন কেউ টোটো কিনেছে, কেউ মুদিখানা দোকানের ব্যবসার জন্য লাগিয়েছে, এরকম প্রত্যেকেই নিজ নিজ ব্যবসার কাজে লাগিয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হয়েছে।
1: এবার এই যে টাকাটা যখন আবার শোধ দিতে হচ্ছে, নইলে তো আর নতুন লোন পাওয়া যাবে না,
0: না
1: তো এই এই শোধ যখন তারা দিচ্ছে তখন তারা কিভাবে শোধ দিচ্ছে?
0: প্রতি মাসে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মিটিং হয়, সেই মিটিংয়ে মহিলারা একটা মাসিক কিস্তিতে পরিশোধ করেন, সুদ প্লাস আসল, সেটা আমরা ব্যাংকে জমা দিই এবং সেই লোনটা পরিশোধ করার পরে আবার তারা নেয়।
1: এই যে আপনাদের স্বনির্ভর গোষ্ঠী এবং আশেপাশের যে অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীগুলো আপনি দেখছেন, তারা সাধারণত কী কী ধরনের উদ্যোগ নেন? মানে আপনি একটা বললেন যে মুদিখানা টোটো চালানো, এরকম আর কী কী উদ্যোগ তারা নেন?
0: উদ্যোগ বিভিন্ন সেলাইয়ের কাজেও নেয় অনেক সময়, সে হয়তো কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের নিয়েই তো স্বনির্ভর দল গঠন করা,
1: একদম,
0: তারা হয়তো একটা সেলাইয়ের কাজ শিখেছে কিন্তু মেশিনটা কিনতে পারছে না, তখন হয়তো দল থেকে লোনটা নিয়ে মেশিনটা কিনলো, কিনে তখন আস্তে আস্তে পরিশোধ করে।
1: আচ্ছা, এইবার ধরুন একজন সে একটা সেলাই মেশিন কিনলো, ঠিক আছে, কিনে তার কিছু জিনিসপত্র সে তৈরি করলো, কিন্তু সেগুলো বিক্রি করার জন্য যে বাজার সেটা সে কোথায় পাচ্ছে?
0: বাজার ওরা দোকানেও দেয়, হয়তো কোনো দোকানে দিলেন, একটা দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলেন, সেখানেও দেয়, আবার বাড়ির চারিপার্শ্বিক যে মানুষজন আছে প্রতিবেশীরা সেখানেও বিক্রি করেন।
1: আর এছাড়া আর কি কি হয়?
0: হাঁস মুরগি পালন, গরু ছাগল পালনও এর সঙ্গে যুক্ত আছে।
1: এবার এই যে গরু ছাগল পালন করে, হ্যাঁ, তারপরে যে এই যে গরুর দুধ ইত্যাদি বিক্রির বিষয়, এটা কি কোনো সমবায়ের সঙ্গে যুক্ত হয়ে করেন, না এমনি আশেপাশের বাড়িতেই দুধ দেন?
0: না, যে দুগ্ধ সমবায় সমিতিগুলো আছে সেখানেও ওনারা গিয়ে দেন।
1: আগে ধরুন আপনি এই যে 2009 সালের আগে পরিবারে আপনার যেরকম মর্যাদা ছিল, এই যে 9 সাল থেকে আপনার আপনি আস্তে আস্তে আর্থিকভাবে সচ্ছল হতে শুরু করলেন, এর ফলে কি আপনার পরিবারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা কিছু, এটা কি বাড়লো আগের থেকে?
0: হ্যাঁ, অবশ্যই বেড়েছে, শুধু আমার না, আমার গোষ্ঠীর অন্যান্য মহিলাদেরও আমার নিজের চোখে দেখা অনেকটাই বেড়েছে।
1: আচ্ছা, আগে তাদের সাধারণত শ্বশুর বাড়িতে যে অত্যাচারগুলো সহ্য করতে হতো, এখন
0: অনেকটাই কমেছে। এখন আগে কি হতো যে পুরুষই একমাত্র আর্থিক দিক থেকে মানে পরিবারকে মানে সংসারে সহযোগিতা করতে পারতো, এখন সেক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। দেখা যাচ্ছে সংসারে কোনো একটা হয়তো ফ্যামিলির যিনি প্রধান কর্তা তার একটা ব্যবসা করছেন, তখন কোনো টাকা পয়সার দরকার হলে হয়তো আমি গোষ্ঠীতে আছি, তৎক্ষণাৎ আমি একটা লোন তুলে নিয়ে সেই ব্যবসাতে আমি টাকাটা লাগাতে পারছি। এক্ষেত্রে কি হচ্ছে, মহিলাদের গুরুত্বটা বাড়ছে পরিবারে।
1: হ্যাঁ, মানে তাদের যে আর্থিক অবদানটা এটা কিন্তু কাজে লাগছে সংসারে। হ্যাঁ, আপনি যে প্রথম প্রথম কাজ শুরু করেছিলেন, আপনি কি কিছু কাজ করতেন না, এই যে ঋণ নেওয়া শোধ করা, মানে এরকমভাবেই নিজের যে পুঁজিটাকে সেটাকে বাড়িয়েছেন?
0: প্রথমে আমাদের নিজেদের দলের মধ্যে যে লোনটা প্রত্যেকেই নিয়েছি, নিয়ে নিজের ছোটোখাটো ব্যবসা করেছি।
1: মানে আপনি কি ব্যবসা করেছেন?
0: আমাদের কৃষিকাজে ব্যবহার করেছি।
1: আচ্ছা, কৃষিকাজেই ব্যবহার করেছেন, তাই তো? মানে কিভাবে সার কেনা, বীজ কেনা, এইসবে
0: কৃষিকাজে ব্যবহার করেছি।
1: এই যে ধরুন আপনি কাজে যোগদান করার আগে আপনার বাড়ির যা আর্থিক পরিস্থিতি ছিল, আর আপনি কাজে ঢোকার পরে তো বেশ কিছুটা মানে অর্থ এলো, বাড়তি অর্থ,
0: হ্যাঁ,
1: সেটা আপনি কিভাবে কাজে লাগালেন? এই বাড়তি অর্থটা দিয়ে আপনি

0: করলেন?
1: আমার পরিবারের কাজেই লাগিয়েছি। যেমন আমি যখন প্রথম গোষ্ঠী করি তখন আমি বিএ ক্লাসে পড়তাম, তখন আমি নিজে পড়াশোনা করেছি। তারপরে কম্পিউটার যেটা কোর্স করার দরকার ছিল সেটা করতে পেরেছিলাম না আগে, সেটাও করেছি। এখন ছেলে মেয়ে পড়াচ্ছি, সংসার চালানোর ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাতে ব্যবহার করছি।
0: আপনি ছেলে কোন ক্লাসে পড়ে?
1: ক্লাস এইটে পড়ে।
0: এখন তো আপনি ওকে আর্থিকভাবেও কিছুটা সাপোর্ট দিতে পারেন, তাই তো? আপনার ওর সম্পর্কে আপনার কি একটা স্বপ্ন থাকে তো সব বাবা মারই ছেলে মেয়ে সম্পর্কে, কিভাবে আপনি ওকে বড় করতে চাইছেন?
1: আমি নিজে থেকে মানে ওকে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না।
0: হ্যাঁ,
1: ওর যেটা স্বপ্ন ভবিষ্যতে যেটা ও হতে চায় আমি সেটাতে সাপোর্ট দিয়ে ওকে বড় করতে চাই।
0: বাহ, খুব ভালো। আপনি আপনার আশেপাশে যে গোষ্ঠী বা আপনার গোষ্ঠীর অন্যান্য মেয়েরা যারা, তাদের অভিজ্ঞতা বা তাদের আপনি কেমন দেখছেন একটু বলুন।
1: আশেপাশের যেসব গোষ্ঠীর মহিলারা ছিলেন ওরা অনেক আর্থিক দিক থেকে পিছিয়ে ছিলেন। এখন দল করার পরে তাদের ফ্যামিলিতে তাদের গুরুত্ব বেড়েছে। তারা ব্যাংকে কিভাবে যেতে হবে, ব্যাংকে গিয়ে যে কোনো কাজকর্ম কথা বলা, কোনো অফিসে গিয়ে যে কথা বলা, সেটা পারত না। এখন স্বনির্ভর দল করে নিজেদের মধ্যে আলোচনা, মিটিংয়ে বসা, এসব করে অনেকটাই উন্নত হয়েছে।
0: সবাই যে শিক্ষার দিক থেকে আপনার মতো এগিয়ে থাকবে তা তো না, একেবারেই পড়াশোনা জানে না এরকম মহিলারাও তো আছেন গ্রুপে, তো তারা কিভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে?
1: প্রথমে আমার দলেরই কথা বলি, তিনজন সই করতে জানতো না, তাদেরকে আমরা দলে যখন মিটিং করি তখন তাদের বসিয়ে তাদের এখন তারা সই করতে পারে।
0: এই যে একটা স্বনির্ভর দল আমি করতে পারবো, আমি আর্থিকভাবে কিছুটা স্বনির্ভর হতে পারবো, এই জন্য আমাকে কিছুটা পড়াশোনা আমার শিখে রাখা দরকার, এই চেতনাটা কি তৈরি হয়েছে? মানে তারা কি একটু পড়াশোনার দিকে এগিয়ে আসছে?
1: হ্যাঁ, অবশ্যই।
0: আপনাদের দেখে আপনাদের গ্রামে বা আশেপাশে অন্য মহিলারাও কি দল গঠন করতে আগ্রহী হচ্ছেন?
1: হ্যাঁ, আমাদের পাড়ার এখন এমন কোনো ফ্যামিলি নাই যার বাড়িতে স্বনির্ভর গোষ্ঠী নেই। প্রত্যেকটা মহিলাই যারা 18+ প্রত্যেকেই দলের আওতায় আছে।
0: মানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে কিছু না কিছু রোজগার করে।
1: হ্যাঁ,
0: তাই তো? এই যে একটা টোটাল মানে একটা আর্থিক কি বলবো মানে মোবিলাইজেশন বলবো বা এটাতে করে গ্রামের আপনারা যে এলাকায় থাকেন সে এলাকায় কোনো চোখে পড়ার মতো উন্নতি দেখছেন? কোনো স্কুল তৈরি হওয়া বা কোনো এরকম এরকম কিছু তাদের ছেলে মেয়েদের মধ্যে বেশি করে পড়াশোনা করার, বিশেষ করে মেয়েদের স্কুলে পাঠানোর প্রবণতা বাড়ছে কি না?
1: হ্যাঁ, এখন 14 বছরের বয়সের নিচে কোনো বাচ্চা স্কুল ছুট নেই, প্রত্যেকেই স্কুলে পড়ে এবং প্রত্যেক মহিলাই চান যে আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব, ছেলে মেয়েকে, এরকম তাদের ধারণা তৈরি হয়ে গেছে।
0: মানে সেটা তারা এখন নিজেদের জোরেই করতে পারেন, মানে এমন নয় যে তার স্বামী বা তার বাবা বা ভাই সাহায্য করলে পারবেন, তা নইলে পারবেন না, সেটা নয়,
1: এখন নিজেরাই উদ্যোগ নিচ্ছে।
0: দেখুন, গ্রামের যে বাজার সেটা তো একটা সীমিত, হ্যাঁ, কিছুদিন পর সেটা অনেক লোক যখন বেড়ে যাবে মানে এই ধরনের কাজ করার, তখন তারা আর কত জিনিস কিনবে? এই যে নিজেদের উদ্যোগটাকে গ্রামের বাইরে ছড়িয়ে দেওয়া বা মূল শহরগুলোর বাজারের সঙ্গে যুক্ত করা, হ্যাঁ, এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছেন আপনারা এটাকে আরও বাড়ানোর জন্য?
1: এটাকে বাড়ানোর জন্য আমরা বিভিন্ন যে সরকারি মাধ্যমগুলো আছে,
0: হ্যাঁ,
1: সেগুলো ব্যবহার করার জন্য বেশি করে বলছি।
0: আপনাদের কি বিভিন্ন সময়ে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য বা নতুন কিছু শেখানোর জন্য কোথাও ট্রেনিং হয়?
1: হ্যাঁ, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হয়।
0: কীরকম স্কিল ডেভেলপমেন্ট
1: বলতে, ব্লক লেভেলে যে উৎকর্ষ বাংলা আছে সেখান থেকে বিভিন্ন, যেমন সেলাই মেশিনের জন্য যে টেলারিং ট্রেনিংগুলো,
0: হ্যাঁ,
1: সেগুলো করানো হয়। নার্সিং ট্রেনিংও করানো হয় ওনাদের মাধ্যমে। এমনি কম্পিউটার রিলেটেড যে ট্রেনিংগুলো সেগুলোও করানো হয়। এবং আমাদের স্বনির্ভর দলের যে মহিলাদের, তারা ঋণ নিয়ে কিভাবে সেটা টাকাটা বাড়াতে পারবে কিংবা ব্যবহার করতে পারবে, কোন ব্যবসাটা করলে বেশি লাভজনক হবে, সেই ব্যাপারেও ট্রেনিং দেওয়া হয়।
0: এই ট্রেনিংগুলো পেয়ে উপকার হচ্ছে?
1: হ্যাঁ।
0: এই ট্রেনিংগুলো কি মানে গ্রাম থেকে গিয়ে করে আবার চলে আসতে হয় নাকি রেসিডেন্সিয়াল ট্রেনিং, ওখানে গিয়ে থাকতে হয় কিছুদিন?
1: না, বাড়ি থেকেও যাতায়াত করে ট্রেনিং করতে পারে।
0: বাড়ি থেকেও যাতায়াত করে ট্রেনিং করতে পারে। আপনারা

0: নিজেদের দলের মধ্যে যেমন মিটিং টিটিং করেন, তেমনি অন্য কোনো দলের সঙ্গে আপনাদের এরকম কোনো ইন্টারাকশন হয়?
1: বলতে গেলে যেটা নিজের স্বনির্ভর দল আছে সেই দলের সদস্যরাই নিজেরা মিটিং করে, আর যদি উপসংঘের মিটিং হয় তাহলে সেক্ষেত্রে ওই এলাকায় উপসংঘ এলাকায় যতগুলি দল আছে সেগুলো নিয়ে মিটিং করা হয়।
0: তো আপনারা কি দেখেন যে অন্য যে দলগুলো ভালো কাজ করছে তাদের কাছ থেকে কিছু শেখেন, আর যে দলগুলো ধরুন খুব একটা এগোতে পারছে না তাদের কি আপনারা একটু সহযোগিতা করেন?
1: হ্যাঁ,
0: তো এইভাবে যে ছোট ছোট পরিবর্তন, বা এই যে আপনি বলছেন যে এখন গ্রামে এমন কোনো মহিলা নেই যে এই স্বনির্ভর গোষ্ঠীর বাইরে, তাই তো? 18 বছর বয়স হলে, আর ধরুন আপনার যে বয়স, আপনার আগের জেনারেশন, আপনার শাশুড়ি বা আপনার মা, মানে এই ধরনের বৃদ্ধ মহিলা যারা, তারাও কি আসছেন দলে, না এর বয়স সীমা আছে?
1: আগে ওনারা ছিলেন না, এখন দলে ওনারাও যুক্ত আছে। আর একটা এই প্রসঙ্গে বলি,
0: হ্যাঁ,
1: আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে এল্ডারলি এসএইচজি, যারা 60 বছরের বয়সের ঊর্ধ্বে, তাদের 5 জন নিয়েও এল্ডারলি এসএইচজি চাইলে গঠন করা যেতে পারে।
0: আচ্ছা, সেক্ষেত্রে কীরকমভাবে ঋণ পাওয়া যায়?
1: সেক্ষেত্রে তাদের তো সেরকম বলতে গেলে সেই ফ্রেশ লোন হলে 1.5 লক্ষ টাকা, আর সেকেন্ড লোন হলে 3 লক্ষ টাকা, আর থার্ডের ক্ষেত্রে 6 কিংবা 10, যা যেই রকম দলের প্রয়োজন সেইভাবে দেওয়া হয়।
0: তো আপনি এরকম কোনো দল দেখেছেন যে বয়স্ক মানুষদের নিয়ে সেই দলটা তৈরি?
1: এখন আমাদের এলাকায় যতগুলো দল আছে, মানে মহিলা আছে 18+, সবাই দলের অন্তর্ভুক্ত কোনো না কোনো দলে। যদি দলের বাইরে ওনারা থাকতেন তাহলে অবশ্যই তাদের নিয়ে দল করা হতো।
0: আচ্ছা, এখন মানে ওরা ওই 18 বছর, 19 বছর বা 25, 35, 65 সব মিলেমিশে একটা দল হয়েছে। এই যে বয়স্ক মহিলারা, তারা কি ব্যাংকে গিয়ে বা অফিসে গিয়ে কথাবার্তা বলা, এগুলো কি তারা করতে পারেন, না সেক্ষেত্রে আপনাদের সাহায্য লাগে একটু?
1: বলতে দলনেত্রী আছেন, তিনি নিয়ে যান। নিজে তো দলের যখন রেজুলেশন হয় প্রত্যেকেরই সমান গুরুত্ব, তাদের অবশ্যই যেতে হয়, কিন্তু দলের যিনারা একটু ভালো বোঝেন তিনারা সঙ্গে করে নিয়ে যান, কিন্তু তিনারা অবশ্যই যান এবং দলের রেজুলেশনে সিগনেচার করেন।
0: ধরুন দীর্ঘদিন তো তারা বাড়ির বাইরে বেরোননি, একেবারেই ঘরের মধ্যে ছিলেন, একেবারেই মানে পড়াশোনাও সেভাবে জানেন না, এই যে একটা নতুন পরিবেশে গিয়ে পড়া, অন্যান্য লোকজনের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, এর ফলে এর কী ফল দেখছেন আপনি?
1: না, আগে আমার দলের মহিলারা যারা সিগনেচার করতে জানতো না, এখন তারা পারে। এখন তাদের যদি আমার দলের যে সেভিংস, মানে সঞ্চয় প্লাস লোনের টাকাটা, এখন তারাই নিয়ে গিয়ে ব্যাংকে দিয়ে আসে।
0: আচ্ছা, তারা নিজেরাই
1: নিজেরাই গিয়ে দিয়ে আসে।
0: হ্যাঁ, আপনি একটু আগে বললেন যে আপনার এখন পদটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, হ্যাঁ, সেটা কি ব্লকে?
1: ব্লক লেভেল।
0: ব্লকের কি ধরনের মানে ডেটা এন্ট্রি আপনাকে করতে হয়?
1: স্বনির্ভর দলের যে সব বিভিন্ন রিপোর্ট রিটার্নস থাকে সেগুলো আমরা ব্লক লেভেলে কালেক্ট করে ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাই।
0: মানে এটা ওই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটা কাজ,
1: হ্যাঁ,
0: তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছু জানতাম না, যেগুলো আমরা জানতে পারলাম যে কীভাবে এই স্বয়ম্ভর গোষ্ঠীগুলো চলে, যেসব মহিলারা এখনও ঠিক দিশা পাচ্ছেন না যে কীভাবে যাবেন, কী করবেন, অন্যান্য জায়গায়, আপনার ওখানে নয়, তো তাদের জন্য আপনি কী বলবেন?
1: তাদের জন্য বলবো, তারা যদি মনে করে স্বনির্ভর দল গঠন করবেন তাহলে জিপি লেভেলে সংঘ সমবায় আছে, প্রত্যেকটা পঞ্চায়েতেই একটা করে সংঘ সমবায় আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা অবশ্যই একটা স্বনির্ভর দল গঠন করবে। কিন্তু স্বনির্ভর দলের জন্য মিনিমাম 10 জন সদস্য হতে হবে।
0: তাদের কি কোনো এই মানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বা এরকম কিছু আছে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে?
1: না, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতার মানে এতই হতে হবে এরকম কোনো নিয়ম নেই, তারা চাইলেই দলে যোগ দিতে পারে। যদি দেখা যায় কোনো সংসদ এলাকায় 10 জন মহিলা পাওয়া যাচ্ছে না, 2 জন পাওয়া যাচ্ছে, তাহলে তারা যদি চায় পুরানো দলেও যোগ দিতে পারে।
0: আচ্ছা, মানে যেখানে ধরুন 8 জন 10 জন আছে সেখানে গিয়ে তারা?
1: না, 10 জন করলেন, প্রত্যেকটা দলের মিনিমাম 10 জন থাকতেই হবে, তাহলে আর একজন নিয়ে হয়তো 11 জন হবে।
0: মানে ঊর্ধ্বসীমা নেই কোনো?
1: 15
0: মানে মিনিমাম 10, ম্যাক্সিমাম 15, এই নিয়ে এক একটা দল গঠন করা হয়। তাহলে এই গোটা যে সিস্টেমটা, এটার ফলে কিন্তু গ্রামের যে আর্থিক সচ্ছলতাটা সামগ্রিকভাবে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই না?
1: হ্যাঁ, আমার না নিজের নাম পরিচয় এটা জানানোর সুযোগ পেয়েছে মেয়েরা।
0: হ্যাঁ হ্যাঁ, সুযোগ পেয়েছে। এবং

0: যে তাদের ওপর একটা রেগুলার অত্যাচার চলতো, যখন তখন তাদের বাবা, তাদের বর তাদের এসে মেরে ধরে যাচ্ছে, এই করছে ওই করছে, সেটাও এখন কিছুটা কম কি
1: কম কমেছে, অনেকটাই কমেছে,
0: অনেকটাই কমেছে। আচ্ছা, এরকম যদি কোনো কেস আপনি দেখেন, আপনার দলেরই কেউ একজন ধরুন যে সে নিয়মিত মার খাচ্ছে বা কিছু, তার বর তাকে এসে মদ খেয়ে পেটাচ্ছে, তো আপনারা কি কিছু ব্যবস্থা নেন?
1: হ্যাঁ, মানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীগুলো বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে থাকে।
0: হ্যাঁ, যেমন
1: যেমন অল্প বয়স 18 বছর বয়সের নিচে কোনো মহিলার যদি বিয়ে দেওয়া হয় সেটা আটকানো হয়, শিশুশ্রম
0: সেটা আটকানো হয়।
1: হ্যাঁ, আটকানো হয়।
0: এই যে নিয়মিত টিকাকরণের ব্যাপারটা,
1: হ্যাঁ, এটাও আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যখন আমরা মিটিং করি, নিজেরাও গোষ্ঠীর যেগুলো সদস্য আছে তাদেরও বলি এবং পারিপার্শ্বিক যে দলগুলো আছে তাদেরও প্রত্যেকেই আলোচনা করে এগুলো।
0: তারপরে সামগ্রিকভাবে একটা সচেতনতার যে লেভেল সেটা বাড়ছে,
1: শুধু আর্থিক নয়, সামাজিক দিকগুলো দেখা
0: দিক থেকেও দেখা হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অঙ্গনা অনুষ্ঠানের পক্ষ থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য, কুমারপুর গ্রাম থেকে এসেছিলেন টুম্পা মণ্ডল, ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে ছিল।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অঙ্গনা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আগামী 28 জুন রবিবার সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের 135তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলের সাথে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ 102.2 মেগাহার্জে শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর পুনঃপ্রচারিত হবে ওই দিনই, অর্থাৎ 28 জুন রাত 8টায় 102.2 মেগাহার্জে।

হৃদয় আমার নাচিরি আজি কি ময়ূরের মতো নাচিরি, হৃদয় নাচিরি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলা শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই

বর্ষা খুব প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। বিষয়, অনুভবে বর্ষা। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। সূচক সংখ্যা 742101। আমাদের ইমেল আইডি হল akashbanimurshidabad@gmail.com, akashvanimurshidabad@gmail.com।

আকাশবাণী মুর্শিদাবাদ। তার জলদ গম্ভীর মন্দ্র স্বর আজও ধুয়ে দেয় আমাদের মন। গায়ক, সুরকার, শিল্পী, সঙ্গীত পরিচালক, প্রযোজক, আপাত মস্তক বাঙালি, সুরের অনন্য জাদুকর হেমন্ত কুমার। আজ 27 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে থাকছে আমাদের শ্রদ্ধার্ঘ ইয়াদ কিয়া দিল নে। অনুষ্ঠান জুড়ে থাকবে হেমন্ত কুমারের কণ্ঠে ও সুরে হিন্দি ছবির সরাসরি কথা ও বার্তা। নাম্বার 9434921300 অথবা ফোন করতে পারেন 0348225968 এ। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্রের খবর শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব যোগ দিবস। বিশ্ব যোগ অর্থাৎ বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন, এই কথাটি যোগের মাধ্যমে আমরা সুসম্পন্ন করেছি।

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই দ্বাদশ বার্ষিকী উদযাপনের মূল ভাব ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ।

আমাদের দেশ একটি সনাতন দেশ, সনাতন ধর্ম আমরা যারা পালন করে থাকি তারা অনেকেই জানি যোগের দ্বারা আমাদের ঋষি মুনিরা কিভাবে তাদের দেহকে দিনের পর দিন সুস্থভাবে কাটাতেন, বছরের পর বছর দিনের পর দিন তারা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতেন, এটা আমরা অনেকেই জেনে আছি। তাই আমাদের দেশই তো শেখাবে সুস্থ বার্ধক্যের জন্য কিভাবে যোগকে আমরা ব্যবহার করব, তাই না বন্ধু?

হ্যাঁ বন্ধু, আমরা এবার জানব সুস্থ থাকার জন্য যোগব্যায়াম শরীরের কি কি উপকার করে, শরীর এবং মনের কিভাবে ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত কার্যকরী। এটি নমনীয়তা বৃদ্ধি করে, পেশির শক্তি বাড়ায় এবং স্ট্রেস বা মানসিক চাপ কমিয়ে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আমরা যদি প্রতিদিন নিয়ম করে কিছু সহজ যোগাসন বা প্রাণায়াম অভ্যাস করতে পারি, তাহলে বন্ধু আমরা কিন্তু সকলেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারব। কয়েকটা ব্যায়ামের কথা বলি। তড়াসন কেমন করে করবেন? প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন, তারপর পায়ের পাতার উপর শরীরের ভারসাম্যকে রেখে দুই হাত ওপরের দিকে প্রসারিত করুন। এটি শরীরের ভারসাম্য ও অঙ্গ বিন্যাস ঠিক রাখতে সাহায্য করে। তাহলে মনে রাখবেন তো কিভাবে করবেন? প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন এবং পায়ের পাতার উপর শরীরের ভারসাম্য রেখে দুই হাত ওপরের দিকে প্রসারিত করবেন। এইটিকে বলে তড়াসন। চলে যাব পরের আসনে। পরের আসন হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন কেমন করে করবেন? প্রথমে উপুর হয়ে শুয়ে পড়ুন। উপুর হয়ে শুয়ে হাতের ওপর ভর দিয়ে বুকের যে ওপরের দিকের অংশটি ওপরের দিকে তুলুন। এটি বন্ধু মেরুদণ্ডকে নমনীয় করে তোলে এবং পিঠের যদি কারোর ব্যথা থাকে সেই পিঠের ব্যথার থেকেও স্বস্তি পেতে পারবেন এই ভুজঙ্গাসন করলে। কেমন? তাহলে

হ্যাঁ, আনন্দধ্বনি জাগাও জীবনে, আর সেটা করতে হবে যোগের মাধ্যমে। কেমন? তো এবারে যে কথা বলছিলাম বিভিন্ন যোগের কথা, যোগ ব্যায়ামের কথা, চলে আসবো সেরকম একটি যোগ ব্যায়ামের কথায়, পশ্চিমাত্যাসন। কীভাবে করবেন পশ্চিমাত্যাসন? সামনের দিকে প্রথমে পা ছড়িয়ে বসুন। এবারে পায়ের পাতার দিকে রাখুন আপনার নিজের মুখকে, শির দ্বারা সোজা রাখুন। এবার শ্বাস নিন, দুটো হাত একসঙ্গে মাথার উপরে সোজা করে তুলুন, এরপর শ্বাস ছাড়ুন। এবার আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকুন এবং হাত দুটো দিয়ে গোড়ালি পর্যন্ত ধরার চেষ্টা করুন। এই গোড়ালি পর্যন্ত পৌঁছলে একটি কবজি দিয়ে আরেকটি ধরে রাখুন, মাথা রাখুন হাঁটুতে, এরপরে শ্বাস ছাড়ুন। খেয়াল রাখবেন শির দ্বারা যেন সামনের দিকে প্রসারিত হয়। আবারও শ্বাস নিন, এরপর আস্তে আস্তে হাত দুটো সরিয়ে মাথার উপরে নিয়ে গিয়ে শ্বাস ছাড়ুন। এবার হাত দুটো নামিয়ে আগের ভঙ্গিতে ফিরে যান। তাহলে বুঝতে পারলেন তো কেমন করে করবেন? প্রথমে সামনের দিকে পা ছড়িয়ে বসে পায়ের পাতার দিকে নিজের মুখটা রাখবেন, শির দ্বারা সোজা রাখুন। এবারে শ্বাস নিন, দুটো হাত একসঙ্গে মাথার উপরে সোজা করে তুলুন, তারপরে শ্বাস ছাড়ুন। এবারে আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে হাত দুটো গোড়ালি পর্যন্ত নিয়ে যান, এবার একটা কবজি দিয়ে আরেকটিকে ধরুন।

মাথা রাখুন হাঁটুতে, এরপর শ্বাস ছাড়ুন। মনে রাখবেন শিরদাঁড়া যেন সামনের দিকে এগিয়ে যায়, প্রসারিত হয়। এরপরে জোরে শ্বাস নিন, আবার আস্তে আস্তে হাত দুটো সরিয়ে মাথার উপরে নিয়ে গিয়ে শ্বাস ছাড়ুন। তারপরে হাত দুটো নামিয়ে নিয়ে আবার পূর্বের ভঙ্গিতে ফিরে যান। জানেন বন্ধু, এই যে পশ্চিমাত্য আসন, এই আসন করলে, নিয়মিত যদি করি আমরা, তাহলে মানসিক উদ্বেগ অনেকটা অনেকটা কমে যায়। আচ্ছা, এবারে আমরা একটা গান শুনে নেব, তারপরে আবারও ফিরে যাব আসনে নিশ্চয়ই, কিন্তু একটা গানের পর।

বন্ধুরা, ফিরে এলাম গানের মাঝে, কারণ সময়ের কাঁটা বলছে অনেকটা দূর এগিয়ে গেছে। তাই আরও কয়েকটা স্পেশাল আসন আপনাদের জানিয়ে দিই, যেগুলো করলে আপনারা সুস্থ সবল থাকবেন, খুব ভালো থাকবেন। যদি আপনি পবন মুক্তাসন করেন, এই পবন মুক্তাসন করলে হজম এবং গ্যাসের খুবই উপকার পাবেন। আপনি কিভাবে করবেন জেনে নিন। প্রথমে চিত হয়ে শুয়ে এক পা বুকের কাছে আনুন, 20 সেকেন্ড ধরে রাখুন, অন্য পা, তারপর দুই পা একসাথে। এই আসন করলে, পবন মুক্তাসন করলে কোষ্ঠকাঠিন্য কমে যায়, গ্যাস কমে যায়। গ্যাস হওয়া, আমরা বলি না বেশিরভাগ সময় যে বদহজম হয়েছে, গ্যাস হয়েছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এইগুলো সবই কমবে যদি আপনি নিয়মিত পবন মুক্তাসন করেন। কিভাবে করবেন, না প্রথমে চিত হয়ে শুয়ে এক পা বুকের কাছে আনুন, 20 সেকেন্ড ধরে রাখুন, তারপরে আবার অন্য পা, তারপরে দু পা একসঙ্গে 20 সেকেন্ড ধরে রাখুন। এইভাবে করুন পবন মুক্তাসন। এরপরে হচ্ছে সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন করলে কি হবে, না আমাদের যে শিরদাঁড়ার ব্যাক পেন এবং পশ্চার, এই দুটোই খুব ভালো থাকবে যদি সেতু বন্ধাসন করেন। কিভাবে করবেন, না প্রথমে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে কোমরের ওপরে তুলুন, প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, তারপরে দুটো হাঁটুকে ভাঁজ করে কোমরের ওপরে তুলুন। 30 সেকেন্ডের থেকে একটু বেশি সময় রাখতে পারেন। এইভাবে 3 বার করুন। এতে স্পাইন স্ট্রং হয়, থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়। তাহলে বুঝতে পারছেন তো কত জরুরি এই আসনটা। খুব কঠিন কিন্তু নয়, খুব সহজেই করতে পারবেন, যার ফলে আপনার ব্যাক পেন অর্থাৎ শিরদাঁড়ার ব্যথা, পিঠে ব্যথা অনেকটাই ভালো থাকবে। চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে কোমরের ওপরে তুলুন এবং 30 সেকেন্ড এইভাবে রাখুন, তারপরে আবার নামিয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি 3 বার করে করুন। আরেকটি আসনের কথা বলবো, সেই আসনটি হচ্ছে বিপরীত করণী। কিভাবে করবেন, এই বিপরীত করণী আসনটি করলে আমাদের স্ট্রেস অনেকটাই কমে যাবে। আমাদের যে জীবনযাত্রা, এখন জীবনযাত্রা প্রণালী যেভাবে চলছে, আমরা সময় কম পাই, নিজেদের দিকে তাকানোর সময় কম পাই, কিন্তু বন্ধু যদি খুব কম করে 10 মিনিট নিজেকে দিতে পারি না, তাহলে ঘুম, আমাদের যে নির্দিষ্ট ঘুম, আমরা ঘুমোইতে পারছি না আজকালকার মানুষরা এত স্ট্রেসের কারণে, সেই স্ট্রেস এবং ঘুম দুটোই পর্যাপ্ত পরিমাণে হবে। কিভাবে করবেন, দেয়ালে পা তুলে শুয়ে পড়ুন, কোমরের নিচে বালিশ দিন, এভাবে 5 মিনিট থাকুন। এর ফলে আপনার পা ফোলা কমে যাবে, নার্ভাস সিস্টেম শান্ত হবে এবং ঘুম ভালো আসবে। খুব কঠিন কি আসনগুলো বললাম, যেগুলো সেগুলো তো আসনের মধ্যে সব থেকে সহজতম আসনের কথাগুলো বললাম, যেগুলো কিন্তু আপনাকে খুব আরাম দেবে, জীবনযাত্রা সহজ করে তুলবে। কি করলে, না ঘুম এবং স্ট্রেস এই দুটোই কমিয়ে দেবে এই আসনটি করলে। আসনের নাম বিপরীত করণী, দেওয়ালে পা তুলে দিয়ে শুয়ে পড়ুন, কোমরের নিচে একটা বালিশ দিন, এভাবে 5 মিনিট থাকুন। তাহলে এই কাজটি নিশ্চয়ই খুব একটা কঠিন কাজ নয়, নিজের জন্য 5 মিনিট সময় দেওয়াই যায়, আর সেটি দিলেই বন্ধু ঝটপট উপকার পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে এই আসনগুলো করবেন, আর অবশ্যই তার মাঝে একটা গান শুনবেন, তাহলে কিন্তু মনের স্ট্রেসটাও কমবে। ভালো ভালো গান শুনলে মনটাও ভালো থাকে, ফুরফুরে থাকে, তাই না কি? আর সে গান যদি রবীন্দ্রনাথের হয় তাহলে তো কথাই নেই। আসুন শুনে নিই

বন্ধু, 8 থেকে 80 সকলেই সুস্থ থাকবেন দীর্ঘদিন যদি ধারাবাহিকভাবে শরীরচর্চা করা যায়। তাহলে সুস্থ থাকা কিন্তু অসম্ভব নয় বন্ধু। বয়স অনুযায়ী অনেক সময় শরীরচর্চার ধরন যদিও বদলে যায়, তবে আমি যে সমস্ত শরীরচর্চার কথা বললাম সেগুলো কিন্তু সব বয়সেই করা যায়। এবং এই শরীরচর্চাগুলো যদি নিয়ম করে করেন আর তার সঙ্গে ঘড়ি ধরে খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম, আর বাইরে খাবার যদি না খান, তাহলে সুস্থ থাকতে এমন কিছু নিয়ম মেনে চললে সারা জীবন সুস্থ থাকবেন। তারপরেও নানা অসুখ বিসুখ অবশ্যই লেগে থাকে, সেটা তো অবশ্যই। তবে ফিট থাকতে চাইলে শুধু খাওয়া দাওয়া নিয়ম করে মানলে চলবে না, শরীরচর্চাও করতে হবে মন দিয়ে। সুস্থ থাকার পথে অন্তরায় হতে হয়ে দাঁড়াতে পারে শরীরচর্চা না করার অভ্যাস বন্ধু। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, সুস্থ জীবনযাপন করতে শরীরচর্চা ভূমিকা অনবদ্য। চিকিৎসকদের মতে সব বয়সে যদি ধারাবাহিকভাবে শরীরচর্চা করা যায় তাহলে সুস্থ থাকা অসম্ভব কিছু নয়। বয়স অনুযায়ী আমাদের যে শরীরচর্চার কথাগুলো আমরা বললাম, তারা নিয়মিত সেই শরীরচর্চাগুলো করুন যেগুলো সব বয়সেই করা যায়। তাহলে বন্ধুরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে নিজেকে সুস্থ রাখব এবং ছোটোখাটো যোগব্যায়ামের মাধ্যমে আমরা শরীরচর্চা করব। কেমন? তাহলে আমরা ভালো থাকার উপায়গুলো জেনে নিলাম, সেই অনুযায়ী আমরা পথ চলব, পথ হাঁটব এবং নিজেকে ভালো রাখব। নিজেকে ভালো রাখব, অন্যকেও ভালো রাখার সুপরামর্শ দেব। কেমন? আজ তো আর সময় নেই, এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন জানিয়ে দিই আজকের অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির অনুষ্ঠান 5:15। কিষাণবাণী বিকেল 5:30, সন্ধে 6:05 দ্বিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গান। ভক্তিগীতির অনুষ্ঠান সন্ধে 6:40, 7:10 আজ সন্ধ্যায়। রাত 8:10 শুনবেন মনোজ মিত্রের লেখা নাটক চোখে আঙুল দাদা। আধুনিক গানের অনুষ্ঠান রাত 8:40, রাত 10:00 থাকবে বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি। লাইভ ফোন ইন মেহফিল শুনবেন রাত 10:15, ইয়াদ কিয়া দিল মে, এই শিরোনামে শুনবেন হেমন্ত কুমারের সুরে ও কণ্ঠে হিন্দি ছবির নির্বাচিত গান। শুনলেন আজকের অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, শিল্পীরা ছিলেন লোপামুদ্রা মিত্র, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি গুপ্ত এবং মনীষা মুরলী নায়ার। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুল গীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী মনুময় ভট্টাচার্য।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন। শিল্পী ছিলেন মনোময় ভট্টাচার্য, ইন্দ্রাণী সেন এবং অমর পাল।

0: অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে, আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশু পালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, বলবো প্রগতিশীল কৃষক বন্ধু। এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আইসবাগ টিকটিকি পাড়া থেকে, রহিম শেখ। নমস্কার রহিমদা।
1: বলুন স্যার।
0: রহিমদার সংসারে কে কে রয়েছে?
1: সংসারে ধরুন ছেলে আর মেয়ে, আমরা চারটা পরিবার,
0: চারজন সদস্য।
1: চারজন সদস্য, তার মধ্যে ছেলেরও বিয়ে দিয়েছি,
0: হ্যাঁ,
1: মেয়েরও বিয়ে দিয়েছি।
0: সব একসঙ্গে আছেন তো, না সব আলাদা?
1: না, ছেলে একসঙ্গে, মেয়ের বিয়ে দিয়ে
0: মেয়ের বিয়ে দিয়েছেন, চলে গেছে,
1: শ্বশুর বাড়ি চলে গেছে।

0: ব্যাপারটা হলো কি, আমি দেখি এই জিনিসটা আজকে ভালো হবে কি খারাপ হবে, নিজে আগে ধরুন একটু নষ্ট করতে হয় জিনিস। টাই করতে গেলে ভালো মন্দ আজকে দেশের লেগে ভালো আগাইতে গেলে একটু আপনার ক্ষতি করতে হবে, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তো আজকে দেখুন, আমি ফার্স্টে পেঁপে চাষ শুরু করলাম।
1: এমনি জমি জায়গা কতটা আছে
0: আপনার? আমার জমি ধরুন 10 কাঠা ছিল। এই চাষ করে ধরুন কিনেছি, চাষ করে
1: 10 কাঠা নিজের
0: নিজের জমি এটা।
1: আর
0: আর জমি ধরুন কন্ট্রাক্ট নিয়ে বিঘে 8
1: 8 বিঘে কন্ট্রাক্ট নিয়েছেন?
0: আমি চাষবাস করি।
1: আচ্ছা,
0: তো সময় ধরুন 4 বিঘা পেঁপে লাগাই, সময় 2 বিঘা লাগাই, সময়
1: তো কন্ট্রাক্ট যে নিয়েছেন, এই কন্ট্রাক্ট নিয়ে কত টাকা আপনাকে দিতে হয়? বছরে দিতে হয় না?
0: হ্যাঁ, বছরে ধরুন ওটা দিতে হয়।
1: টাকা দিতে হয় না
0: ফসল? টাকা দিতে হয়, ওটা
1: বছরে টাকা দিয়ে দিতে হয়।
0: 15,000 করে দিতে হয় বছরে,
1: মানে বিঘা প্রতি?
0: বিঘা প্রতি,
1: বিঘা প্রতি 15,000 টাকা আপনাকে দিতে হয়?
0: দিতে হয় উনিকে।
1: আচ্ছা, আর বছরে কি কটা ফসল পান? 3টে ফসল পান?
0: ওটা বছরে ধরুন পেঁপে লাগালে ওই একটাই হবে,
1: পেঁপে লাগালে একটাই হবে।
0: একটাই
1: কি কি চাষ করেন এই যে কন্ট্রাক্ট নিয়ে করছেন? ধরুন বছরে আপনাকে 15,000 টাকা দিতে হচ্ছে এবং আপনাকে লাভও করতে হচ্ছে, আপনার সংসার চালাতে হবে, টাকা সঞ্চয় করতে হবে, সমস্ত কিছু করতে হবে।
0: এবার আপনি যেটা বলছেন 15,000 টাকার 15,000 টাকার জমি, যেটা ধরুন 8,000 টাকার 8,000 টাকার জমি, সেটাতে ধরুন গম পাট হয়, ধান হয়, আর 15,000 টাকার যে জমিটা আপনার সবজি হয়।
1: আচ্ছা,
0: ওটাই হয় আপনার কলা, পেঁপে, পটল, বেগুন, এই চাষকলা ধরুন হয়।
1: এগুলো করেন?
0: এগুলো আমি মানে সব চাষই প্রায় করি।
1: সব চাষই করেন,
0: মানে কোনো চাষ ধরুন ছেড়ি না।
1: আচ্ছা,
0: যেমন ধরুন ভাত খাইতে গেলে সব জিনিস লাগে, তাহলে চাষের অভিজ্ঞতা করতে গেলে সব রাখতে হবে,
1: সব জিনিসের অভিজ্ঞতা,
0: তাহলে ভালো মন্দ আপনি বুঝতে পারবেন।
1: হ্যাঁ,
0: তাহলে আপনার দেখা গেল 4টাতে লাভ আসলো, 2টোয় লস আসলো।
1: লস আসলো, ঠিক।
0: তাহলে অ্যাভারেজে আপনার 10 টাকা লাভ থাকবে, এই অভিজ্ঞতাটা চাষিকে আনতে হবে। আর আপনি যদি ভাবেন আমি একটা চাষ নিয়ে সামনে থাকবো, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না,
1: না চাষে তাহলে এগোতে পারবেন না।
0: না
1: তো প্রথমেই তো আপনি 8 বিঘে যে কন্ট্রাক্ট নিয়েছেন সেটা তো প্রথমেই নেননি, প্রথমে অল্প নিয়েছেন, তারপরে নিশ্চয়ই বেড়েছে আস্তে আস্তে?
0: হ্যাঁ, আস্তে আস্তে ধরুন
1: আস্তে আস্তে বেড়েছে, মানে আপনি লাভ হয়েছে দেখেছেন, শিখেছেন, তারপরে বুঝেছেন, তারপরে আস্তে আস্তে বেড়েছেন। এটাই সব থেকে ভালো, যে নিজে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে আমরা নিজে হাতে কাজে নাবি বা তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন কি আছে আপনার?
0: আমার ধরুন এখন আছে পেঁপে, আছে 2 বিঘে আছে এবছর।
1: এবছর কত আছে? 2 বিঘে?
0: 2 বিঘে আছে।
1: আচ্ছা, কি পেঁপে?
0: এটা চাইনিজ পেঁপে।
1: আচ্ছা, চাইনা মানে হাইব্রিড জাত?
0: হ্যাঁ, ওটা চাইনিজই নাম।
1: আচ্ছা,
0: আর পাট আছে ধরুন 2 বিঘে, পটল আছে 10 কাঠা, কলা আছে 1 বিঘে, আরো সব আছে, সব
1: টুকিটাকি সব অনেক কিছুই রয়েছে।
0: পাতা, ধনে পাতা আছে,
1: ধনে পাতা আছে,
0: পালং বোনা আছে।
1: এগুলো কি ওপেন ফিল্ডে হয়, ওপেন মাঠে হয়?
0: এটা ধরুন নেট দিয়ে, আমি তো বেচা কিনা আমার চলছে।
1: হুম হুম হুম, মানে আপনার শেড নেট আছে?
0: হুম,
1: শেড নেট বলতে একই যেটা বলি আমরা, যে ওই শেডের মধ্যে চাষ করা?
0: না হ্যাঁ, ওইটা ধরুন কিনা আছে, দিয়ে ধরুন আপনার টাঙ্গা আছে,
1: টাঙ্গানো আছে। এটা কি সরকারি থেকে কিছু?
0: না, এটা ধরুন সরকারের কোনো অনুদান নাই, এটা আমি নিজে
1: নিজেই করেছেন। এটা কি কি দিয়ে করেছেন?
0: এটা আপনার যে নেটটা সবচেয়ে ভালো নেট পাওয়া যায় একটা কিনতে, ওই নেটটা দিয়ে ধরুন করা হয়েছে।
1: স্ট্রাকচারটা কিসের, বাঁশের?
0: ও, আপনার স্ট্রাকচারটা আছে আপনার জিআই তার।
1: আচ্ছা,
0: ওই তারের উপর ধরুন চাপানো আছে
1: জিআই তারের উপরে। খুঁটিগুলো কিসের দিয়েছেন?
0: খুঁটি বাঁশের আছে,
1: বাঁশের খুঁটি, তারপরে জিআই তার দিয়ে স্ট্রাকচার করে তারপরে নেট দিয়ে দিয়েছেন। আচ্ছা, সেখানে ভালো অসময়ের ফসলগুলো হয়, এই সময়ে ধনে পাতা বা আপনার ওই যে পালং শাক এইগুলো করেন, মানে অসময়েগুলো দামটা বেশ ভালো পাওয়া যায়।
0: এখন ধরুন 140 টাকা রেট যাচ্ছে, আর আপনার ধরুন আমি শীতের টাইমে ধরুন পটল করি, ওই ডাকচার তৈরি করে, যে টাইমে আপনার ধরুন মার্কেটে 200-250 টাকা রেট, সেই টাইমে ধরুন আমি পটল উঠে।
1: বাহ, বেশ বুদ্ধি করে।
0: আমি এগুলা ধরুন সবসময়তে বুদ্ধি খাটিয়ে চলি, কি দেশকে ধরুন আজকে আমি যদি চাষ করতে ভালো পারি, তাহলে সাধারণ লোকের কাছেও ধরুন সামনে এগিয়ে যাবে। আজকে বাইরে দেখুন এই মালটা ধরুন দেখা গেল আমার প্রয়োজন, কলকাতা যেতে হবে, তাহলে আমার দেশে থাকলে আজকে যদি সব চাষি ভাই যদি 10 জন করে, তাহলে আমাকে তো আর বাইরে যেতে হবে না, রেটটাও একটু কমবে, তো চেষ্টার প্রয়োজন আছে। তো দেখুন আজকে যদি আমরা পয়সার ভয় করি, ওই চাষের ফিল্ডে আজ 20,000 টাকা

0: খরচ হবে বললে ভয় করলে তো হবে না।
1: না
0: তাহলে আপনার, আপনাকে তো ফার্স্টই বলা হলো কি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনার পয়সার কোনো সময় অভাব হবে না,
1: অভাব হবে না।
0: আর ভালোবাসা না থাকলে আপনার পয়সার অভাব হবে।
1: তো পেপে যে চাষটা করেছেন এটা কি এর আগে করেছিলেন না এবারই প্রথম?
0: না না, আমি ধরেন মোটামুটি আজ 20-22 বছর থেকে চাষ চলছে আমার।
1: এই পেপে চাষ?
0: পেপে সব চাষই আমার চলছে।
1: চলছে। তো এই যে পেপে চাষ এটা মোটামুটি কবে নাগাদ শুরু করেছেন?
0: এটা আপনার বীজ ফেলতে হয় ভাদ্র মাসে,
1: বীজতলা করে তারপরে এই করেন।
0: এটা ধরুন ভাদ্র থেকে আশ্বিন মাসে বীজ ধরুন ফেলা প্যাকেটে আপনাকে শুরু করতে হবে। তারপরে ওই চারাটা ধরুন আপনার বাড়িতে রাখতে হবে, আপনার চারাটা ঠিক মাঘ মাসে জমিতে রুয়ালে সবচেয়ে বেস্ট, আর আপনি অঘ্রান মাসে যদি রুয়ান তো এটা খুব খাটনি হয়ে যায়, কিন্তু জিনিসটা ভালো হয় না। তারপরে আপনার ধরুন যখন রোয়া হয়ে গেল মাঘ মাসে আপনার কেলেন টানা থাকবে, ওই কেলেন দিয়ে সাইডে গাছ লাগান থাকবে, সাইড দিয়ে ধরুন জল গড়বে, এইভাবে ধরুন আপনার পরিচালনা করতে হবে।
1: এটা এটা যখন মানে মেন ফিল্ডে লাগাচ্ছেন, বীজতলা থেকে তুলে মেন ফিল্ডে লাগাচ্ছেন, এটা কি গোটা জমি চাষ করছেন না যে জায়গাটাই আপনি?
0: এটা গোটা জমি আপনার চাষ হবে,
1: একদম চাষ হবে।
0: আপনার ধরুন কেলেন টানতে হবে জমিতে,
1: কেনেল মানে
0: নালা,
1: নালা
0: লালা লালা
1: নালা করতে হবে, এবং নালার উপরে এটা
0: সাইডে থাকবে,
1: সাইডে সাইডে আপনার নালা থাকছে তার উপরে আপনার এটা থাকছে,
0: ওই গাছটা রুয়া থাকবে, সাইড দিয়ে ধরুন জলটা চলে গেল,
1: চলে গেল, আর উপরে আপনার গাছটা থাকলো, পাশ দিয়ে জলটা চলে আসবে যাতে জলটা না জমে,
0: জমে
1: গোড়াতে যান না জমে থাকে। আচ্ছা, এইভাবে কত ফুট অন্তর অন্তর এক একটা গাছ?
0: এটা আপনার হবে তার মানে ধরুন আপনার এক বিঘে 400 গাছ বসে,
1: 400?
0: হ্যাঁ,
1: মানে একটা গাছ থেকে একটা গাছ বা একটা
0: যেটা ধরুন আমাদের আমাদের ধরুন চাষি সম্পর্কে কথা বলে 4x4 মানে 4 হাত দূরে ধরুন গাছটা লাগান থাকে।
1: আচ্ছা,
0: এবার ফুটে তো ধরুন মাপা নাই, 4 হাত দূরে ধরুন গাছটা চারি সাইডে আপনার 4 হাত থাকবে।
1: কি সার ব্যবহার করেন
0: আপনার ফার্স্টে ওই তলাতে? ধরুন যদি নিজের শস্যার খোল থাকে 40-50 কেজি, আর সুপার ফসফেট ওই 1 বস্তা 40-50 কেজি মিক্সড করে ধরুন জমিতে ছিটিয়ে দিতে হবে।
1: আচ্ছা,
0: সে জমিতে ধরুন ছিটিয়ে দেওয়ার পরে সে কেলেন
1: সবটাই রাসায়নিক সার ব্যবহার করছেন?
0: আপনার খোলটা দেওয়া হলো জৈব,
1: খোলটা জৈব সার হলো।
0: এবার যদি আপনি বলুন তাহলে খোলে যে যে নতুন খোল জমিতে দিলে অসুবিধা হবে, তো আমি বলবো চাষি ভাইরাকে এটা কোনো অসুবিধা নাই, মানে এটা এ সবজির ক্ষেত্রে কিছু গলার ক্ষতি আছে, সেটা কোন গলার ক্ষতি আছে আপনাকে বলে দিচ্ছি, পালং পাতা ধনিয়া পাতা, তারপরে আরেকটা ফসল আপনার হলো এটা, যাই হোক এই তিনটার উপরে কিন্তু ওই জিনিসটা শ্যুট করে না, আর অন্য অন্য জিনিসগুলোর উপরে কিন্তু এই মাটিটার সাথে মাটিটার যে একটা জীবাণু থাকে তো এই টাটকা খোল হলে কোনো অসুবিধা হয় না। আমি যে 22 বছর থেকে চাষ করে টাই করে দেখছি কোনো অসুবিধা নেই, বরঞ্চ আপনার উন্নতি হয় এই খোলটাই।
1: আচ্ছা,
0: এই 40-50 কেজি খোল দেওয়ার অর্থাৎ হলো এটা রিজার্ভ থেকে গেল আপনার, 6-7 মাস আপনার রিজার্ভ থাকলো। ওই খোলটে আপনি ওই পেঁপে গাছে যে সার 10 কেজি লাগতো আপনার রাসায়নিক, আপনি 5 কেজি থেকে শুরু হবে 1 বিঘা জমিতে ফার্স্টে থেকে, 5 কেজি থেকে যে লাস্ট ফাইনাল আপনার 40 কেজিতে লাস্ট মানে গোটা জমি ছিটাইতে হবে। এবার যদি বলেন তাহলে 40 কেজি কেন, যখন আপনার গাছে একাধ গাছে ধরুন 5-7-10 কেজি পেঁপে ধরবে তখন 40 কেজি পেঁপে সারে আপনার কভার দিতে পারে না,
1: আরও বেশি দিতে হবে,
0: তো সেটাও বেশি দেওয়া ভুল, সেটাও ভুল মাটির ক্ষেত্রে, সেটাও ভুল। তাহলে আপনার খোলটা দেওয়ার মানে কী হলো, ওটা রিজার্ভ থাকলো আর উনি ধরে রাখলো যে সারটা আপনি 40-50 কেজি যেটা দেওয়া গেল ওই সারটা আপনাকে 15 দিনের মাথায় মাথায় মানে দিতে থাকতে হবে হালকা হালকা, যেখানে 40 কেজি দিতেন আপনি 20 কেজি ব্যবহার করেন না, 10 কেজি করে 10 দিন পরপর দিয়ে যান, রানিং থাকবে গাছ, যখনই ফল চলে আসবে আপনার 10-15 কেজি করে কাঁধ গাছে পেঁপে তখন কিন্তু আপনাকে রানিংয়ে থাকতে হবে।
1: পেঁপে আপনার লাগানোর কতদিন পরে আপনার ফুল ফল ধরে?
0: ওটা আপনার 90-85 দিনের মধ্যেই ধরুন চলে আসবে,
1: 3 মাস পরে, 3 মাস পরে ফুল ধরবে, ফুলের পরেই আপনার পেঁপে ধরতে শুরু করবে?
0: হ্যাঁ, পেঁপে ধরবে।
1: আর পেঁপে ধরার পরে কতদিনের মধ্যে?

0: বাজারজাত করেন?
1: বাজার আপনার এই যে আষাঢ় মাস থেকে ধরুন শুরু করেন, একবার চললে শীত পর্যন্ত আপনার
0: প্রতিদিন
1: প্রতিদিন
0: প্রতিদিন পেঁপে কি
1: ধরুন আপনার আমাদের গ্রামে ধরুন চলে আসে নেওয়ার জন্যে, গ্রামে লোক আসে,
0: আচ্ছা
1: যাইতে হয় না।
0: পেঁপেটা তোলেন কি প্রতিদিন তোলেন না তিন চার দিন সপ্তাহে দুদিন?
1: ওটা ধরুন খুব যদি গাছে ধরুন থাকে 10 দিন পর পর ভাঙতে হয়।
0: 10 দিন পর পর ভাঙতে হয়, যখন ভাঙেন তখন বিঘা প্রতি কত করে হয়?
1: বিঘা প্রতি ধরুন আপনার নিম্ন ধরুন 15 কুইন্টাল।
0: 15 কুইন্টাল, আচ্ছা, একসঙ্গে বিক্রি হয়ে যায়?
1: একসঙ্গে আপনার গাড়ি ভেজা যাবে তো।
0: দিয়ে কেমন দাম কেমন পান
1: আপনি? ম্যাক্সিমাম ধরুন এখনকার মার্কেট ধরুন 14 টাকা।
0: 14 টাকা, 14 টাকা কিলো হিসাবে বিক্রি করেন?
1: 1400 টাকা কুইন্টাল ধরুন।
0: 1400 টাকা কুইন্টাল, মানে পাইকারি হারে বিক্রি করে দিলেন, আচ্ছা। আর এমনি তো রোগ পোকার আক্রমণ কিছু হয়?
1: খুব হালকা, খুব পেঁপেতে যদি আপনি বিষ স্প্রে করেন তো পেঁপের গাছ তো খুব লাজুক,
0: খুব সফট নরম।
1: আপনি ওই ডাইথেন পাউডার, সাপ পাউডার এগুলো আপনি স্প্রে করতে পারেন। খুব বিষ নিয়ে খুব যদি পেঁপে গাছে দেন তাহলে আপনার জালি ফুল আসলে সেগুলো আবার হলুদ হয়ে যাবে।
0: আচ্ছা, অনেক সময় দেখা যায় পেঁপে গাছে পাতাগুলো কুঁকড়ে যায়,
1: ওটা আপনার আবহাওয়ার দোষে।
0: আবহাওয়ার দোষে,
1: যখন আপনার আকাশে বৃষ্টি চলে আসবে অটোমেটিক গাছ ভালো হয়ে যাবে।
0: ভালো হয়ে যাবে, আচ্ছা। মানে এমনি ওষুধ টষুধ কিছু দিতে হয় না?
1: ওই তো আপনাকে বললাম, সাপ পাউডার আর ওই অ্যাভেঞ্জার, এই দুটো বিষ দিলেই হবে, আর কিছু লাগবে না।
0: আর কিছু লাগে না, আচ্ছা। তো এই ফলটা কতদিন ধরে দেবে? মানে পেঁপে গাছটা ধরুন লাগানোর পর থেকে ফল নিলেন, দিয়ে বছরখানেক নাকি?
1: ওই মোটামুটি ধরুন 7 মাস।
0: 7 মাস ফল?
1: শীত পড়ে গেল আপনার,
0: হ্যাঁ,
1: কড়া শীতে তার তখন ফল গাছে ফুল থাকে, তখন তো আর ফলটা মোটা হয় না।
0: ফল হয় না, মানে এই গরম পর্যন্ত মোটামুটি থাকে। তো এরপরে কি করেন, গাছগুলোকে কেটে ফেলে দিয়ে আবার নতুন করে?
1: না, ওই গাছ ধরুন থেকে গেল,
0: থেকে গেল,
1: আবার সামনেবার ধরুন আপনার ফাল্গুন মাস থেকে একটু গরমের যখন ওয়েদার চলে আসলো তখন আবার ধরুন গাছে ফুল ফলে আবার ভর্তি আসবে।
0: কত বছর পর্যন্ত রাখা যায় এটা?
1: এই গাছটা ধরুন আপনার 2 বছর রাখা যাবে।
0: 2 বছর, 2 বছর আপনি ফসল নিতে পারবেন সেখান থেকে?
1: সেখান থেকে।
0: খরচ কেমন হয় বছরে?
1: বছরে ধরুন খরচ 1 বিঘা জমিতে ম্যাক্সিমাম ধরুন 30 থেকে 32 হাজার টাকা খরচ আছে।
0: আচ্ছা, আর বিক্রি করে মোটামুটি
1: লাগান থেকে আপনার লাস্ট পর্যন্ত মানে 1 বছরের
0: 30 হাজার টাকা বিঘাতে?
1: আর আপনার বিক্রি ম্যাক্সিমাম ধরুন যদি ভালো তৈরি করতে পারেন 95 থেকে লাখের কাছে।
0: 95 থেকে লাখের কাছে, বাহ। প্রথম বছর আপনার 30 হাজার টাকা যদি খরচ হয়, দ্বিতীয় বছরে গিয়ে কত টাকা খরচ পড়ে সেটা?
1: সেটা আপনার
0: একটু কম হয়,
1: হাফেও চলে আসবে।
0: হাফে চলে আসবে, মানে দ্বিতীয় বছরে কি ফলটা সেরকমই পাওয়া যাবে না একটু ফলনটা কমে যায়?
1: আপনার ধরুন ঝড়ে যদি না ভাঙে পুরো যদি গাছ থাকে ফার্স্টে কাছে আপনার দ্বিতীয়তে বেশি হবে,
0: দ্বিতীয় বছরে বেশি হবে প্রথম বছরের থেকে। তার মানে দ্বিতীয় বছরে সব থেকে বেশি লাভ নাকি?
1: লাভ বলতে গেলে আবার আপনার রেটটা আবার কম দিবে আপনার পুরাতন গাছ বলে।
0: পুরাতন গাছ বলে রেটটা কম দেবে,
1: চাহিদাটা আপনার একটু কম হবে, বলবে বুড়ো গাছ।
0: হ্যাঁ, তো সেটা কি করে বুঝবে?
1: ও পেঁপের কালারে বুঝতে পারবেন।
0: ও পেঁপের কালার, মানে পেঁপে দেখেই বুঝতে পারবে যে এটা নতুন গাছের?
1: যারা ধরুন মার্কেটে চলে, আপনারা ধরুন টাউনে থাকেন বুঝতে পারবেন না।
0: বুঝতে পারি না আমরা তো পেঁপে কিনে,
1: পেঁপে না পেঁপে,
0: পেঁপে না পেঁপে।
1: যেমন দেখুন একটা বয়স্ক মানুষ আর একটা বাচ্চা ছেলে, কালার ডিফেক্ট নাই, তাহলে পেঁপের ওরকম তাকাবেন যে দেখবেন নতুন গাছের পেঁপে তার কালার সব সময় কালো চিকচিক করছে।
0: আচ্ছা,
1: আর যার দেখবেন বুড়ো তার খেকসে একটু আসবে, তেল আসবে না,
0: একটু ফ্যাকাসে হয়ে যাবে।
1: আর যেমন আঙুল ঠেকাবেন তখন দেখবেন যেটা নতুন, মানে ঠেকা মাত্র এত যে রক্ত ওর ইটা আসবে, আঠাটা
0: আঠাটা,
1: ও আপনি ভাবতেই পারবেন না। আর ওই বুড়োটা একটু ঠেকাবেন দেখবেন পরেরবার হবে,
0: একটু পরে দেরি করে। আচ্ছা, তার মানে পেঁপে চাষ একটা লাভজনক চাষ এটা আমরা বলতে পারি?
1: এটা লাভ,
0: খুব লাভ।
1: ধরুন
0: যদি একটু দামটা, মাঝে মাঝে তো পেঁপের প্রচুর দাম হয়, 40 টাকা পর্যন্ত
1: পেঁপের দাম আপনার মার্কেটে যখন না থাকে তখন ওই জিনিসটা হয়। আরেকটা হলো কি, পেঁপে বলুন আর যেই সবজি চাষি বলুন, একটা হলো ধরুন ভাগ্য, টিকিট তো ধরুন সবজনই কাটে, টিকিট কি পায় বলুন তো? পায় না। তো সবজিও তাই, পাশের জমিতে পেঁপে আছে আপনার জমিতে নাই, গাছ তো একই, তার মানে

0: বলুন তো, এটা হলো ভাগ্য। তো ভক্তি যদি না রাখেন তাহলে কি করে চাষ হবে? আপনাকে ফার্স্টই বললাম, ভক্তি যার আছে তার চাষ আছে, আর ভক্তি যার নাই তার চাষ নাই।
1: আর যে তো বটি,
0: আর চাষ জমিতে যে গাছ লাগিয়ে দিলেন, আজকে পেঁপে গাছ বলে বলছি না আপনাদেরকে, যত চাষি ভাই আছে যেমনই ধরুন আজকে চাষ করবেন, মাঠে আপনাকে দুবার যাওয়ার প্রয়োজন আছে। আপনারা কতবার মাঠে যান? জমিতে ফসল লাগিয়ে দিয়ে আপনারা বাইরে চলে গেলেন, চার দিন পরে ওই মাঠে যাচ্ছেন, তো জমিটার ফসলটা কি হলো আপনি বুঝতে পারবেন? দিনে যখন দুবার আপনি ঘুরবেন, গাছটার করে তাকাবেন, তো আপনি বুঝতে পারবেন মাটিটা তো আপনার কি আছে, নিজে কথা বলতে পারবেন মাটির সঙ্গে, আপনার কোনো বৈজ্ঞানিক লাগে না। মানে আমি আজকে চাষি হয়ে আপনাকে বলছি এই কথা, মাটির করে তাকাবেন,
1: তো আপনার অভিজ্ঞতা থেকে বলছেন, তো
0: মাটিতে কথা বলবে আপনার সঙ্গে। আমি 22 বছর থেকে চাষ করি, আপনাকে কি বললাম, কোনো কাউরির কাছে আজ পর্যন্ত যাই না, চাষ সম্পর্ক অভিজ্ঞতা আপনাকে বললাম, ড্রাইভার হয়ে খালাসি হয়েছি, তারপর ফিল্টে নেমেছি। তাহলে আমি এতদিন হানে কি করে লেবার খেটে আজকে খালাসি হইলাম, আর আজকে আমি ড্রাইভার হইলাম, তাহলে আপনাকে কিসের লাগে জিজ্ঞাসা করবো? তাহলে ওই ওই অভিজ্ঞতাটা যদি আমি না রাখতে পারি, আজকে ধরুন আমি আপনি নতুন আজকে ছেলে একটা চাষে নামছে, এই জিনিসগুলো শিকার পরে যদি 30 বছর মাথায় না রাখতে পারে, তাহলে চাষ না করাই ভালো। তাহলে আপনি সেটা অন্যজনকে তালাতে কিসের জন্য যাবেন?
1: তো এই চাষবাস করে কিছু করতে পেরেছেন, জমি জায়গা কেনা, বাড়ি ঘর দর করা?
0: ধরুন চাষবাস করে ফার্স্টে পরের জায়গাতেই ছিলাম, চাষবাস করে বাড়ির জায়গা ধরুন কিনেছি, মাঠের আপনাদেরকে বললাম 10 কাঠা কিনেছি, বাড়ি ঘর করেছি, ছেলে মেয়েকে লেখাপড়া শিখালছি, তাতে মেয়ে খুব একটা বিশাল অসুখে ছিল, মেয়ের পিছনেও বিয়ে শাদির পরে মোটামুটি 1,05,000 টাকা খরচ হলো, ভেলুর টেলুর নিয়ে গেছিলেন, এখন আশা করে ধরুন ভালো আছে, ছেলের বিয়েও দিলাম 1,05,000 টাকা খরচ করে, দিয়ে ধরুন ওই দুটো সংসার, ছোট সংসার এইভাবেই চলে গেছে,
1: এইভাবেই চলে যাচ্ছে,
0: সবার সাথে হেসে খেলে ধরুন চলে গেছে।
1: আচ্ছা, সরকারি অনুদান কিছু পান?
0: সরকারি অনুদান পাওয়া গেলে বলতে গেলে ওই ধরুন PM ই করা আছে, ওই 10 কাঠা কিষাণ,
1: হ্যাঁ ওইটাই, 10 কাঠার উপরে,
0: হ্যাঁ ওইটাই ধরুন পাই। তো কিছু সময় পেয়েছিলাম, এর মধ্যে বন্ধ ছিল, তো দেখুন এখন যদি আবার এর মধ্যে তো টাকা ঢোকেনি, এবার ধরুন যদি ঢুকে তাহলে পাবো, সরকার দিলে, না ঢুকলে ঢুকলে পাবো না ধরুন।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা রহিম শেখের যে চাষবাস, বিশেষ করে পেঁপে চাষ, সেই সম্পর্কে আমরা তার অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এবং পেঁপে চাষ যে লাভজনক চাষ একটা সে কথাও আমরা শুনলাম। তো আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে রহিমদাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।

এখন কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক। আগামী সাত দিন জেলার কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী মঙ্গলবার জেলার প্রায় সর্বত্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এবারে অতুল প্রসাদের গান রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে।

সবশেষে মৈত্রী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন রজনীকান্তের গান, কেউ নয়ন মোদি দেখে আলো, কেউ দেখে আঁধার।

0: দীর্ঘান
1: আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আগামীকাল 28 জুন রবিবার সকাল 10:55 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান মালার 135তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলের সাথে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ 102.2 MHz শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর পুনঃপ্রচারিত হবে ওই দিনই, অর্থাৎ আগামীকাল 28 জুন রাত 8টায় 102.2 MHz শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

আমাদের এখনকার অনুষ্ঠান জীবিকার জন্য শুনুন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্য পদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিং ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই 2026 পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.ccrum.res.in। বিশদ জানতে দেখে নিতে পারেন 6-12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্র।

এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানই শুনছিলেন। কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পন্ন।

আপাদমস্তক বাঙালি, সুরের অনন্য জাদুকর হেমন্ত কুমার। আজ 27 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে থাকছে আমাদের শ্রদ্ধাঞ্জলি ইয়াদ কিয়া দিল মে। অনুষ্ঠান জুড়ে থাকবে হেমন্ত কুমারের কণ্ঠে ও সুরে হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা ও বার্তা এই নাম্বার 9434921300 অথবা 0348225968। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM 102.2 মেগাহার্টসে। এখন গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
1: গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। হাওড়ার আমতার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়া গ্রামে আজ আনুষ্ঠানিকভাবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের সূচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার সদ্য নির্বাচিত বিধায়ক অমিত সামন্ত। প্রকল্পের অধীনে গ্রামে পুকুর কাটার কাজে প্রায় 11.5 লক্ষ টাকা খরচ হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। জাতীয় গ্রামীণ উন্নয়ন সম্মেলন 2026 আগামীকাল নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। সম্মেলনের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ ধরনের সম্মেলন দেশেই প্রথম হতে চলেছে। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন মন্ত্রী, বরিষ্ঠ সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞরা যোগ দেবেন। পিবিজি রামজি আইনের বাস্তবায়ন, গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া জোরদার করা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসবে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করল ICAR কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান সিবা। সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক কৃষক সভায় আজ ইলিশ মাছের কৃত্রিম প্রজননের জন্য অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম RAS এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, সভাপতিত্ব করেন সিবার অধিকর্তা ডক্টর কুলদীপ কে লাল। অনুষ্ঠানে জৈব সার, মাছের খাবার এবং হিলসা মিশন সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত আসবাবপত্রগুলিকে সযত্নে রাখার জন্য ফের মিউজিয়ামের দাবি তুললেন নেতাজির পদধূলিতে ধন্য ও স্মৃতিবিজড়িত পূর্ব বর্ধমানের কালনার জ্ঞানানন্দ মঠ কর্তৃপক্ষ। কালনার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার আজ মঠে দর্শনে প্রণামে যেতে তাঁর কাছে এই দাবি রাখেন মঠের দায়িত্বে থাকা নিত্য প্রেমানন্দ মহারাজ। উল্লেখ্য, নেতাজি 1930 সালে দুদিন দুরাত এই মঠে কাটিয়েছিলেন। তাঁর ব্যবহৃত চেয়ার, চৌকি ইত্যাদি আজও সযত্নে রক্ষিত রয়েছে। মুর্শিদাবাদের ভগবানগোলায় বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় গতকাল রাতে 5 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী BSF। ধৃতদের আজ ভগবানগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 11:20 থেকে বিকেল 5:20 পর্যন্ত মোট 360 মিনিট ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আগামীকাল কাটোয়া ব্যান্ডেলের মধ্যে 3 জোড়া, হাওড়া কাটোয়া ব্যান্ডেল নৈহাটি মেমারি হাওড়া পান্ডুয়া হাওড়ার মধ্যে 1 জোড়া করে আপ ডাউন ট্রেন বাতিল থাকবে। এছাড়াও হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 37924 ডাউন কাটোয়া হাওড়া লোকাল পরিবর্তিত সময় চলবে বলে রেল সূত্রের খবর। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়।

0: আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় ১৬০ মিলিমিটারের বেশি এবং দার্জিলিংয়ের সেবকে ১২৩ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন ৭:৩৫।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আগামীকাল ২৮ জুন রবিবার সকাল ১০:৫৫ শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান মেলার ১৩৫তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলের সাথে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ ১০২.২ মেগাহার্টজে শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর পুনঃপ্রচারিত হবে ওই দিনই অর্থাৎ আগামীকাল ২৮ জুন রাত ৮টায় ১০২.২ মেগাহার্টসে। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। এখন ভক্তিগীতির অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী নীলা মজুমদার।

0: নানা সুরে নানা ছন্দে
1: উৎসব অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার নমস্কার নমস্কার,
3: সুনিতা গানে গানে অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগত।
2: বন্ধু, আপনাদের সঙ্গে আছি আমরা দুজনে, সুমন
3: শুভ্রা।
4: রক্তদান মহৎ দান, এই আদর্শকে সামনে রেখে প্রতি বছরই সুনিতার উদ্যোগে বহু মানুষ রক্তদান করেন। সুনিতার উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল তাদেরই প্রাঙ্গণে। এই আয়োজনে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্তদান করেছেন, শুধুমাত্র বহরমপুর শহর বা তার আশেপাশের থেকে নয়, সারা মুর্শিদাবাদ জেলা এমনকি জেলার বাইরে থেকেও মানুষ এসে রক্তদান করেছেন। গত দু এক বছরে রক্তদানের সংখ্যা 500 ছাড়িয়েছিল, সংখ্যার ক্ষেত্রে এবছরও ব্যতিক্রম হয়নি। আমরা আজকের এই সুনিতা গানে গানে অনুষ্ঠানে রক্তদান শিবিরের কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা কিছু কথা শুনে নেব সুনিতার কর্ণধার শেখর মারাঠির কাছ থেকে।
5: নমস্কার। সুনিতার কর্তৃপক্ষ এবং কর্মীবৃন্দের যৌথ উদ্যোগে রক্তদান শিবির যেটা আজকে চলছে, এটা আমাদের 9.5 বছর হলো। মানে আমরা আগে একটা বড় ক্যাম্প করেছি, এটা একটা স্টেপনি ক্যাম্প। গরমে রক্তের খুব চরম অভাব, হাসপাতালে এখন রক্তের একদম আকাল চলছে, আর গরমে লোকে রক্ত দিতে চায় না, যার জন্য ক্যাম্পটা আমরা করলাম। আমরা বহরমপুর মেডিকেল কলেজ এবং লালবাগ সদর হাসপাতালকে রক্তটা দিয়ে থাকি। আমাদের নিজস্ব ক্লাব, আমাদের দোকানের কর্মীরা এবং বিভিন্ন কলেজ টলেজ থেকে আমাদেরকে প্রচুর ডোনার পাঠায়। মোটামুটি ধরুন আমাদের ক্যাম্পটা বড়ই হয়, এখন পর্যন্ত মোটামুটি 150 মতন হয়েছে, আশা করছি 500 হওয়া উচিত।
3: বেনারসি, লেহেঙ্গা, পাঞ্জাবি,
2: কোট প্যান্ট, শেরওয়ানি,
3: বিপুল সম্ভার এখন সুনিতায়।
2: সুনিতা এখন আরো বড়,
3: আরো বেশি স্টক এখন সুনিতায়।
2: সুনিতা বহরমপুর,
3: সুনিতা লালবাগ।
4: এবারে আমরা পায়ে পায়ে কিছু রক্তদাতার কাছে পৌঁছে যাব যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন। দাদা, আপনার নাম?
6: সুজয় কুমার দাস।
4: আপনি জীবনে এবারে কি প্রথম রক্ত দিচ্ছেন?
6: হ্যাঁ, প্রথম।
4: কেমন লাগছে?
6: ভালো লাগছে।
4: কেন রক্ত দিচ্ছেন?
6: মানুষের যাতে উপকার হয়,
4: একটা মুমূর্ষু রোগীর যাতে প্রাণ বাঁচতে পারে।
6: একদম একদম একদম।
4: এবার যে শুরু করলেন, আগামী বছরগুলোতে কি দেওয়ার ইচ্ছে থাকলো?
6: অবশ্যই দেবো, দেবো। এটা দেওয়ার ভয় ছিল, ভয়টা কেটে গেল আমার, এর ভয় পেতাম।
4: আপনার নাম?
7: আমার নাম পিউ সরকার শিকদার।
4: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন না এর আগে দিয়েছেন?
7: না, প্রথম দিচ্ছি না, এখানে দীর্ঘ গত 10 বছর থেকে এখানেই দিচ্ছি, কিন্তু বর্তমানে লাস্ট আমি জানুয়ারিতেও দিয়েছি এখানে।
4: আচ্ছা, রক্ত দিতে কেমন লাগে?
7: রক্ত দিতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আর এখানে রক্ত দিয়ে খুবই ভালো লাগে। এখানকার মানুষের ব্যবহার, প্রত্যেকটি সুনিতার যিনি প্রতিষ্ঠান রয়েছেন, ওনারা যারা কর্মচারী রয়েছেন, যারা প্রত্যেক

0: দাদা দিদিভাই এরা এত ভালো আর এত সুন্দর করে সবাইকে আপ্যায়ন করে নিজের মতন করে ডেকে যে রক্ত দিচ্ছি সেটা মাঝে মাঝে ভুলেই যায় যে রক্ত দিচ্ছি, খুবই ভালো লাগে।
1: রক্ত কেন দেন?
0: রক্ত দিলে শুনেছি ডাক্তারবাবুরা বলেন যে শরীর ভালো থাকে, সত্যি শরীর ভালো থাকে, যদি 3 মাস অন্তর রক্ত দেওয়া হয় তাহলে বলা হয় যে ভালো থাকে, এবং রক্ত দেওয়ার অনেক নিয়ম আছে সেগুলো মেনেই তাদের দেওয়া উচিত, যেমন একটু ওয়েট দেখে শরীর ভালো আছে নাকি এসবগুলো দেখে অন্তত পক্ষে রক্তটা তার দেওয়া উচিত যে দেয়।
1: আপনি রক্ত দিলেন?
2: হ্যাঁ।
1: আপনার নাম?
2: সুমনা চ্যাটার্জি মজুমদার।
1: আপনার বাড়ি কোথায়?
2: বাড়ি এখানে খাগড়াতে।
1: আপনি কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন?
2: না না, প্রথম দিনই আগেও দিয়েছি।
1: সুনিতাতে প্রথম না এর আগে দিয়েছেন?
2: না, আমার সুনিতাতেই দিয়া, আগেও দিয়া, এখনো দিয়া।
1: সুনিতাতেই কেন রক্ত দেন?
2: অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো ওনার সেই টাইমে প্রচুর রক্ত দরকার পড়েছিল, তো শেখর আঙ্কেল আমাকে প্রচুর হেল্প করেছিল, তো আমার এক বোতল রক্ত হয়তো কারোর হেল্প করবে সেই ভেবেই দিয়া। সত্যি কথা বলতে পরিষেবাটা অসাধারণ, তার জন্য আরো দেয়া, খুব কোঅপারেটিভ এরা।
1: রক্ত দিতে কেমন লাগে?
2: এক্সপিরিয়েন্সটা খুব দারুণ, সত্যি খুব দারুণ।
1: এখনো যারা ধরুন কোনোদিন রক্ত দেয়নি তাদের জন্য কি বলবেন?
2: একটু যদি হিম্মত করা যায়, একটু যদি চেষ্টা করা যায় তারাও পারবে, আর তাদের এক বোতল রক্ত হয়তো কারোর প্রাণটা বাঁচাবে, এটুকুই বলবো, তারা যেন চেষ্টা করুক একবার দিয়ার।
1: আপনার নাম?
3: আমার নাম সাইফুল মীর।
1: আপনি কি এবার প্রথম রক্ত দিলেন?
3: আমি প্রথম দিলাম।
1: কেমন লাগছে রক্ত
3: দিয়ে? খুবই ভালো।
1: খুবই ভালো লাগছে। কোনো ভয়?
3: না, কোনো কিছু নেই, সবার উৎসাহতে আনন্দতে দিলাম।
1: বাড়ি কোথায়?
3: নারায়ণপুর, নদিয়া।
1: হ্যাঁ,
3: নাজিদপুরের পাশে।
1: আচ্ছা।
3: আমতলা ঘাট পার হয়ে গেলে তাড়াতাড়ি হয় ওটা।
1: তো অত দূর থেকে এখানে
3: আসলাম, আমাদের সংগঠন আছে বিপদের বন্ধু, ওর থেকে আমরা এসেছি।
1: আচ্ছা। আপনার নাম?
4: রিপম মণ্ডল।
1: আপনার বাড়ি কোথায়?
4: বাড়ি নদিয়া, নাজিদপুর।
1: আপনি নদিয়া থেকে এসেছেন?
4: হ্যাঁ, আমাদের একটা সংস্থা আছে, আমরা পুরো টিমই এসেছি।
1: আচ্ছা, তো হঠাৎ এখানে কেন, এখানে সুনিতার এই আয়োজনে আপনারা হঠাৎ সবাই মিলে এসেছেন কেন?
4: আমাদের সংস্থারই ইনভাইট আছে এখানে, এবার স্বেচ্ছায় রক্তদানের আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা এই স্বেচ্ছায় রক্তদান করে বেড়াই।
1: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন?
4: না, আমাদের এবার দিয়ে 14 বার হচ্ছে।
1: 14 বার? কেমন লাগে রক্ত দিতে?
4: খুবই ভালো লাগে।
1: যারা নতুন এখনো রক্ত দেয়নি কোনোদিন তাদের উদ্দেশ্যে কি বলবেন?
4: রক্ত দেওয়া তো শুধু যে অন্যের কাজে লাগে তাও না, নিজের শরীরও ভালো থাকে, রক্ত দেওয়া অবশ্যই ভালো। যারা এখনো দেয়নি রক্ত তাদেরও উচিত সবসময় রক্ত দেওয়া।
1: আপনার নাম কি?
5: আমার নাম MD মতিউর রহমান।
1: আপনি রক্ত দিলেন?
5: হ্যাঁ স্যার।
1: কেমন লাগলো রক্ত দিতে?
5: তো ভালোই লাগে, প্রথমে একটু ভয় লাগে,
1: আচ্ছা,
5: তারপরে ভালো লাগে।
1: আজকে প্রথম দিলেন না?
5: গোটা 6 বার
1: এখনো পর্যন্ত। 6 বার? এই যে যারা এখনো পর্যন্ত রক্ত দেয়নি বা রক্ত দিতে ভয় পায় তাদের জন্য কি বলবেন?
5: আসলে মানসিক ভয়টাকে আগে সরিয়ে দিতে হবে,
1: জয় করতে হবে,
5: তবেই ভালো লাগবে।
1: প্রথমে একটু ভয়, সেই ভয়টাকে জয় করলেই সবচেয়ে ভালো লাগা,
5: তাই তো?
1: অবশ্যই। আপনি সুনিতার এখানে প্রথম রক্ত দিলেন?
5: এমনি বাইরেও দিয়েছি, হসপিটালেও দিয়েছি।
1: সুনিতার এখানে প্রথম?
5: না না, এখানে আপনার 3 বার চলছে।
1: আপনার বাড়ি কোথায়?
5: আমার বাড়ি গোড়াবাজার।
1: গোড়াবাজার।

0: সুনিতার এই আয়োজনে রক্তদান প্রসঙ্গে আমরা কিছু কথা এবারে শুনে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে।
1: রক্তদান সব জায়গায় বলে মহৎদান, আমার মনে হয় মহতের থেকে আরো বড় কিছু। যারা দিচ্ছে এই গ্রীষ্মের দাবদাহের ভিতরে, এদের রক্তগুলোই বাঁচতে সাহায্য করবে কিছু থ্যালাসেমিয়া, কিছু ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডায়ালিসিসে আছে তাদেরকে। এই সময় রক্তদানের প্রবণতা এমনি কম থাকে, তো আজকের দিনে এই যে ক্যাম্পটা হচ্ছে সুনিতা ক্লথ স্টোরের সহযোগিতায়, এটা একটা বিরাট পাওনা। এখানে লালবাগ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দুটো ব্লাড ব্যাঙ্কই ক্যাম্প করছে। রক্তদানের উপকারিতা জিনিসটা অনেকেই জানে না। ব্লাড ব্যাঙ্কে যে রক্তটা টানা হয় সেটা একটা ডোনারকে চেক করার অনেকগুলো ক্রাইটেরিয়া

0: বয়স একটা ফ্যাক্টর, 18 বছর হতে হবে, ওজন একটা ফ্যাক্টর, 45 কেজি মিনিমাম হতে হবে, তার সঙ্গে হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর 12.5 হতে হবে, এর সঙ্গে প্রেশার এবং তার বিল্ট সব কিছুই দেখা হয়। সেগুলো যদি সঠিকভাবে পাশ করে তবেই সে রক্ত দিতে পারবে। আর একটা যেটা, রক্তদানের উপকারিতা আছে প্রচুর, যেমন ফ্যাটি লিভার কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, ওভারওয়েট কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, জিআই ক্যান্সার, এগুলোর প্রবণতা যারা রক্তদান করে তাদের ভেতরে অনেক কম। এর সঙ্গে যেটা, সেটা হচ্ছে একটা মানসিক প্রফুল্লতা, অনেকটা নতুন ব্লাড একসাথে তৈরি হয়, তার জন্য তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং শারীরিক একটা প্রফুল্লতা সে অনুভব করে। তো যারা দিচ্ছে এগুলো তো আছে, এর সঙ্গে আমরা 6টা ম্যান্ডেটরি টেস্ট করি, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, RPR, দ্যাট ইজ সিফিলিস এবং ম্যালেরিয়া। এই রোগে কেউ আক্রান্ত আছে কি না সেইটা জানা যায় এবং তার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারি জায়গা থেকে করানো হয়। তো যারা আসছে রক্ত দিতেই পারে, ছেলেরা বছরে 4 বার রক্ত দেবে 90 দিন অন্তর, মেয়েরা বছরে 3 বার রক্ত দেবে 120 দিন অন্তর। রক্তদানের মতো মহৎ দান কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে হয়তো IC ব্যাপারটা অনেক কম রয়েছে আমাদের, এই যে রক্তদান সম্পর্কে ব্যাপারগুলো, সেগুলো যদি আরও প্রপাগান্ডা করা যায় তবেই রক্তদানটা আরও ভালো জায়গায় যাবে।
1: নতুন যারা রক্তদাতা তাদের জন্য কি বলবেন?
0: 18 হলে এগিয়ে আসুন, চেক করুন, আপনি দিতে চাইলেই দিতে পারবেন, এরকম কোনো ঘটনা নেই। যদি আপনি ফিট থাকেন তাহলে রক্ত দিন, রক্তদানের উপকারিতা তো আছেই।
1: আমরা তো জানি রক্তদান মহদান, প্রতি বছর সুনিতার উদ্যোগে এখানে রক্তদান হয়, কিন্তু আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত যারা রক্তদান করতে তেমনভাবে উৎসাহী নন, নানাভাবে ভাবেন যে রক্তদান করলে হয়তো শরীরে ক্ষতি হয়। এ প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইব।
0: রক্তদানের অনেক উপকারিতা আছে, তার ভিতর প্রথম উপকারিতা হচ্ছে রক্তদান করলেই একটা একগুচ্ছ নতুন রক্তকণিকা তৈরি হয়, যেটা আমরা বের করে নিচ্ছি, তার ভিতরে ভ্যারাইটিস এজ গ্রুপের রক্তকণিকা আছে, কিন্তু যখন তৈরি হচ্ছে তখন একটা গ্রুপ অফ রক্তকণিকা তৈরি হয়, যেটা কিন্তু আমাদের শারীরিক, মানসিক এবং ফিজিক্যাল সব কিছুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রক্তদান করলে অনেকগুলো ডিজিজ সম্বন্ধে আমরা জানতে পারি যে সেগুলো দ্বারা সংক্রামিত হয়েছি কি না, যেমন হেপাটাইটিস আছে, এছাড়া ম্যালেরিয়া আছে, VDRL যেটা আমরা সিফিলিস, গনোরিয়ার ক্ষেত্রে যেটা, HIV-H1, HIV-1-2 এইগুলো আছে, এগুলো জানতে পারি। তৃতীয় যেটা, সেটা হচ্ছে রক্তদান করলে কতগুলো ক্যান্সারের প্রবণতা কমে যায়, যেমন আমাদের কোলোনিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এই ক্যান্সারের প্রবণতাগুলো কমে যায়। এছাড়া রক্তদান করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে। রক্তদান করলে সব থেকে বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে আরেকজন পেশেন্ট বাঁচে। রক্ত এমনই একটা জিনিস যেটা আমরা কারখানায় বা ওষুধের কোম্পানিতে তৈরি করতে পারি না, এটা মানুষের শরীর থেকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ বাঁচছে, যে রক্ত দিচ্ছে তার একটা বিরাট অবদান এটা। তো সেই বিষয়ে তাকিয়ে রক্তদান করা উচিত। 18 থেকে 60 বছর বয়স অবধি প্রত্যেকেই রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করতে পারে এবং সেটা আমাদের ডাক্তার দেখে ঠিক করে নেবে সে দেওয়ার উপযুক্ত কি না। সুতরাং আপনি ইচ্ছে করলেই দিতে পারবেন, এই রকম চিন্তাধারা না থাকাই ভালো। প্রত্যেকে আসবে, চেক করবে, যদি সঠিক হয়, দেওয়ার মতো উপযোগী হয়, তবেই আমরা তার থেকে রক্ত টানতে পারি।
1: আচ্ছা, থাইরয়েড রয়েছে, এরকম কোনো পেশেন্ট প্রতিদিন সে এলট্রক্সিন খায়, তারা পারবে রক্ত দিতে?
0: কম এলট্রক্সিন খায় যারা 50 বা তার নিচে, তাদের ক্ষেত্রে যদি তার 3 মাসের রিপোর্ট সঠিক থাকে এবং ওই একটা মেডিসিনই চলে, অন্যান্য কোনো আনুষঙ্গিক প্রতিবন্ধকতা না থাকে, তাহলে দিতে পারে।
1: সুগার, হার্ট এরকম পেশেন্ট?
0: সুগার পেশেন্ট যারা ইনসুলিন নেয় তারা কোনোদিনই রক্ত দিতে পারবে না, তবে যারা এমনি মেডিসিন খায় তাদের ক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি। তবে এই জিনিসটা আমরা মাঠে ঘাটে করতে ভয় পাই। তবে সুগারের সিঙ্গেল মেডিসিন চলে, গত 3 মাসে তার কোনো ওষুধ পাল্টায়নি, তার হার্টের কন্ডিশন ভালো, তার লিপিড প্রোফাইল বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলো ভালো, সেক্ষেত্রে আমরা অনেক সময় টানি।
1: হার্টের
0: অসুখ থাকলে দেওয়া উচিত না।
1: স্টেরয়েড খেয়েছে?
0: স্টেরয়েড খেলে দেওয়া যাবে না, এটা টেম্পোরারি ডেফার। স্টেরয়েড বন্ধ হলে আবার দিতে পারবে, অ্যান্টিবায়োটিক খেলে টেম্পোরারি ডেফার। আমি যদি আজকে একটা টিটেনাসের ভ্যাকসিন নিই, আমার একটা টেম্পোরারি ডেফার থাকবে কয়েকদিন। হ্যাঁ, যেমন ধরুন আমি কোনো লাইভ

0: ভ্যাকসিন নিই, লাইভ ভ্যাকসিন নিলে সেখানে 28 দিন আমি রক্ত দেব না। জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছি বা কুকুরে কামড়েছে এরকম কিছু, আমি 1 বছর রক্ত নেব না।
1: শুধু রক্তদান নয়, এ যেন সুনিতার উৎসব। প্রত্যেকটা উৎসবে উপহারে সুনিতা যেমন সমস্ত মানুষের পাশে থাকেন, তেমনি সুনিতার এই আয়োজনে বহু মানুষ এসেছেন বহু দিক থেকে, বহু জায়গা থেকে। তাঁরা এসে একত্রিত হয়েছেন এই আনন্দ অনুষ্ঠানে। আনন্দ অনুষ্ঠানই তো বটে, একটা মানুষের রক্ত যখন একটা মানুষকে বাঁচায়, সেই আনন্দের মতো আর অন্য কোনো আনন্দ সমকক্ষ হয়ে উঠতে পারে না।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে।

বৈশাখ ও জ্যৈষ্ঠের তাপ দাহের পর বর্ষা আসে ধরাধামে শান্ত শীতল করতে। আজকে প্রথম চিঠি লিখছেন স্বপন কুমার সাহা, লালগোলা, মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রকৃতি দগ্ধতা থেকে মুক্তি পেয়ে বর্ষার বাড়িধারায় সজীবতায় ভরে ওঠে। টানা বৃষ্টিতে পথঘাট জলধারায় পরিপূর্ণ হয়ে ওঠে। ভরা বর্ষার জলে পুকুরগুলিতে ছেলেরা সাঁতার কাটে আনন্দে। সারাদিন ঝিরঝির বৃষ্টিতে বাড়িতে বসে অলসতা আসে। বৃষ্টির আওয়াজ মনে প্রশান্তি আনে। বৃষ্টিতে বাহিরে বেরুতে না পেরে বাড়িতে সময় কাটাতে হয় বিভিন্ন উপায়ে। কবিরা বৃষ্টির দৃশ্য খুব উপভোগ করেন, খাতা কলম নিয়ে বর্ষার বর্ণনা লিখে ফেলেন। পথচারীরা রাস্তার জল কাদা ডিঙিয়ে প্রয়োজনে বাজারে বের হন। মাথায় জল নিবারণের জন্য বাহারি ছাতার দৃশ্য দেখা যায় অনেক পথিকেরই। ওদিকে ঝড়ো ঝড়ো বৃষ্টি হচ্ছে, এদিকে কেউ বর্ষা প্রেমী খিচুড়ি ভোগ লুডো খেলায় মেতে থাকেন, কেউ কেউ গানের আসর বসান। এসব ভোগ করা যায় একমাত্র বর্ষাকালে। ঝিরঝির বৃষ্টি যেমন মনোরম, অতিরিক্ত বৃষ্টি কিন্তু ঠিক ততটাই বিরক্তিকর। এভাবে চিঠি লিখেছেন স্বপন কুমার সাহা।

0: 10 লাখের লটারি জিতেছি আমি। ওয়াও,
1: পূর্ণ ছাড়ে
2: জাল অফিস থেকে সাবধান।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আপনার প্রিয় বর্ষা অনুভব, পরের চিঠি লিখছেন পিউপা ঘোষ, শুকডাল বুধবুধ, পূর্ব বর্ধমান থেকে।

গ্রীষ্মের কপাট বন্ধ করে যখন শীতল ধারায় বসুদার হৃদয় আঙ্গিনা ভেজাতে বর্ষা আসে, তখন কবি লেখেন, আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট শানুং বক্রক্রীড়া পরিণত গজপ্রেক্ষণ্যং দদর্শ। এক প্রিয়ের মনে পড়ে প্রিয়াকে, কখনো মেঘ, ঘন কালো মেঘ দেখে আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় মনে করেন প্রাণসখা ঘনশ্যামকে। ধুলো ধুয়ে যাওয়া নিবিড় নধুর সবুজ পাতারা পুলকিত, চাষির ক্ষেতে চাষের উৎসব, ফুলেরা জল পরি, পোকামাকড়ের বৃদ্ধি তাই খাদ্যের অভাব মিটে যাবে, বকেদের আনাগোনা চখাচখি আনুমনা বিজেদের নতুন প্রাণ, এই বর্ষা ধরণীর জীবন দান। কিন্তু শুধু জীবন নয়, তার ভাজে কত কালো ছায় অমানিশা, নদীর পাঁজর ভাঙে দুই কূলে যাদের বাস, পড়ে দীর্ঘশ্বাস, এই আসে বিপদ, ভিটেটুকু যাবে জমিটুকু খাবে ওই জলের সর্বনাশী, পথে চলা যায় না ফুটপাতে হাট বসে না, ফেরি করেও খাওয়া বন্ধ, শুধু জলের স্থলে আলোড়ন চলে বর্ষা রানীর ছন্দ, কত ঘরে ঘরে খাবারের পরে আরো কিছু মুখে স্বাদ, আবার কারো ঘরে

বুননের ধারে সেই পশুটির করুণ ডাক। বর্ষা যেমন ক্ষত মেরামত করতে পারে, ঠিক তেমনি ক্ষত দিয়েও যায়। তবু সে আসে, আর আসে বলেই হাসে সবুজের সমারোহ। লিখছেন পিউপা ঘোষ, শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়ার খবরে শুনছি গত 24 ঘন্টায় আবহাওয়া প্রধানত শুকনো থাকলেও আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগামী মঙ্গলবার। সারা মুর্শিদাবাদ জুড়ে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
1: যাব আজকের শেষ চিঠিতে। ঝাউডাঙ্গা গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন ভবানী শঙ্কর রায়। বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে ঋতুচক্রের গ্রীষ্মকাল। আকাশে বাতাসে যেন লেগে থাকে বারুদের গন্ধ। গ্রীষ্মের তাপপ্রবাহে খাল বিল মাঠ ঘাট সবুজ প্রান্তর রুক্ষ

কাঠ হয়ে যায়। একটু শীতলতার জন্য মানুষ প্রকৃতি জীবকুল আকাশের দিকে তাকিয়ে থাকে। অবশেষে গ্রীষ্মের পরে আষাঢ়ের শুরু, আসে বহু প্রতীক্ষিত সেই সুখ জাগানিয়া বর্ষা। আর সেই বর্ষার অনুভবে ফিরে যেতে হয় শৈশবের দিনগুলোতে। বর্ষার দিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ভিজে কাক হয়ে যাওয়া, মাঠে মাঠে বর্ষার জলের আগমনে খালবিল থেকে উঠে আসা ট্যাংরা পুঁটি কই চ্যাং জিওল মাছ ধরা, ঝিরঝির বাড়িধারা আর মাঠের নতুন জলে চাষিদের ধান রোপণ করার আনন্দ মরশুম এক অনন্য অনুভূতি। চাষি লাঙলের পিছে পিছে সাদা বক ফিঙে কত পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ধরে খেত পোকামাকড় কত কি, ওপাড়ার জেলেরা রাতে আলো জেলে ধরতেন কত মাছ। আহা কি আনন্দ, কি সুখ স্মৃতি! ঝাউডাঙ্গা গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে চিঠি লিখেছেন ভবানী শঙ্কর রায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের গানের পর আপনাদের জানাই আজকে যে শ্রোতা বন্ধুদের চিঠি পড়লাম তারা স্বপন কুমার শাহ লালগোলা মুর্শিদাবাদ থেকে, শুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন পিউপা ঘোষ, আর ভবানী শঙ্কর রায় লিখছেন ঝাউডাঙ্গা গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনাদের বন্ধু মুক্তি হক, নমস্কার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসম্যাপি গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমা সেটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসম্যাপি গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়,

সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ক্লো ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেলে মানতেছি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোস

0: এফেক্ট হতো, আমরা আজই বের করে ফেলবো গ্লোকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লোকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনি জীবনযাপন করুন। গ্লোকোমা থাকলে সেটা কোনো ব্যাপার নয়, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, ছ মাস ন মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লোকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লোকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, অনুগ্রহ করে অপেক্ষা করুন।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। US ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী।

0: প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি এমএসএমই দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that the contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা,

এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্বশক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্ল আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এ প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকের ডিএমকের সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকের সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকের 2 জন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাত্তাহি বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকর্ড

0: ফিউশন ক্যামেরা বা এফআরসির তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা এফআরসির তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেল সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন নাটক নেফা, সুন্দরী নেফা, রচনা ও প্রযোজনা বাসুদেব বসু। রাত ৯:৩০টায় কবিতার জন্য অংশগ্রহণে পৃথ্বী বসু, দীপান্বিতা সরকার এবং তন্ময় ভট্টাচার্য। রাত ১০টায় শুনবেন অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলনে সন্তুর, শিল্পী প্রভাত মুখোপাধ্যায়, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত ১১টায় গজল, শিল্পী সুস্মিতা গোস্বামী। রাত ১১:১০ আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, রাত ৮:১৫ কহকাশান, উপস্থাপনায় আফতাব আলম। রাত ৯:১৬ শুনবেন স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে পিয়ানো, শিল্পী অরুণাভ চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত ১১:১০ শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার।

0: করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
2: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই।
3: এখন শুনবেন খবর।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। গুদামে নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল ঘটনাস্থলে যাবেন খড়গপুর IIT সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের কন্যাকে অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ। 2025 সালের নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল সম্পূর্ণ বন্ধ থাকবে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেখানে যাবেন খড়গপুর IIT সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে আজ দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এদিকে আজ সকাল থেকেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলে। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে ছিল। খোলা হয়েছিল 10 সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
5: অপরাধ হয়েছে একটা, 15 জন মানুষের মৃত্যু হয়েছে, তদন্ত হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, এটা জানি। কে কোথায় কি বলছে, কে কোথায় কি করছে, আমি যা দেখছি তাই বলছি, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি।
4: হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে CID-কে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেফতার এবং 51 জনের বিরুদ্ধে FIR করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে।
6: আমি পরিবারকে বলে এসেছি যে FIR named all accused, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে CID অ্যারেস্ট করবে। অতএব এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। SP ছিলেন, IG ছিলেন, DIG ছিলেন, CID-র সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে, কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে, এবং যা যা পানিশমেন্টের প্রভিজন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে BNS-এ সেটা দেওয়া হবে।
4: নিহত বিজেপি কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কেরা। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর আগে আরও 11 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারি দাঁড়াল 23। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় শ্রী অধিকারী ধৃত 12 জনের নামের তালিকা প্রকাশ করে রাজ্য পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, আগের

0: সরকারের সময় অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে যে বিচার করা হতো এবং পুলিশের পদক্ষেপ ব্যাপকভাবে প্রভাবিত হতো তা বর্তমান সরকারের সময় হবে না। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে সংকল্পবদ্ধ বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
1: সব ধরা পড়ে গেছে একজন ছাড়া, পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কখনো অসুবিধা নেই, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই হোক।
0: রাজ্য সরকার রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আইটিআই কলেজগুলির আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে। এজন্য রাজ্য সরকার 51টি আইটিআই কলেজ বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালনা করবে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দিবস উপলক্ষে আজ কলকাতায় বণিক সংগঠন বেঙ্গল চেম্বার অফ কমার্সে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, অধিক বিনিয়োগের মাধ্যমে শিক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামোর দ্রুত উন্নতিতে জোর দিতেই এই সিদ্ধান্ত।
2: তো এই স্কিলিং ট্রেনিং এর কাজও আমরা যেমন নিজেরা করাচ্ছি, সরকার করাচ্ছে, একইভাবে পিএম সেতু বলে যে একটি প্রকল্প নতুন এসেছে, গত বাজেটে মাননীয় নির্মলাজি ঘোষণা করেছেন যে 1000 গভর্নমেন্ট আইটিআই কে আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে সেখানে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা কাস্টমাইজ স্কিলিং এর জন্য আমরা নিয়েছি। তাতে পশ্চিমবঙ্গ সরকারের 51টি এমন গভর্নমেন্ট আইটিআই কে আমরা ইন্ডাস্ট্রিকে দিয়ে দিতে চাইছি ফর 5 ইয়ার্স। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার মিলে
0: স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে আজ সারা দেশের সঙ্গে এরাজ্যে উদযাপিত হচ্ছে বিশ্ব অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ বা MSME দিবস। আজ এই উপলক্ষে কলকাতায় বণিক সভা, মার্চেন্ট চেম্বার অফ কমার্স, উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, রাজ্যে বন্ধ হয়ে থাকা 8000 ক্ষুদ্র কলকারখানা নতুন করে খোলাই নতুন সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। ক্রীড়া ও যুবমন্ত্রী ইন্দ্রনীল খা আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় সরব হয়েছেন। শিলিগুড়ি ও দার্জিলিং সফরে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আগের সরকার বাংলার উন্নয়নকল্পে একাধিক প্রতিশ্রুতি দিলেও কোনোটাই বাস্তবায়িত করেনি। তিনি বলেন, রাজ্যে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে বাজেটে জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। রাজ্যে পালাবদলের পর 21 জুলাইকে সামনে রেখেই কংগ্রেস এবার বড় আকারে পালন করবে শহীদ দিবস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়ে বলেন, 21 জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ, সুরক্ষা মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেস অঙ্গীকার ব্যক্ত করবে। সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে সত্য জানার অধিকার নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত ফাইল জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হবে। এদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই 21 জুলাই সভা করতে চেয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতা পুলিশকে একটি চিঠি দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করল ICAR কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান সিবা। সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক কৃষক সভায় আজ ইলিশ মাছের কৃত্রিম প্রজননের জন্য অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম RAS এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় 160 মিলিমিটারের বেশি এবং দার্জিলিংয়ের সেবকে 123 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে গতকাল কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

0: Also be live streamed on the YouTube channels of AIR News, DD News, the PMO and the Ministry of Information and Broadcasting. Akashvani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. The Defence Ministry today said that certain posts circulating on social media platforms have sought to misrepresent the Defence Minister Rajnath Singh's address delivered on the floor of Parliament on 28th July last year. The Ministry said that these posts have selectively quoted an isolated portion of the speech to falsely imply that Mr. Singh claimed that no Indian soldier lost his life during Operation Sindoor. In the FIFA World Cup, Panama will take on England in Group L match at East Rutherford in US tonight. In another Group E fixture, Croatia will face Ghana at Philadelphia in US. Both matches are scheduled to begin at 2:30 a.m. Indian Standard Time. Earlier, Egypt reached the knockout stage of the FIFA World Cup for the first time after a 1-1 draw with Iran in their final Group G match. In another Group G match, Belgium defeated New Zealand 5-1 to finish at the top of the group. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে। একই সঙ্গে অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে।
2: এখনকার নিবেদন প্রমথনাথ ঋষির কাহিনী অবলম্বনে মনোজ মিত্রের বেতার নাটক চোখে আঙুল দাদা। সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে, প্রযোজনা জগন্নাথ বসু। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। অনিবার্য কারণে আজকের নাট্যানুষ্ঠান বাতিল করা হচ্ছে। এইমাত্র একটি আকস্মিক মৃত্যু সংবাদ আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। আজ সন্ধে 6টায় আজকের নাটকে যিনি নায়ক, স্ত্রী চোখে আঙুল দাদা সামান্য ঝিনঝিনি রোগে আক্রান্ত হয়ে সজ্ঞানে ইহলোক ত্যাগ করেছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে অভিনয় বন্ধ। শ্রোতাদের কাছে আমরা মার্জনা চাইছি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
3: আকাশবাণী কলকাতা, নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে এখন শুনতে পাবেন একটি রানিং কমেন্ট্রি। পরলোকগত চোখে আঙুল দাদার স্বর্গলাভের ওপর এই ধারা বিবরণী প্রচার করা হচ্ছে। ওভার টু।

0: প্রভু প্রভু
1: কে চিত্রগুপ্ত
0: প্রভু কাতলা মাছের মতন হাসি কাটছে কেন? হলোটাকে
2: ফাঁকে খানিক আগে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে, লোকটা সজ্ঞ সজ্ঞ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। ধরুন স্বর্গ না নরক কোথায় যে বেটাকে পাঠাই?
0: তার কর্মাকর্ম স্থির করে দেবে স্বর্গ না নরক কোথায় যাবে। কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা রয়েছে।
2: ফাঁকে

0: খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না।
1: সে কি ফবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মায়ের নেশাটি সবই তো তোমার খাতায় লেখা থাকার কথা চিত্রগুপ্ত।
0: আগে সবারই আছে আর সকলের আছে, ধরুন শুধু এই একটা
1: একটা লোকই বা বাদ পড়বে কেন? সে কি জগৎ ছাড়া কাজকর্ম না পোষায় ছেড়ে দাও? প্রেম প্রেম একটু যে বিশ্রাম নেব অমনি কানের গোড়া সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না?
0: কি করে রাখবো, সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম চোখে আঙুল দাদা।
1: কি নাম?
0: চোখে আঙুল দাদা, বাপের কালে শুনেছেন?
1: চোখে আঙুল দাদা বলো কি চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া?
0: মা বাপ কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠত, দিয়েছে ওর দেশবাসী, ধরুন পশ্চিমবঙ্গ এস্টেটের জনসাধারণ, বোধ হয় টাইটেল।
1: মহাকালে কত টাইটেল ঘাঁটলাম, এমন বিটকেল তো একটাও শুনিনি। চোখে আঙুল দাদা, ও মানে কি চিত্রগুপ্ত?
0: কে জানে, ও তো বলছে প্যাঁড়দার। হ্যাঁ, মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে, ধরুন পরনের ঢলা প্যান্টালুন আর রং ছকা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বটের ঝুড়ির মতো চুল, ছাগুলের দাড়ি আর রুটি শাঁকা চাঁচুর মতো, দু চোখে দুখানা বেগনি রঙের কাঁচ, আর ধরুন সর্বদাই দাঁতে চুরুট কামড়ে আছে, খালি আঁতলেমি করে বেড়া। আগে হ্যাঁ, যত আঁতেলের আমদানি হয়েছে।
1: কি তেল?
0: হ্যাঁ তেল।
1: চিত্রগুপ্ত কোথেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো বলতো?
0: আমি কোথায় জোগাড় করছি, ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসছে। ধরুন নাগারে চেল্লাচ্ছে, আমি স্বর্গ দেখবো, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল।
1: চোয়াল?
0: হ্যাঁ ধরেছেন ঠিক প্রভু, যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে।
1: কই কই সে কই চিত্রগুপ্ত, এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছে করছে চিত্রগুপ্ত। অহ বুদ্ধি কিনা চোয়ালে, কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজি দিয়েছিলাম।
0: কিছু লোক সেটা চোয়ালে নামিয়ে এনেছে। আগে হ্যাঁ, এমনিতে রোগা প্যাংলা, ধরুন সভ্য শরীরে মুখ ছাড়া কিচ্ছু নেই, সারাক্ষণ খালি মুখ বাজি, চোয়াল চলছে আর ঝুর ঝুর করে জ্ঞান গর্ভ বাকি ফুল ঝুড়ির মতো ঝরে পড়ছে।
2: এই শোনো, এই ননসেন্স শোনো,
0: প্রভু এই সেই মাল
2: অসভ্য পাজি আমাকে বসিয়ে রেখে গুলদানি করছে। ননসেন্স, আমার স্বর্গের দরজা খুলবে কে?
0: স্বর্গ? স্বর্গ তোমার রেলের কামরা, টিকিট থাক আর না থাক লাফিয়ে চড়ে বসলাম, স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি। ব্যাটার WT, ভগবান বিধাতাকে পেন নাম করবে কে?
2: বিধাতা? হু ইজ বিধাতা? এম আই স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড অফ লর্ডস? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি?
1: এসো এসো বাবা চোখে আমল দাদা, আমার কাছে এসো, তোমার কথা শোনা অব্দি চাতকের মতো হয়ে আছি বাবা, স্বর্গে যাবে না?
2: শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানেই থাকবো।
1: ভেবে রেখেছ? বাবা বাবা বাবা, কাজ কমিয়ে দিয়েছো বাবা। তা বাবা চোখে আমল দাদা, বড় কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত টাইটেলটি বাগালে কি করে, কোন মহাকর্মে ধরাধামে এমন টাইটেল পেয়েছো গো?
2: কর্ম? কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুল ধরিয়ে দেওয়া।
1: বহুব্রীহি বহুব্রীহি, ওহে চিত্রগুপ্ত এ তো দেখছি বহুব্রীহি সমাস। অহ অহ, কর্মের কথা শোনায় অফিস কাচারি চুরি জচ্চুরি কোনোদিন শুনিনি, পরের ভুল ধরানোটা কারোর কর্ম। আমার পাশটিতে বসতো বাবা। কি তেল? আতেল আতেল, আমাদের আবার হয়েছে কি, তোমার রেকর্ডপত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে, সব ভালো করে না জেনে তো স্বর্গের দরজা খোলা যাবে না। তা বলে যা বলে ঝটপট লিখে নাও হে চিত্রগুপ্ত, বলো ভোরবেলা উঠে কি করতে বাবা আতেল?
2: ভোর? ভোর কি বলো তো, কেমন দেখতে ভোর? কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা?
0: আতেল, একদিন জগতে থেকে এলে প্রভুর অত বড় সূর্যিটা রোজ উঠছে, কোনোদিন সূর্যোদয় দেখনি?
2: আমরা চোখে আঙুল দাদারা বেলা দশটার আগে কখনো বিছানা ছাড়ি না, ছাড়লেই নিজেদের কিরকম হতাশ লাগে বিধাতা।
1: তা বেলা দশটায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা?
2: প্রথমে প্রথমে চা খেতুম, ডিমের পোঁচ খেতুম
0: খেতুম,
2: আবার চা খেতুম খেতুম, হালুয়া খেতুম আবার চা খেতুম, চুরুট ধরাতুম আবার চা খেতুম
0: খেতুম খেতুম, কতবার খেতুম করতে থাকি।
2: কেন নানসেন্স, ধরতুম?
0: কি ধরতে?
2: ভুল ধরতুম, খুঁত ধরতুম।
1: কার খুঁত?
2: আমার মায়ের। বলতুম ও হ্যাঁ বৃদ্ধা শোনো, কি ননসেন্স এর মতো চা করো তোমরা, চা হয়েছে এটা, চা চা চা, চা বানাতে শেখোনি? এদেশের কেউ কি কখনো চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল।
0: বাবা সোনার ছেলে, সকাল থেকে খেতে খুঁটে বুড়ি এক রাস রেঁধে আনলো আর বেলা

0: কাজটা সহ্য ছেড়ে সর্বস্ব সেঁটে পুঁটে খেয়ে গেল তার খোঁজ ধরতে উত্তম প্যাঁচাটি।
1: শাঁখ বাজাও চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের শাঁখ বাজাতে বলো। কে এসেছে গো মর্ত থেকে মহাকর্মী? ইনি ভুল ধরিয়ে এসেছেন, আমরা ফুল বিছিয়ে বাবাকে সঙ্গে তুলব।
2: এই ননসেন্স ভেঙাচ্ছ কেন?
1: তা বাবা চোখে আমল দাদা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে?
2: তারপর চুরির ধরাত,
0: বেশ
2: টানতুম,
1: বেশ
2: আবার টানতুম,
0: কলা পোড়া টানতে টানতে যে ফুঁকে গেল।
2: ননসেন্স, আর একটা ধরাতুম,
0: গুষ্টির পিণ্ডি, এক কথা কতবার লিখবো, চুরুর ছাড়া আর কি ধরাতে?
2: কেন ননসেন্স, পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুব ধরতুম। এই শোনো, এই ননসেন্স, আও আও ইধর আও, ইধর আও। ক্যা হুয়া? ঝাড়ু হুয়া? ইসকো ঝাড়ু বলতে হয়? ঝাড়ু দিনা নেই শিখা তুম লোক, ফাঁকি বার দেশ কো ডুবাতা হয় বুড়বক কাহা কা।
1: তা বাবা তুমি আপিস যেতে কখন?
2: আপিস? কোন সংকীর্ণ আপিসের চার দেয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। মেডিকেল লিভ নিয়ে ভজার রেস্তোরাঁয় বসতুম।
1: বাবা বাবা বাবা বাবা,
2: ফরেন পলিসির খুদ বার করতুম।
0: প্রভু, ফরেন পলিসিও চেঁদা বার করেছে, তাও লিখবো?
2: লেখো, শুধু বার করেই থামিনি ননসেন্স চিত্রগুপ্ত, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, ভজার টেবিলগুলো চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো চা আর কয়েকটা চুরুট ফরেন পলিসিটাকে টেবিলের ওপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি।
0: অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত, বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও।
2: আনো আনো শরবত, শুনলে তুমি বমকে যাবে বিধাতা, আরো বমকে যাবে। খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুঁত বার করেছি।
1: অহো অহো, একে একে চিত, একে প্যারদার না কাশির দানাদার।

0: বিউটিফুল। হ্যাঁ, তারপর যা বলছিলাম, কলকাতায় যখন কাচ্চি মাটি দেখবি আয় প্রকল্প শুরু হলো, পথের জল তাড়াবার জন্য রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো, সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য আমি এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলুম, কিছু কিছু অঞ্চলে মাটি কাটা তো বন্ধই হয়ে গেল।
1: বেশ হলো, পাইপ বসিয়ে পথে জল সারাচ্ছিল, দিলে কাজ পণ্ড করে পথে জল বাঁধি।
0: নন সেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাধা দেখে আমি চুপ করে রইলাম?
1: নো,
0: আমি তখন তীব্র ভাষায় গর্জন করলাম, দেশটা কি নন সেন্স, একটু মাটি খুঁড়ে পাইপটাও বসাতে পারে না?
1: ও বাবা, উল্টো গাইলে, শাঁকের করা, পাইপ বসাতে গেলেও বসাতে দেবে না, না বসালেও ছেড়ে কথা কইবে না। ব্যাটাকে শরবত কেন খাওয়ালেন প্রভু?
2: বাবার কাছে কারোর রোগকে নেই চিত্রগুপ্ত।
1: বেড়ে ওস্তাদ, তুমি কি করেছো? এক মুঠো ধান কি গম ফলিয়েছ? হ্যাঁ, নিজের নর্দমায় কোনোদিন অসুস্থ টসুস্থ ঢেলেছ? দান ধ্যান পুণ্যটনি আছে কিছু? ভিকিরি টিকিরির হাতে দু পাঁচ পয়সা ছেড়েছ? সমানে চোয়াল চলছে স্পুটনিকের মতো।
0: স্পুটনিক? আচ্ছা বিধাতা, আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক, এই দুটোকে লক্ষ্য করেছ? দেখেছ আমাদের আর্যভট্ট মাত্র দু মাইল পথ গিয়ে কিরকম কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিক শৌ শৌ করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে।
1: কামাই নেই প্রভু,
0: আর্যভট্ট তৈরি করার সময় কি ওদের একটুকু খেয়াল হলো না? সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন, কোন বিজ্ঞানী কি বলেছিলেন আমার ঠিক মনে পড়ছে না।
2: না না, খোকা আমার খুব লেখাপড়া করে এসেছি গো।
0: লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা।
2: কেন কেন?
0: কি পড়ব, এ পর্যন্ত জগতে যা লেখা রয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো,
2: বই বলো, তুমি কি বলো?
0: বাউন্ডেড ইগনোরেন্স। তোমার খাতায় লিখে নাও, সুশোভন ছাপায় মুদ্রণে ঢাকা ওগুলো বই নয়, বিশুদ্ধ নিরক্ষরতা। এত কাগজ কলম ওরা নষ্ট করলো।
1: নিজের কথা বলিস কেছ?
0: ফাহুম, কার জন্য লিখবো, কে আমাকে বুঝবে? সব তো নিরক্ষর, নন সেন্স। চলো আমাকে

0: স্বর্গের সিঁড়িটা দেখিয়ে দেবে।
1: একটু বাবা একটু সবর করো। তা বাবা, নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগে না? তোমার দেশে কি ভালো কিছুই হচ্ছে না? কেউ কিছু করছে না, কোনো সুকাজ? ধরো পথঘাটের একটু উন্নতি, কি গায়ের গরিবদের একটু সুবিধে, কি ধরো নদীর ওপর একখানা সেতু।
0: সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? তুমি কি মনে করো সেটা শেষ হবে?
1: হবে না।
0: নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। বাই বাই। ঠিক কোনখানটায় সেতুটা তৈরি হচ্ছে বলো তো বিধাতা?
2: সে কি সব জানো, হবে না তাও জানো। একদিন কলকাতায় চলে এলে পুলটা যে কোথায় হচ্ছে জায়গাটাই চেনো না।
1: একে একে চিতু, একে চোখে আমল দাদা না চোখে আমল জ্যাঠা? বিয়েটা হয়েছিল?
0: বিয়ে? কাকে বিয়ে করব?
2: ছেলে যখন একটা মেয়েকে করলে পারতে।
0: মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা?
1: কোথায় রাখবো একে, কোন সঙ্গে তুলবো? ওহে চিত্রগুপ্ত, মেয়ে কাকে বলে?
0: কলকাতার পথে পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো বিধাতা?
1: তুমি কি বলো বাবা?
0: লালিপপ, বিশুদ্ধ লালিপপ, শাড়ি আর গয়নার মোড়কে রং চঙা লালিপপ, দেখলে আমার এমন হতাশ লাগে বিধাতা।
2: রামপাক্কা ঝুনো কোথাকার, ভগবান অন্তত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছেন, ধরো নারী, তাকেও নিন্দে করছে?
0: ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, এই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে
1: হয়নি?
0: ওই বিশ্ব সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো?
2: সব কথা হাসবে না।
0: ট্র্যাশ ট্র্যাশ, ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে?
2: আসপত্তা, ভগবানেরও খুব ধরছে।
0: আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিশ্বটার গায়ে অসংখ্য ভ্রান্তির জীর্ণ নামাবলি।
1: ওই চিত্রগুপ্ত, সত্যি নাকি? আমি কি ঠিক মতন সৃষ্টি করতে পারিনি?
2: কে বললে পারেননি?
1: ওই যে ও বলছে।
2: ও বললেই হয়ে গেল, আপনি চেপে বসুন তো।
0: ওল্ড গড, কিচ্ছু হয়নি। সৃষ্টির আগে যদি তুমি আমার সঙ্গে একটু কনসাল্ট করতে, আমার একটা কুৎসিত বিশ্বের জন্ম হতো না।
1: সত্যি নাকি চিত্রগুপ্ত? কুৎসিত?
2: ওর কথায় আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, ধরুন এমন গ্রহ তারকা সাগর পাহাড়ে ঘেরা পৃথিবী।
0: কিন্তু জোনাকি?
1: জোনাকি?
0: জোনাকি? জোনাকিটা কি ঠিক মতো হয়েছে, যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে?
2: কি করে হাইনি ছিলি?
0: টিপ টিপ জ্বলছে, নিপছে জোনাকি, জ্বলছে যদি নিপছে কেন? এটা তো গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যা কি সহজ সমাধান হয়ে যেত।
1: হ্যাঁ হ্যাঁ চিত্রগুপ্ত, জোনাকিটা বোধহয় ঠিক মতো গড়তে পারেনি।
2: পেরেছেন, যা করেছেন ঠিক করেছেন, আপনার ভুল হতেই পারে না।
0: স্রষ্টা হিসেবে ইউ গড, ইউ থার্ড গ্রেড গড, তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর।
1: চিত্রগুপ্ত, আমার বুকের ভেতরটা ধড়ফড় করছে।
2: না না প্রভু প্রভু,
1: কি গড়তে কি গড়েছি চিত্রগুপ্ত?
2: শিব গড়তে বানরই গড়েছেন।
1: বাবা বাবা চোখে আমার দাদা, একটা শুধু একটা জিনিস তুমি বলো, আমার অমন অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই? বাবা এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটার প্রশংসা শুনবে আর স্বর্গের দরজা খুলে দেবে। বলো বাবা, আমি কি কিছুই ভালো করিনি?
0: ট্র্যাশ ট্র্যাশ, বুড়ো ভাম, রিটায়ার করনি কেন? গো টু হেল।
1: চিত্রগুপ্ত, আমি সব ভুল করে বসে আছি।
2: ভগবান অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙুল ধরো তাকেও টরিয়ে দিলে।
3: ভাই ভগবান ওকে চিনতে পারছেন না?
4: না সখি, ও ভগবানের।
3: কিন্তু দেখছো না ভাই, ভগবান ওর কথায় তুলে দিয়েছেন।
4: না সখি, ভগবান ছল ধরেছেন, উনি যে ছলনাময়।

0: মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। দুরারোগ্য ব্যাধি করেনি, অকারণ নিন্দামুন্দয় দক্ষ। বুঝতে পাচ্ছি, এর এই খর জিহ্বার তাড়নায় পৃথিবীর মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য আশ্চর্য এইসব মানুষ, যে পৃথিবী ওদের লালন করে পালন করে অকৃতজ্ঞরা তার একটিও গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে।
1: আমি জানতে চাই আর কতক্ষণ আমায় স্বর্গের দরজায় বসিয়ে রাখা হবে? কোথায় স্বর্গের কফি হাউস? আমি ডিম খাবো, আমি ডিমের পাউচ খাবো। তোমাদের এখানে বাস্টার আছে কি বিধাতা? রাবিশ, এত বড় স্বর্গে একটা বার নেই, আবাসযোগ্য। একটু মদ্যপান না করলে আমি পদ্য লিখতে পারি না, ব্যবস্থা হবে?
0: হচ্ছে, চিত্রগুপ্ত একটা রামদা নিয়ে এসো তো।
1: বাই দা বাই, আজ কথায় উর্বশীর ডান্স, উর্বশীর বয়স কত হলো?
0: আর একটা করাতি।
1: তোমাদের নাচে মেয়েরা কোথায় গেল? রাবিশ, ওটা একটা নাচ হলো?
0: কয়েক ঝুড়ি মাটি, পেরেক আর হাতুড়ি, যাও যাও।
1: এই বিধাতা দা, ওকে ওসব তুমি কি আনতে বলছো?
0: মাল মশলা।
1: কিসের?
0: বলছি বাবার চোখে আঙুল, আমাদের গোলমালটা হয়েছে কি, তোমার মতন দেবকান্তি পুরুষকে কে অভ্যর্থনা করবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, একটা উপযুক্ত চেয়ার খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম, মাল মশলা, মাটি, করাতি এসব দিচ্ছি, তুমি যদি একটা উপযুক্ত মানুষ গড়ে নিতে পারো।
1: সে কি, আমাকে এখন মানুষ গড়তে হবে?
0: পারবে পারবে বাবা, জগতের এত লোকের সৃজনের খুঁত ধরিয়ে এলে তুমি কি একটা নিখুঁত মানুষ গড়তে পারবে না? ঠিক পারবে, বসে যাও। বাবা চোখে আঙুল, দাদা আমার চোখে আঙুল দিয়ে তুমি তো অনেককে অনেক ভুল ধরলে, এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো, তুমি কোন শ্রেণীর কারিগর?
2: প্রভু
0: এনেছ, দাও দাও, ওকে দাও। বাবা যদি দেখাতে পারো সর্বাঙ্গ সুন্দর, তোমার সব বাসনা পূর্ণ করব। চাই কি আমরা দুই ওল ফেলা, আমি আর চিত্রগুপ্ত স্বর্গটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাব।
1: অল রাইট অল রাইট, এক্ষুনি তোমার পারফেক্ট হিউম্যান বিং গড়ে দেখাচ্ছি। তোমার মানুষ করায় কত ফাঁকি ছেনি এনেছো, পাতালি কই গড, একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো তো।
3: মানুষ গড়তে ঢোল লাগবে?
1: লাগবে, নানসেন্স, পেটটা আমি একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো একগাদে কিডনি লিভার ঢুকিয়ে গুদম ঘর বানাতে চাই না। কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি দেয়, আর আমার চোয়া ঢেকুর ওঠে। হাঁটাও কিডনি,
3: ফটফট না করে হাত লাগাও, এই যে ঢোল
1: দেখো, দেখি শেখো মানুষ কি করে গড়তে হয়।

0: প্রভু, আপনি এখনো কি করে সইছে?
1: আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত,
0: বিশ্বলিঙ্গটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না?
1: শাস্তি তো আমি কাউকে দিই না চিত্রগুপ্ত, যে যার নিজের অপকর্মে শাস্তি পায় ও তাই পাবে।
0: আর কখনো পাবে?
1: শিগগির পাবে, উহাকে রুখিবে যে গোকুলে বাড়ি থেকে। হয়ে গেছে
2: তবে একটা মানুষ তো লুক লুক হাউ বিউটিফুল ইউ নন্সেন্স চিত্রগুপ্ত, কেমন লাগছে? পছন্দ হচ্ছে?
3: কত বড় গোড়ালি থেকে গলা অব্দি পেট।
2: এই এই নন্সেন্স, পেট বাজাচ্ছ কেন? জানো ফেটে যেতে পারে, কাঁচা রয়েছে না?
3: বাবা বাবা বাবা, বড় সুন্দর তোমার হাত তো বাবা, চোখে আমল। এবার তোমার এই মানব পুত্তলিতে আমি প্রাণদান করি।
2: কারো কারো প্রাণটুকু দাও, প্রাণং দেহি ঔচক ও দরাক, জীবনের প্রথম সৃষ্টি আমার, আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমাকে পিতা বলে ডাকবে, ও আমাকে শ্রদ্ধা করবে।

0: 的人
1: 饼干饼干抢了你们饼干阿妈的哈斯的这个爸爸先生他都给了不得哪一公路里傻了哎怎么吵帮个孙子的老母呢
2: 哎দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া নাই কুন্ডলটা করাকশন করে দিচ্ছি কয় চিত্র বেলচাটা দাও ওকে আবার খিটখিট পাচ্ছিস কেন
1: করবো না নাকের ফুটোটা একটু বড় করতে পারো
2: সরি নাকের ছেঁদা কই এই নানসেন্স দাঁড়িয়ে কি করছো হ্যাঁ করাকতে দাও ছেঁদা কই এই ওকে এই ঘুরছিস কেন ঘুরছিস কেন
1: কোমরে ডিসির ফ্যানের বল বিয়ারিং দিয়েছে দিয়ে বলে কিনা ঘুরছিস কেন হ্যাঁ শালা আমার হাত পা কোমর কিচ্ছু ঠিক রাখেনি শালা আমাকে পিসের করে ঘোরে বলে আমি করছি তা
2: ওকে এই আমন করে হাত বাড়াচ্ছিস কেন
1: দেবি
2: দেবি
3: দেখতে পাচ্ছ বৎস লোকের কাজে ভুল ধরা কত সোজা আর নিজের কাজ করার কত জ্বালা
4: ভগবানের মার দুনিয়ার বার
3: আগে ওর হাত থেকে রেহাই পাও তবে তো সবকে যাবে
5: দাদা

আকাশবাণী কলকাতা, যান্ত্রিক গোলযোগে ধারা বিবরণী প্রচার সম্ভব হচ্ছে না। যে মুহূর্তে স্বর্গের সঙ্গে কানেকশন ফিরে পাব, আবার শ্রী চোখে আঙুল দাদার স্বর্গারোহণের লেটেস্ট সংবাদ দেব। ততক্ষণ যন্ত্রসঙ্গীত শুনুন।

0: এতক্ষণ প্রমথনাথ বিশির কাহিনী অবলম্বনে মনোজ মিত্রের বেতার নাটক চোখে আঙুল দাদা নাটকটির অভিনয় শুনছিলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বিধাতা গৌরসী, চিত্রগুপ্ত ভানু বন্দ্যোপাধ্যায়, চোখে আঙুল দাদা চিন্ময় রায়, চোখে আঙুলের সৃষ্ট মানব অমূল্য সান্যাল। দুই সখীর গানে কণ্ঠদান করেছেন রুমা গুহঠাকুরতা ও হৈমন্তী শুক্লা। আবহ সঙ্গীতের সহযোগী শিল্পীরা অমর লাহা, অমিয় মণ্ডল, নালু মিত্র, শোভেন দে, ডলি চন্দ্র, সমীর শীল, সমীর খাসনবিশ, দিলীপ রায়। শব্দ সংযোজনা সমরেশ ঘোষ, সঙ্গীত পরিচালনা অলোকনাথ দে। নাটকটি প্রযোজনা করলেন জগন্নাথ বসু।
1: চোখে আঙুল দাদা নাটকটি পরিবেশিত হল আকাশবাণী কলকাতার সৌজন্যে। অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ। এখন আধুনিক গান, আজ রাগ প্রধান আধুনিক গান, প্রথম শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

0: হচ্ছে বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি।
1: সকল শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শ্রুতি অনুষ্ঠান। আজ স্বরচিত কবিতা পাঠ শুনব। প্রথমে স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন কবি রাজন গঙ্গোপাধ্যায়।
2: আমার প্রথম কবিতা তারাদের পথ। জানি তুমি ছায়া ঘন তারাদের পথ চিনিয়েছ, জানি তুমি আমার সকল নিয়ে বসে আছো, কিন্তু যে সর্বনাশ আগুন ছুঁয়ে জ্বলছে দু চোখে, তাকে কোন বৃষ্টি অমল ঝরে যাওয়া আনন্দ শেখালে? শেখালে পাখিদেরও ঘরে ফেরা গল্প গাছা আছে, আছে কাঁঠাল পাতার নিচে ঘরে তার সৃজন প্রণালী। কিন্তু আমি গৃহী নই, দেয়াল বিজ্ঞান পড়িনি কখনো, আমাকে টেনেছে নেশা নীল দারুণ প্রবাহ, টেনেছে কৃষি কর্ষিত মাঠ, টেনেছ তুমি তোমার ছায়ায়, তাই বৃক্ষ সাজালাম, বৃষ্টিও এলো স্পর্শের মতো, ঝরে পড়ল জল পত্র পদমূলে, তোমাকে সাজাব বলে আমি তা কোঁচড়ে রাখলাম, যা আমি ধারণ করেছি ধর্মে আমার, সেই কৃষিকাজ পশুপালন যৌথ খামার। কবিতার নাম সন্ধেবেলার কথা। বৃষ্টিস্নাত মেয়েটির নাম সন্ধেবেলা। প্রতিদিন সাইকেল চেপে আমার পাড়া দিয়ে যায়, আমি বারান্দায় দাঁড়িয়ে দেখি একটি বিদ্যুৎ শিখা, আর সামনের বাড়ির বাগানে মাধবীলতা ফুলে ওঠে আলোড়ন, সেই কম্পনের দু একটি ঢেউ ওঠে মোড়ের আড্ডায়। আমার তো হৃৎপিণ্ড নেই, আমি শূন্যবেলার নামতায় মন্দি, শুনেছি মেয়েটির কেউ নেই এবং কবিতা লেখে, জোনাকির মতো শব্দ তার আলো এসে পড়ে পাতায়, শুনেছি সে ভবঘুরেও বটে, কাঁধে ঝোলা নিয়ে মিটিংয়ে মিছিলে যায়, স্লোগানও দিতে সে পারে, তাকে এক মগ্ন তারা, তাকে এক খ্যাপা চাঁদ ফলো করে। পরবর্তী কবিতা জাদুকর ও মেয়েটি। একদিন জাদুকর খুলে ফেলল টুপি, টুপির ভেতর থেকে খরগোশ লাফাতে লাফাতে অরণ্যে, তখন ভোর গাঢ় হয়ে স্পর্শ বিছিয়েছে ফুলকপি পাতায়, অদূরে একটি তালগাছ নির্বাক মুখোমুখি জলের, বিশ্বস্ত নদীটি বন্ধুর মতন বয়ে চলেছে। জাদুকরের চোখ সহসা ভরে উঠল জলে, জলে হলুদ ফুলের ক্ষেত ছায়া ভাসে কার, ক্রমশ স্মৃতি ভারাতুর হয়ে উঠল সে, এখানেই মেয়েটিকে আড়াআড়ি কেটে জোড়া দিতে গিয়ে বুঝেছিল মেয়েটি তাকে জাদু করে ভ্যানিশ হয়ে গেছে। পরের কবিতা বাতাসের বারান্দায়। বাতাসের বারান্দায় এলিয়েছে রৌদ্র তার অনুভবী কিরণ, কোথাও কি দোলাচ্ছে কেউ হিম শুভ্র সফলতার কেশ, আমিও রয়েছি বেশ এই সব বাতুলতার প্রশ্নগুলি নিয়ে, তোমার চোখের কোলে ভাঙা বিদ্যুতের রেখা জায়মান, কতটা কম্পন নিতে পারে মন এই অবেলায়, জানালার সোনা ঝরা দৃশ্যগুলি এখন ধূসর, ছায়া ধরে ধরে হেঁটে একোন সাজানো বিভ্রম, তোমার পুঁথিমালা নাকছাবি বাতাসে দোলায়, যা কিছু কাঁপে আলো আলো আর জল দিয়ে ধোয়া, হাতের গোপন নখ প্রয়োগের কৌশলে চেনা ক্ষত, ছিঁড়ে যাওয়া দাগ ফ্রক পরা বিকেল নামালো, কিভাবে পালাবো মাঠ নিরন্তর আশা আর যাওয়া।

0: শুনতে কেহ
1: ঝড় নাকে বারান্দায় দেখেছি রৌদ্রের ফুঁয়ে তারাবাতি জীবন রেখেছি। পরের কবিতা ঘাটের রূপকথা। নদীর জলের কাছে ঘুমনো গাছের ডাল, আমাদের পায়রা বাড়ি স্রোতের টান, ভাবছি আলসেমি ছন্ন দিনের শেষে এমনও গল্প গাথা জমানো টিপ্পি ছিল। এসবই ফেলে আসা বাতাবি খেলার মাঠ, কিশোরী পিঠের কাছে আঙুর গাছ, আমাকে নাও তুমি ঘাটের রূপকথা, পায়ের তলা থেকে উধাও দেশ, পুরীর চোখের জলে জাহাজ ভেপুর সুর, বিনয় মজুমদার আসবে না। তাই যে তাকিয়ে আছে ফেরার চাকার ধুলো, আঙুলে লেগে তার হারমোনিয়াম। পরবর্তী কবিতা একদিন যদি। একদিন দেখা হবে সোনালি আলোর টেবিল, কালো কফির কাপে, একদিন হৃদয়ের অতলান্ত কালো কফি থেকে উঠে আসা ছোট ছোট দু একটি চিনি দানা, খুব মোলায়ম চামচে গুলে সন্ধ্যা নামবে। জানি না সমাহিত কেউ এ দৃশ্যে আরও মুহ্যমান, ঠোঁটে আসা বাক্যটি ঢোক গিলে নেবে, তবু এই দূরত্বটুকু যেন লেগে থাকা সন্ধ্যা তারা হয়ে ফুটেছিল কর্ণিকার মণিতে। আচমকা এ সমস্ত প্রেক্ষাপট সহ যদি একবার দেখা হয় সোনাঝুরি বৃক্ষ মর্মরে, সোমবার নির্ঘাত চাঁদ উঠবে না। শেষ কবিতা বিসর্জন। যেন আমি চিরদিন তোমারই পায়ে পায়ে ঘোড়া, বেড়ালের মতো পথে পথে সেভাবেই ঘুরি, ঘুম আসে ঘুম চলে যায়, তোমার বাড়ির ছায়া এসে পড়ে আমার দেয়ালে। আর যারা লতা গুল্ম বৃক্ষ ভাই বোন ঘিরেছিল তোমাকে আমাকে, আর যারা অসুস্থ রুগীর মতো রোদের ভিতরে হেঁটে গেল, আমরাও তাদেরই মতন ঠোঁট থেকে মুছলাম চুম্বনের জল। কিছু পাতা ঝরে যায়, দু একটি পথ বেঁকে অন্য রকম, শুধু বন্ধ দরজার শব্দ শোনা গেল যেন এই মাত্র কেউ বিসর্জন দিয়ে এলো কাউকে।
2: এতক্ষণ কবি রাজন গঙ্গোপাধ্যায়ের স্বরচিত কবিতা পাঠ শুনলাম। এবার নিজের লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছেন কবি অনুপম ভট্টাচার্য।
3: সময় এক, বিনিদ্র রাত ধরে আমি হেঁটে যাব, আর সীমান্তের কাঁটাতারের ওপারে তুমি আমার রাত, তোমাকে ছুঁতে চাইছে, আমার আঙুল তোমার ঠোঁট স্পর্শ করতে পারছে না। আমি না ঘুম রাতের সীমান্তে হেঁটে যাচ্ছি আমার স্বদেশের দিকে। সময় দুই, কীভাবে ঠেকাবে এইসব জালিয়াতি, ভালোবাসা হিংসা প্রেম নামে বিশ্বাসীনতাকে, কুকুরের লেজ মারিয়ে কতদূর পালাবে, ফেরার সময় দিক ঠিক রেখো, পথ হারালে তোমাকে চিনব কী করে। সময় তিন, তোমার অভিমানের কথা পাতার পর পাতা জুড়ে আড়মোড়া ভাঙে, শুকনো ডালে আগুন লাগলে কোকিলের কিছু না, তার বাসা নেই, ধর্ম নামে বিশ্বজুড়ে যে ব্যবসা ফেলে রেখেছ সেই সব মানুষ শিক্ষিত হলে তার কী হবে। চানাচুর মাথার মতো মাথার ভিতর সারাক্ষণ বয়ে বেড়াচ্ছি এক নদী স্বপ্ন, সকাল হলে গড়িয়ে নামবে তোমাদের উঠোনে, গান হবে ভাতের ফুটে ওঠার গান। খরা এক, দিনপঞ্জির হলুদ হয়ে যাওয়া পাতা হাত বদল হয় আজকাল অহরহ, বর্ষা এবছর এখনো আসেনি আমাদের রুখুসুকু গাগঞ্জে, তবুও বুড়ো বটতলা গল্পে মাতে তারও অধিক প্রাচীন সভ্যতা, আর মানুষ মানুষই ঠিকঠাক চিনে নেয় ভালোবাসা। খরা দুই, এই যে চরাচর তোমার সামনে জাদুকরের হাত সাপায়ের মতো খুলে যাচ্ছে, আর তুমুল হাততালির মধ্যে উধাও হয়ে যাওয়া নদী জঙ্গল আর মাদলের শব্দ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, বন্ধ চোখ খুলে যাচ্ছে, দুটো হাত দুলে যাচ্ছে পেন্ডুলাপের মতো, সভ্যতার ইতিহাস কাউকে ক্ষমা করেনি। খরা তিন, এই যে জলরেখা ছুঁয়ে থাকা আমাদের শুকনো দিনকাল, হাহাকার রব

0: এবছর বসন্তের দিনে যথারীতি ফুটেছে কুসুম, ডালিম ফুলের গাছে ঘুরে গেছে মৌমাছি, তোমার চোখের কোণে দুলে উঠল যে স্বপ্ন, তার নাম দাও আকাল। আর কতদিন কত রাত ভাতের গন্ধে হেসে ওঠেনি এই নিরালম্ব জীবন, গত শুকিয়েছে প্রকৃতির নিয়মে, আর আমরা আজও দাঁড়ে দাঁড়ে মুষ্টি ভিক্ষা করে ফিরছি। ভালোবাসা দিতে হয়, কিছু দিতে হয় উপহার সামগ্রী, কিছু অসামান্য নয়, দুই হাত ভরে পলাশ কুসুম দিও তাহাদের জোড়া হাতে, মাটির কলস ভেঙে পেছনে তাকাতে নেই শ্মশানের ঘাটে, জল ছুঁয়েছে কপাল গতকাল যেখানে সূর্য উঠেছে। তবে তাই হোক, ভালোবাসার চিহ্ন কিছু বাকি রয়ে গেল নাকি? অ্যালজোলাম, হাত ছুঁতে চাইছে ওই হাত, মন পারছে না ধরতে, পাথর পাথর তোমার মন কোথায় থাকে, গহীন জলের নিচে শব্দ তরঙ্গের মতো ছুটে চলা, আহা এই নরম আলোই খিদে পায় খুব। এইভাবে বাড়তে বাড়তে বয়স ছুঁয়েছে অভিমান, অভিমান কারো নাম হয় নাকি, তার চেয়ে দুঃখ ভালো, ভালোবাসার নাম দুঃখ দিলে তুমি ক্রুদ্ধ হবে নিশ্চিত। গভীর ঘুমের মধ্যে আল গোছে নেমে আসে খুর, প্রতিদিন প্রতিদিন প্রতি রাত। পতনকাল এক, সাময়িক বিরতিকালে তাদের সমূহ কলম বন্ধক রেখে ফিরে গেছে নিজস্ব খোঁয়াড়ে, সমুদ্র থেকে উঠে আসে যে অশ্ব সকল, তাদের তুমুল হেসাধ্বনি গর্ভপাত ঘটায় সহস্র স্বপ্নের। এই সকালে কেউ কেউ আসবে বলে ভাঙা ডাকবাক্সে প্রতিদিন অগণন পোস্টকার্ড রেখে যায়। যদি বলো স্বপ্ন থেকে মৃত্যু শ্রেয়, পরম মমতায় হাতের তালুতে ভালোবাসা গড়িয়ে যায়, মস্তিষ্ক থেকে মস্তিষ্কে দ্রুত ছড়িয়ে পড়ে দীর্ঘ পতনের শব্দ। পতনকাল দুই, প্রতিটি প্রত্যাখ্যানের পেছনে একটা ভালোবাসার গল্প থাকে, মুঠো আলগা হলে গল্প কথা ঝরে পড়ে, যার দক্ষিণে যাওয়ার কথা সে কীভাবে উত্তরে চলে যায়, মায়াময় এই চরাচর কী অপূর্ব ভরে জেগে ওঠে, আর স্বপ্নরা গরম ভাতের গল্প শুনতে শুনতে ভোটের লাইনে দাঁড়ায়। প্রেম, ঠিকানাহীন চিঠির মতো বেড়ে যাচ্ছে আমাদের ভালোবাসা, এবছর শস্যক্ষেত্রে আগাছার খুব বাড়বাড়ন্ত, চেতনার গভীরে গিয়ে হাত থেকে পড়ে যায় সময়, মাছেদের জীবনের মতো যে প্রেম তাকে তুমি অমরত্ব দিতে চাও, আহারে মেয়ে তোর স্বপ্ন ভাঙুক। স্কুল থেকে ফেরার পথে এখন কোনো বালিকা বনকুল অথবা চাটনি কেনে না, অযথা কথা শব্দ বাক্য, অযথা বাক্য শব্দ কথা, অযথা শব্দ বাক্য কথা, এই সব যে যাপনের মধ্যে একদিন পাল্টানোর স্বপ্ন ছিল, বিশ্বাসীনতার গন্ধ বহুকাল রয়ে যাবে মানব শরীরে, গভীর হলে রাত্রি কেউ আর ঘরে ফেরার জন্য কাঁদে না। ফেরা, ঘ্রাণ তীব্র হলে শিরিষের পাতায় পাতায় কানাকানি হয়, জলকণা সোনালি রূপালি বুদবুদ ফেটে পড়ে, ভাঙে ঘর, শালিকের পাখনায় যে রোদ তাকে যতখানি জানি, মৃত্যু ডাক তার খুব কাছাকাছি, যদি যেতে চাও তবে চলো পাহাড়ের পাদদেশে, গাগঞ্জের গল্প কথায়। ডাক, আমি যত ডাকি তত পিছু ফেলে ডাক, নাভি মণ্ডল থেকে শব্দরাজি উঠে আসে, ঘুমের সাথে তার কোনো যোগ নেই, ধাবমান রেললাইনের পাশে পড়ে আছে মৃত টেলিগ্রাফের তার, কতদিন কোনো পোস্টকার্ড আসেনি, তুমি কি আজ কোনো চিঠি লিখবে, অপেক্ষা তার নাম, ঘুম ঘুম ঘুমের মধ্যে ডাকে অপরিচিত ঢেউ, আমি তাকে উপেক্ষা করতে পারিনি।
1: শুনলাম কবি অনুপম ভট্টাচার্যের স্বরচিত কবিতা পাঠ। আজকের শ্রুতি অনুষ্ঠান এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: শ্রুতি অনুষ্ঠানে উপস্থাপনা ছিলেন পাপিয়া ধর। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই মেহফিল।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আকাশবাণী মুর্শিদাবাদের মেহফিল থেকে বলছি আপনাদের গানের সখা মুক্তি হক। তার মন্দ্র জলদ গম্ভীর বিখ্যাত কণ্ঠস্বর আজও ধুইয়ে দিয়ে যায় আমাদের হৃদয়, আমাদের মন। গায়ক সুরকার শিল্পী, সঙ্গীত পরিচালক প্রযোজক, আপাদমস্তক বাঙালি সুরের অনন্য জাদুকর তিনি হেমন্ত কুমার। ক্ষণজন্মা সেই গানের মানুষকে মনে রেখে আজ 27 জুন শনিবার লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে প্রসঙ্গে থাকছেন তিনি, আমাদের সকলের প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়। বিষয় ইয়াদ কিয়া দিল মে। শোনাবো হেমন্ত কুমারের কণ্ঠে আর সুরে হিন্দি ছবির গান। সরাসরি কথা এই নাম্বারে 9434921300, 0348225968 হোয়াটসঅ্যাপ নাম্বার 9434921300।

মনোজ বসুর আংটি চ্যাটার্জির ভাই অবলম্বনে 1963 সালে তরুণ মজুমদারের বাংলা ছবি পলাতক, আর সেই ছবিকেই রাহগীর নাম দিয়ে হিন্দিতে বানানো হলো 1969 সালে।

0: নমস্কার, কোন বন্ধু আছেন?
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমান হাউস গ্রামতলা জামতলা থেকে শেখ নূর আলম বলছি।
0: বলুন দাদা।
1: ভাই ভালো আছেন?
0: ভালো আছি।
1: অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে।
0: তাই তো।
1: হ্যাঁ, যেই আমি এ করলাম, রিং করলাম, সেকেন্ডের মধ্যে রিং হয়ে গেল, আপনি রিসিভ করে দিলেন বিষয়টিকে আর ডি বর্মন নিয়ে।
0: হেমন্ত কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, হিন্দি গান।
1: ও, হিন্দি গান। আপনি অনুষ্ঠান চালিয়ে যান, আপনার অনুষ্ঠান তো কোনো কথা হবে না, শুনতে খুব ভালো লাগছে। বা হেমন্তের হিন্দি গান, বাংলা গান, যেগুলো খুবই ভালো লাগে।
0: আচ্ছা, শুনতে থাকুন। কেমন?
1: হ্যাঁ, ভালো থাকবেন, ধন্যবাদ।
0: বন্ধুরা আসুন, 9434921300 অথবা 03482259648 এই নাম্বারে। আজকে যারা একটুখানি দেরিতে রেডিও খুলেছেন তাদের জন্য জানাই আজকের বিষয়, ইয়াদ কিয়া দিল নে। হিন্দি ছবির হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ হেমন্ত কুমার। কোন বন্ধু আছেন? হ্যালো।
2: হ্যাঁ দাদা,
0: বলুন, কোন দাদা আছেন?
2: আমি আমি ধনীগ্রাম থেকে আমি সুধাংশু সূত্রধর বলছি দাদা।
0: বলুন, আজকে হেমন্ত কুমারের গান শোনাবো।
2: হ্যাঁ, ওই হ্যাঁ, হেমন্ত কুমারের গান তো খুবই ভালো গান, অনেক গান আছে। ওই যে গানটা মেরে কানা দোলের, এই গানটা একটু শুনে দিলে খুব ভালো লাগতো।
0: গানটার কথা আরেকবার শুনি।
2: মেরে কানা দোলে রে জোর কে বাসো মানে বাজরিয়া।
0: বহুদিন আগে
2: আপনার দাদা, আপনার কণ্ঠ শুনে এত ভালো লাগে, আর আপনাকে আমার এত ফ্যান মানে বলা যায় না।
0: আপনি যে গানটা শুনতে চাইছেন সেটা কি এইটা?
2: হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ এইটা দাদা।
0: আচ্ছা, ভালো থাকুন, মন দিয়ে শুনুন, কেমন
2: দাদা? আচ্ছা।

1955 ছবির নাম নাগিন। লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি আর সমুদ্র হিমাচলের দর্শককে যেন নতুন প্রাণ ধারায় দুলিয়ে দিল। আর এই গানটি সেই সময় 2 বছর ধরে টপ চার্টের শীর্ষে ছিল। আর এই সিনেমার জন্য হেমন্ত কুমার 1955 সালের ফিল্মফেয়ার বেস্ট মিউজিক ডিরেক্টর হলেন।

0: নমস্কার, কোন বন্ধু আছেন? হ্যালো,
1: নমস্কার মুক্তিদা, আমি আব্দুল বাকি বিশ্বাস, বাড়িয়ানগর রানীতলা থেকে বলছি।
0: বলুন।
1: বলছি, হ্যাঁ বলছি, অনুষ্ঠানের শুরুতে এমন একখানা গান উপহার দিলেন, তাতে আমার অনুরোধ করার কিছু নেই। এই
0: উপহার
1: ধরনের গান
0: উপহার কিন্তু
1: আপনার
0: আপনারাই দিলেন, তাই না?
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেটা বাজিয়ে শুনিয়ে দিলেন শ্রোতার অনুরোধটা, সেই জন্য আপনাকে ধন্যবাদ। এবং হেমন্ত কুমারের যে সমস্ত গান আছে সবগুলোই ভালো, আমি ব্যক্তিগত ভাবে অনুরোধ করছি না, অনেক শ্রোতা অপেক্ষা করছে। আপনি একটা আপনার পছন্দ মতন আমাকে উপহার দেন।
0: আপনার জন্য উপহার এইটা, লতা মঙ্গেশকর স্বয়ং হেমন্ত কুমার সম্পর্কে কি বলেছিলেন আমরা একটু শুনি।
2: হেমন্দা কি আওয়াজ শুনকর মুঝে ইউ লাগতা থা কে জেসে কোই সাধু মন্দির মে বৈঠা ভজন গা রাহা। আচ্ছে গায়ক তো ও থে হি, উতনে হি আচ্ছে ও মিউজিক ডিরেক্টর ভি থে। উনকে সঙ্গীত মে রবীন্দ্র সঙ্গীত, আসাম আর বঙ্গাল কে লোক সঙ্গীত কে সাথ সাথ আধুনিক আর শাস্ত্রীয় সঙ্গীত কা মিলাপ ভি থা।
0: আপনাদের বার্তা মেহফিল, আজকের বিষয় হেমন্ত কুমার। হেমন্ত কুমার ছিলেন একজন বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীতকার ও প্রযোজক। বাংলার সঙ্গে হিন্দি ছবির জগতেও বিশাল অবদান রেখেছেন। বাঙালিরা তাকে হেমন্ত মুখোপাধ্যায় বলে জানলেও তিনি হিন্দি জগতে হেমন্ত কুমার বলেই পরিচিত। জরা নজরোঁ সে কহ দো জি গানটি শোনানোর অনুরোধ করছি। কোন ভক্ত, কোন অনুরাগী লিখছেন? মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে।

সুকুমার কর্মকার, ডোমকল ভাতশালা স্কুল মোড় মুর্শিদাবাদ থেকে। নমস্কার মুক্তি দাদা ভাই, অনেক দিন পর মেসেজ করছি, ফোনে পেলাম না তাই। আজকে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সবাই একসঙ্গে বসে শুনছি অনেক দিন পর। আজকে আমরা অনুষ্ঠান শুনবো বলে বসে আছি, এইভাবেই চালিয়ে যান, এটুকুই বললাম।

0: নমস্কার, কোন বন্ধু আছেন?
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: বলুন দিদি, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন, শুনি আপনার কথা হেমন্ত কুমার সম্পর্কে।
1: হ্যাঁ হ্যাঁ, হেমন্ত কুমার, দেখুন সত্যি উনি এমন একজন শিল্পী, আর ওনার গান শুনলে একদম মানে মন প্রাণ ভরে যায়। বাংলা হিন্দি, উনি গায়ক একদিকে, সুরকার গীতিকার সবকিছুই উনি একটা ধারে। তো ওনার প্রত্যেকটা গানই তো মানে অসাধারণ। আর উনি যে সময় বা হিন্দি গান বা হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন, সেই সময়কার মানে আমরা তো তখন আমাদের জন্মই হয়নি, তো তবুও কিছু গান, কিছু কিছু গান আমাদের এখন শুনি বা সেগুলো শুনে মানে একদম মনে গেঁথে যায়। তো এই মুহূর্তে আমি একটু দেরি করে খুললাম, জানি না গানটা শোনানো হয়ে গেছে কিনা। হে আপনা দিল তো আওয়ারা না জানে কিছু, এই গানটা যদি থাকে তাহলে একটু শুনিয়ে দেবেন।
0: কোন ছবির গান?
1: এই যে ছবির নামটা ঠিক আমার মনে পড়ছে না।
0: শুনতে থাকুন দিদি। সলভা সাল ছবির নাম।

নমস্কার মুক্তিদাদা ভাই, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। সোলভা সাল সিনেমা থেকে হ্যাঁ আপনার দিল গানটি শুনতে চাই। বহরমপুর কান্তনগর থেকে রিয়াদে।

দাদা আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। লিখছেন পলাশ সরকার মধুপুর থেকে। আজকে যাকে নিয়ে বসেছেন তিনি হলেন আমাদের সবার এভারগ্রিন হেমন্ত কুমার। একটা রিকোয়েস্ট করলাম শোলবাসাল ফিল্মের, হ্যাঁ আপনার দিল তো আবারা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি।

0: জিনিসের ওই দিন বাজানোতেই আমার একদম মৌ মৌ করছে এখন। হ্যাঁ, তো আমার এই জন্য আপনাকে শতকোটি প্রণাম দাদা ভাই, এবং এত সুন্দর প্রোগ্রাম করছেন মনে হচ্ছে যে আমরা সত্যি করেই সাংস্কৃতিক মঞ্চে বসে আছি এবং আপনার প্রোগ্রাম শুনে যাচ্ছি। এইভাবে চালিয়ে যান দাদা ভাই, আমরা সঙ্গে আছি। হ্যাঁ, আর রিকোয়েস্ট করলে সেই গানগুলো আর শুনতে পারবো না, আপনি যেটা শোনাবেন সেটাই শুনছি দাদা ভাই।
1: আপনি খুব সুন্দর কথা বলেন, খুব সুন্দর কথা বলেন আপনি। আপনাদের মতো মানুষের সঙ্গে কথা বললে অনুষ্ঠানটা আর একটু ভালো করার ইচ্ছে জাগে। ভালো থাকবেন, কেমন?
0: নমস্কার দাদা ভাই।
1: নমস্কার দাদা ভাই। প্রতি শনিবার এতটাই মন কাড়া মেহফিল সাজান যে মুগ্ধ হয়ে শুনি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, আর গান সবই তো মনপসন্দ গান, যার জন্য গানের অনুরোধ থাকে না আমার। শনিবার রাতের গানে গানে মন প্রাণ ভরিয়ে দেন, যে SMS না করে থাকতেই পারি না। অপূর্ব অনুষ্ঠান করেন, এক সপ্তাহ অপেক্ষা করি শনিবার রাত 10:30টার জন্য, কখন বাজবে। ভালো থাকবেন, আছি 11টা পর্যন্ত। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। তুম পুকার লো ইন্তজার হ্যাঁ খামোশি ফিল্ম এক ঝলক শোনাবেন স্যার ইন্দ্রজিৎ মণ্ডল। কোথেকে লিখছেন? লিখছেন কয়া মুর্শিদাবাদ থেকে। হেমন্ত কুমার সম্পর্কে আজকে ভেবেছিলাম যত কম ইচ্ছে বলবো আপনারা বলবেন, কিন্তু যেভাবে গানের একের পর এক মনে করিয়ে দিচ্ছেন তাহলে তো অন্যরকমভাবে সাজাতেই হয়। কিভাবে সাজাবেন? আপনারাই সাজান, কেননা আজকে তো আপনাদের জন্য বসেছি হেমন্ত কুমারের গান নিয়ে।

0: কোন বন্ধু আছেন? নমস্কার।
1: নমস্কার, নিয়ালিস পাড়া থেকে বিধান দাস বলছি।
0: বিধান দাদা বলুন।
1: আজকে মহফিল অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে দাদা ভাই, মানে এত গরম, তার মধ্যে গান শুনে একটু ঠান্ডা হলাম। অনুষ্ঠান চালিয়ে যান, খুব সুন্দর অনুষ্ঠান শুনছি। নমস্কার, ভালো থাকবেন।
0: সঙ্গে থাকুন।

অমিয়া চক্রবর্তীর 1953 সালের ছবি পতিতা। হাসরত জয়পুরীর কথায় শঙ্কর জয়কিষণের সুরে লতা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েট।

আপনাদের পাঠানো বার্তায় যাই। চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে আঞ্জুয়ারা খাতুন লিখছেন, যেভাবে বাংলা ছবির স্বর্ণযুগে, সেই তখন থেকেই আমাদের মনে আজও জাগরুক উত্তম কুমার সুচিত্রা সেন, সেই রকমভাবে হেমন্ত মুখোপাধ্যায় এবং হেমন্ত কুমারের গান আমাদের অন্তরে। মনেই হয় না 70-75 বছর আগে এইসব গানগুলো তৈরি হয়েছিল। শুনতে ইচ্ছে করছে আনারকলি ছবির গান, ইয়ে জিন্দেগি উসি কি হ্যায়, লতা মঙ্গেশকর।

0: সময় বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। কোন বন্ধু আছেন ফোনে? বলুন, নামটা আরেকবার বলুন। আচ্ছা, ভালো আছি।
1: গানের রাজার গান দিয়েছে লাগছে।

শুভ সন্ধ্যা আমার প্রিয় মুক্তিদাদা ভাই, নমস্কার। হেমন্ত মুখোপাধ্যায়ের চরণে শতকোটি প্রণাম জানাই, তার প্রত্যেকটা গান আমার খুব প্রিয়। যদি সম্ভব হয় প্যাসা সিনেমা থেকে জানি ও ক্যাসে লোগ থে জিনকে গানটি শুনতে চাই রীতা দে চুয়াপুর জলকল থেকে।

0: কোন বন্ধু আছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা,
0: নমস্কার, বলুন।
1: আমি উত্তরা শিবগ্রাম থেকে বলছি, প্রদীপ সেন।
0: বলুন।
1: আজকে দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের গান হচ্ছে, তো খুবই ভালো লাগছে আপনার গান শুনতে, তো আরো কিছু গান শোনান তাহলে উপকৃত হব।
0: আচ্ছা, ভালো থাকুন, শুনতে থাকুন।

খুব সুন্দর লাগছে অনুষ্ঠান। হেমন্ত কুমার সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না, আপনার পছন্দের একটা গান শুনিয়ে দেবেন, আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে। শুনুন আমাদের পছন্দের গান, গাইছেন দুই বোন আশা ভোসলে, উষা মঙ্গেশকর।

মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে মানসী বড়াল খুব সুন্দর অনুষ্ঠান সাথে আছি। সাথে আছেন চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে এস এম সাবেদ আলী, সঙ্গে আছেন আমিনুল হক সরকার, সঙ্গে আছেন সুমিতা রায়, সঙ্গে আছেন ইসরাফিল শেখ খড়িকাডাঙ্গা মুর্শিদাবাদ থেকে, সঙ্গে আছেন রোহিত কর্মকার। সপ্তপদী বাংলা ছবির সেই দৃশ্যের কথা আপামর বাঙালি মনে রাখবেন চিরটাকাল। বাইকে উত্তম কুমার, পেছনে সুচিত্রা সেন, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় সুরের আলাপ, ঠিক সেই সুরটাকে তুলে এনেছিলেন হেমন্ত কুমার বিন বাদল বরসাত ছবিতে আশা পারেক বিশ্বজিৎ। শাকিল বদায়ুনির কথায় সারা ভারত এবার শুনল এই পথ যদি না শেষ হয় হিন্দি রূপান্তর। এক গায়ক যিনি সবিনয়ে মৃত্যুর দুবছর আগে পদ্মভূষণ উপাধি নিতে অস্বীকার করেন, একজন গায়ক যিনি হলিউডে প্লেব্যাক করেছেন, একজন গায়ক যাকে বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মানে ভূষিত করে সম্মানিত হয়েছে নিজেরাই, তিনি জীবন আর মৃত্যুতে ধুতি আর শার্টের মধ্য দিয়ে বাঙালি রয়ে গেলেন। এই সুদর্শন অনুপম কণ্ঠের পুরুষ

0: কে আর আমাদের শাসন করতে পারত স্বাধীনতার পর তিনটি দশক জুড়ে? একদা আমাদের সংস্কৃতিতে হেমন্ত কুমার রাজত্ব করতেন বলেই তো তার শতবর্ষের পরেও ভগ্ন স্বাস্থ্য হৃত স্বপ্ন আমাদের মতো নির্জীব উত্তর প্রজন্মের আজও মনে হয় বাঙালি হয়ে ওঠা কত বড় স্বর্গের অভিযানের মতো ব্যাপার।
1: একবার জরা ফির কহে দো মুঝে শর্মা কে

রাত হলো অনেক, শেষ করি আজকের প্রসঙ্গ, পরে শনিবার কথা হবে বাকিটুকু। ভালো থাকুন সবাই, আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার।

আকাশবাণী মুর্শিদাবাদ জানিয়ে দিই আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল, উপস্থাপনা সাদাতুন নাজনীন, বিষয় আমার এই ছোট্ট ছুটির দিন। সকাল 10:55 মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান মালার 135তম সংস্করণ, এরপরেই হবে অনুষ্ঠানের বাংলা রূপান্তর। বেলা 2:20 অনুরোধের আসর, উপস্থাপনায় টুম্পা পাল। রাত 10টায় যুবজগৎ, চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান 10:30। রাত 8টায় মন কি বাত অনুষ্ঠান মালার 135তম সংস্করণের বাংলা রূপান্তরের পুনঃপ্রচার। শুনলেন আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন জেলার কিছু অঞ্চলে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আগামী মঙ্গলবার জেলার প্রায় সর্বত্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।